আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার 11ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 18ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 2রা জুন 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 52 সেকেন্ড।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমেই হিন্দি সংবাদ, এবং এরপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, এখন শুভাশ্রিত অনুষ্ঠানে শুনবেন ইন্দিরা গান্ধীর রচনা থেকে পাঠ।
1: আমার স্বপ্নের ভারতবর্ষ কেমন হবে, কি আছে এই দেশের ভাবিকালের ইতিহাসে, তা নিয়ে আমি মোটেই মাথা ঘামাই না। আমি ভবিষ্যৎ বক্তা নই। শিশুদের কথাই ধরা যাক, তাদের নিয়ে মা বাপের কত কল্পনাই না থাকে, আর সেই কল্পনাকে সফল করতে শিশুদের ওপর কত রকম জোরই না তারা খাটায়। কিন্তু তাদের স্বপ্ন সফল হয় কি? হয় না। প্রতিটি শিশুরই আছে নিজস্ব আলাদা ব্যক্তিত্ব। তারা যখন বড় হতে থাকে তখন সেই ব্যক্তিত্বেরও ঘটতে থাকে ক্রমবিকাশ। সে হয়ে ওঠে নিজের মতো আলাদা। আমাদের কিছুই করার থাকে না তখন। রবীন্দ্রনাথ বলেছেন, শিশুরা মানুষের স্বপ্নের জাতক। কথাটা বড় খাঁটি। আমাদের স্বপ্নই তো মূর্ত হয় সন্তানে। তবু তারা বড় হয়ে ওঠে তাদের নিজেদের মতো করে, স্বাধীনভাবে। দেশের বেলাতেও তাই। দেশের জন্য আমি যতই করি বা দেশকে যেমনভাবে গড়ে তুলতে চাই না কেন, দেশ গড়ে উঠবে তার নিজস্ব নিয়মে। একটি দেশের অগ্রগমন নির্ভর করে তার অভ্যন্তরীণ ঘটনাবলী আর দেশবাসীর মনোভাবের উপর। সুতরাং ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামিয়ে আমি সময় নষ্ট করতে রাজি নই। তবে আমি ছেলেবেলা থেকেই অনুভব করে এসেছি যে ভারতবর্ষ একটি বিশিষ্ট দেশ। তার মানে এ নয় যে অন্যান্য দেশের মানুষের তুলনায় ভারতবাসী উন্নততর মানুষ বা তাদের নীতিবোধ উচ্চতর কিংবা তাদের অধ্যাত্ম চেতনা অধিকতর জাগ্রত। কিন্তু আমার মনে হয় এদেশের মানুষের অনেক ভণ্ডামি সত্ত্বেও তাদের জীবনে এমন কিছু আদর্শবোধ রয়ে গেছে যা অন্যান্য দেশে অনেক আগেই তামাদি হয়ে গেছে। পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যেও এইসব আদর্শের কথা আছে বটে, কিন্তু সেগুলো ওসব দেশের সরকার বা জনসাধারণের কাছে বিশেষ পাত্তা পায় না। এই যে আদর্শের কথা বললুম, ভারতবর্ষে এই আদর্শের কদর আছে। যদিও এইসব আদর্শ নিয়ে কাজ প্রায় কিছুই হয় না এখানে। এই আদর্শের বোধ যে প্রত্যেক ভারতবাসীর মধ্যেই আছে এমন নয়, তবে এই বোধটা গোটা জাতির মানুষ প্রক্রিয়ার পিছনে অলক্ষে কাজ করে। আদর্শের এই বোধটা হয়তো খুব সামান্যই, তবু এই বোধই ভারতবর্ষকে কিছু একটা দিয়েছে, যার ফলে এই দেশ বিশিষ্ট, এই দেশ অনন্য। সংকটের নানা পর্যায়ে এই বোধই আমাদের জুগিয়েছে ভিতরকার শক্তি আর সম্পদ। এই সংকটের মধ্যে দারিদ্র্যকেও ধরব। দারিদ্র আমাকে ভারী উদ্বিগ্ন করে তোলে ঠিকই, কিন্তু আমার এও মনে হয় যে এদেশের দরিদ্রতম লোকটিরও এমন কিছু গুণাবলী আছে যা অন্যত্র বহু ধনীর মধ্যেও দেখা যায় না। একদিন ভারতবর্ষ থেকে দারিদ্র দূর হয়ে যাবে, কিন্তু আমি চাইব সেদিনও যেন ভারতবাসী তাদের এই অতুলনীয় গুণাবলী সযত্নে রক্ষা করে। জানি না তা সম্ভব হবে কি না। যে যত বেশি পায় সে কি তত বেশি লোভী হয়ে ওঠে, আমি জানি না। কিন্তু এই প্রবণতাকে আমাদের নিকেশ করতেই হবে। ভারতবর্ষই একমাত্র দেশ যে এইসব আদর্শের কথা ভাবে এবং বলে, আর সেই কারণেই অনেকে ভারতের বিরুদ্ধে। একথা ঠিকই যে আমরা এখনও তেমন কিছু করে উঠতে পারিনি, কিন্তু আমরা এখনও আদর্শের কথাটা অন্তত বলি বা ভাবি। ভারতবর্ষই একমাত্র দেশ যে পশ্চিমী সভ্যতার অন্ধ অনুকরণ করতে রাজি নয়। মনে রাখতে হবে যে পশ্চিমের কাছে এখনও আমাদের শেখার অনেক আছে। বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি তো বটেই, এমনকি সংস্কৃতিও। কিন্তু গান্ধীজির অনুসরণ করে বলি, এই দেশের মাটিতেই যেন প্রথিত থাকে আমাদের শিকড়, আমরা যেন দাঁড়াতে পারি নিজেরই দুখানা পায়ের নির্ভরতায়।
0: শুভাশিত অনুষ্ঠানে শুনলেন ইন্দিরা গান্ধীর রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান।

ভক্তিমূলক সর্বশেষ গানটি শুনলেন পাপড়ি গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং।

পংকাহাম আকাশবাণী আগরতলা খাই টাই যত লোকর মুফাইছেন ফুগসংনি হামজা মাইয়াফরি চেঙ্গ দিন হায়ুনি খরং পান্ডা দিন গ্রাক সাল তালরুং তালনি সাল চিনি সাল জিব্রিরা থামজিবা দুইব্রা বিশি জুন তালনি সালনি সাল নিশাই নিশিদক ইংরাজি বিশি মিটার নিরা থামচিদক ফোতাব্রী একবার সা সাই নিরা দক্ষি যুগ কিলো হচ্ছ তাই সারাসা পয়েন্ট দক মেগা হচ্ছ ও পান্ডা আওয়াঙ্গি টঙ্গ আও তিনি জুন তালনি সালনি সাল ও সাল তেলেঙ্গানা হাস্তে আজাইমা সাল একবার তেলেঙ্গানা ফরমেশন ডে হে সাইমানো একবার পালাইলাই দো অব বিশি নিশাই জিব্রী ফেব্রুয়ারি তালনি জিচার অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন বিল পাসংখা লোকসভাও আবন পরে আবন ইয়াগুলো রাজ্যসভাও উলোও তিনি হাইসাল নৈসাই চিব্রি বিশিনি ন জুন তালনি সালনি সাল অব পালাইজাখা ও তেলেঙ্গানা হাস্তে গতাল আসাইমেনি আবো বেলাইখে স্ট্রাগল লেখাবা সেক্রিফাইস খাইমানি আগুলো ন রমদিজি নি হুকুমু মুকুমু নি হামক্রাই তাই চিনি কক বরংনি কক হুকুমু মুকুমু তাই সিরি সিটিনি চামুং নমুং লগ্ন খাটিনার বাকিন তাই বাইথাংনি হাপাং সামনানি বাকিন ও নাহারমুং গদগমা সালনি জবানিয়াগুলো তিনি হাইসাল তেলেঙ্গানা হাস্তে আসাইমানি অব ভারত হাক্তর কাই নিচিসুকু হাস্তে হে সিনেমানখা আও ফারিগেসং তাবু খালায়নে কক কাহাম মহাত্মা গান্ধী শিলংমানি কক্র আসাইফাংনি সিমি ভরক রগ্ন চুবানা বাকি তিয়ার করি হিনকে খরকসা বরগ্ন ফানো চুবাই মানগলা আনিখানি মুসুং সুকমা অংখা যত ভরক রগ্ন বাকসাকে বরম রানানি বিশি কদক মারমই সাকনি কলমতে খেকলাই তাঙ্গই টংনাই অমহাই ভরক রগ্নকে খাগৈ টনি জাখা তাই চিকন খালাই বইনি তলা ওখে সিঙ্কলগী তনি জাখা আংনায় খরকসারি তাগৈ চানাই এবা তাঙ্গৈ চানাইনি বসাবাই খরকসা ফরংনাই এবা খেবা সেবক খালাইনাই রংনি বসারংনি বিসিঙ্গো বরম রলাই থানিও মুংসা ফেলাইমং দঙ্গৈ মানগলা

0: mungsa samung khlaiyawoi sak sak ni kanmung sumung chamung nungmung ajinai borok rok khe kubun borok rok ni tei baithang hani lukorok ni thuino kusuboi thangui tongma sakulaiyo kaitor borok rok no chamung tangmani bisingtui se chamung tubu thai hinai sanamai rekha tai chapiro chamung tangyawoi chamung rok tubunai yakhaba chanai borok rok khunke sikok sakulaiyo ashuk jora khnalike ko kaham Mahatma Gandhi selangmani kogro
1: au haini khurang pandawo chingtabo khnalaina lai thangjak bisi dogo eba tirine hai shalo bom hai pate moro khunkha tei tamni bagai muito khlai sagai tong apror nokai isha kok khnalaina chung au nei shai chipri bisini tinine hai Shalono, Bharatni Nichi Chuku Hastehnine Telanganano, Melni Bishinti, Shangsa Zagmani Shaltini, Bishibrum Telangana Hastevo Ganangino, Hohom Dodomke, O Shalno Palajakitamo. Shashai Chuku Bati Tham Bishini, Shalni Shalni Juno Eba Tinin Hai Shalono, New Zealandni Edmund Hillary Tai, Nepalni Sherpa Guide, Tenzing Norge, Puila Mount Everest, Kuchuko, Kafigemani Shal Abnukari Tongo, Tinini Hai Shalono, Shashai Sni, Bachi Dok Bishivo, Banglani Paitak, Yoktak, Nabak, Siraj Uddulla, Prithvi Stokni Fort William, No, Yapo, Naharmani Shal Nibo, Mito Klajaki Tongo. Abnu kari tongo mungenang Tamil Tai Hindi Tokes nam nai Mani Ratnam Tini bini ache mani shal ni palai chagi tongo Bini mungenang tokerong ni Bishingo tokerong ni bomu Ngkha Bombe Rosa Guru Dilse Oba Hairok Mungenang tokerong no Bo shenam kha Asuk jora sing lai thang jag Jora ni eba Lai thang jag বিশিরাগো তিনি না হাই শালা ওবো মহাই পাতি মুরকম খা আবার অনুরগেই ককিশা খনালাই গিয়া
0: আও ফারিকে তাওজন খনালাইনে মসক কথাং কামিনারগেই ককিশা ছালব্রুমনি চামং রগো জং মসক কথাং নাঙ্গৈ টঙ্গো রমদি মুই সংথানি মুখিশা থানি আজার সংথানি রগো দাল বিদাল চামংগো জং মসক কথাং ন Omo Sono Asuk, Gabankibo Zana Kokri, Pia Nangmasuk Zanani Bunangai, Tamuni Himale, Moshovo, Vitamin A, Tai Shibo Mantogo Abunokari, Carbohydrate, Protein, Fat, Moharag Bohino, Kisek Misa Mantogo Hainibagino, Sung Gini Bari Octane Books of Tirogno, Hanya Kikla Joniaway, Moshono, Paidi Kailena. Chana thangke joto hauno se mosono sung kaimano tamukheba kisa tui thuya tai tilu thongnai omohai thai rognai no kainani nangnai kaina sekang sung kahamke hadulok subai haro phoropoke alchulai nahana nangana tai kani kasewo bisya pano musuk bikhi dok sin simi charchi monsu habai chapului rimanke বেলেকে চাকুব কাইনানি জরা রাখুনকে ওয়াতি মল হুকে চং বৈশাখ জ্যেষ্ঠ তালন কাইনা নাই তাই কসংমা জরানি বাগিনকে ভাদ্র আশ্বিন তাল কাইনা নাঙানে তাই তুমলাং মলনি বাগিনকে আগুন পুষ তাল চারার না নাই ফিয়া অর কাছে মৈতু নার থাই চারার না সেকাং চং মেনকোজেপ 75 বিথি বাইকে মসব চলিন চম ছাবই চারা রইমানকে তাইব চাকুগো হাইকে চারা বহাইন কাহাম নাই তাই কসরাং নাই কাইনানি হিকে চং চারা যে ফ্রো তালসা খাকচানে সিমি তাল নই জরা অঙ্গ আমহাই চারা রং চং কাইনা নাই তাই লাইন

0: 아우 아직 저라 카날레기야 진 꼭 통로 따부 카날레는 해보고 바로 들랑만이 꼭으로
1: 아우 쉐보고 버럭 탈만이 거고 아니 여보고 제 동만이 어공카 스탑 셀렉션 커미션 이박학대 컴바인 그레즈웨이트 레벨 암속몽 2026 니박에 온라인 대 꼬이몽 블레 나할 저기 동거 আপনি ভাগেই যে গ্রেজুয়েট ক্যান্ডিডেট বরক অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট নখবই জুদা জুদাতেইব কবাংমা থাই নিবাগিন কবাংমা পোস্ট নিবাগিন বরক কইলাই রিমান উমরনা নাঙানো বিশি চি চারনি সিমি বিশি নেই চিসনি তাই থামচি উমরনি সিমি থামচি নেই উমর জরা নিমান আপনো কারি বা এস সি তে এস টি রং নিভাগে হিঙ্গে বিশি বা গবাং ফানা চোগানো তাই কুবন উকলক লাইজাক ফরং নিভাগে গাঙ্গাই বিশি থাম জরাতে ইয়াকার জাগনাই আপনি বিশিঙ্গ বুড়ি রক এস সি তে এস টি ক্যান্ডিডেট রং নিভাগে হিঙ্গাই মূসা ফি নাংলাক তাই কুবন ক্যান্ডিডেট ডকনি বাকে হিংকাই 100 টাকা খে ফি নাংনাই অনলাইন তৈ কইলাই রিনানি পাইথাক শালংখা ও জুন তালনি শালনি চিনি জুন এবা 22 জুন 2006 হরনি দামচিসা জড়া তাই মুসংনাই ক্যান্ডিডেট ড্রক স্টাফ সিলেকশন কমিশন নি হাস্তিনি ওয়েবসাইট https://ssc.nic.in ও ওয়েবসাইটও থাঙ্গিব নাই মানো
0: আহ ফারিগে সঙ্গে গেছে সেবক বর্তমান মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বাই কম চাঙ্গজাক অনলাইন বিচিংতে কয়বিলেন সাজাকা জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান তাই গ্রেড টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভ অফ ত্রিপুরানি ভাগতে অবতরণ জাগানা গ্রেড ওয়ান দঙ আবন বাকি রংমারি নাগানো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি গসিজাক ইউনিভার্সিটি নাই তালমান মারি মানানো ব্রিজি সিনি সাই দগ্রা খাই রেজাই বুকসা দো আনরিজার্ভ দঙ্গ কয়থাম আর মনি সঙ্গে কাশা বুড়ি রং বাকি খাদিজাক এসি রং বাকি কাশা তাই এসটি রং বাকি কাইসা বেবাগৈ গাইবা আচক থাই আরন বিশিং ন ইয়াকং ইয়াক মাই আরং বাগৈ বহাইন কাইসা খাতি চক তংগন উমর হংকং কে বিসি চিচান সিমি বিসি ব্রিসি নি বিশিং গ তাই এস সি এস টি বরং বাগৈ কে বিসি কা কং ফান চুগন গ্রেড 2 জুনিয়র ইঞ্জিনিয়ার আবন বাগৈ কে তালমানন থামরি সাই সিনিরা খলাই রজংনাই আনরিজার্ভ দঙ্গ খরমনি তাই এস টি রং বাকি কাইসা আচুক থাই বেবাগৈ কাইথাম আর বিশিঙ্গন ইয়াকং ইয়াকমাই রং বিগৈ কাইসা খাতিজাক দায়নি সাজাকা অরংকে রংমারি নাঙ্গান ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ ডিপ্লোমা খাইজাকনা নামাই গসিজাক মথানি কইবলাইনানি পাইথাক সালংকে ও জুন তালনি চিনি সালনি বিশিঙ্গ রহনা নামাই তাই গ্রেড 2 জুনিয়র ইঞ্জিনিয়ার নিম্পাকে অমরংনা নাঙ্গানো আরো বহানো বিসি ব্রিসিন বিশিঙ্গন দংনা নাঙাই তাই এস সি এস টি ইয়াকুং মাইয়া অমহাই লুকুরং নিম্পাকে বিসি বা গবাং ফানো যোগান হানাই সাজাকা আশুক জরা খানাবাকিয়া সেবক বরক তঙ্গমানি কগ্র
1: আও তাবু খানালাইনে গিসা নবর্তি বানি কক তিনি নবর্তী বাণী কক সাজাকা নখা চুমুই কুপলং তংনাই ফিয়া

0: Rang sakurun su thayo, perang kogoi wadiro wifan mano. Tungkong mani mari shakawo. Dini ni nukzagana. Thamchi bri doshumik dog degree Celsius te khamawo nei chi dog doshumik dog degree Celsius nobaro shibuk mari rawo chukuchi dog person shakawo te khamawo hunte rawo bachi dog tini fung dam badamui shoti thamchi jora wadiwa mani koktuma manche kya kho তাই যতনি বাগিনো হজাক মংরজা খা বেলাই তুং কুক মানি তাই তুং ফুলা মানি নবার শিবসাই মানো হনাই নাই আপনি বাগি খোয়াই শালথং ত্রিপুরা সেপাই জলা গুমতি সাউত ইয়াং ফাসিং ডগ হজাক মংরজা খা আপনি কারি বফিয়া ক্রংসা ক্রংস জাগাও গাঙ্গাই ফেরাং কবি ফানো ওয়াতিব ওয়াই মানো হনিব হজাক মংরজা খা
1: আও আশিক জরা খনাল কিয়া নবার্তি বানি কগ্র হাইন খরঙ্গ পাইথক খনলাইনে রচাপুং খরঙ্গ রোয়ানো সুভাষ দেববর্মা

0: পাঠ্যকর যেমন খানা দেখা সবাই দে বর্মান খক্তে আকাশবাণী আগরতলা অবন লগিন পাখা তিনি ফুঙনি হাইনি খরং পান্দা।
1: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত সংবাদ এবং এরপর হিন্দি সংবাদ।
2: अथ वार्ताः। प्रधानमंत्री नरेंद्र मोदी म्यांमार

রবিকিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন সাগর সেন। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ, এবং এরপর ককবরক সংবাদ।
1: শেষ হলো

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মাণ সেতু ভেঙে ৬ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার দুটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশীয় কাপ হকি লীগের গ্রুপ ম্যাচে ভারত গতকাল ৪-১ গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষ ও মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপরে গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সেদেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এখন ছোটখাটো কোনো বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছেন। আজ থেকে ৪ জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডন লিঞ্চ। এদিকে ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা গতকাল কার্যকর হয়েছে। ৬ মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডক্টর পাত্র আরও বলেন, কেন্দ্রীয় সরকার ১২ বছর পূর্ণ করছে এবং পাশাপাশি বিজেপি এনডিএ জোট দেশের ২২টি

যে ক্ষমতায় রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশের অগ্রগতি হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মাণ ব্রিজ ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে যে 3 সদস্যের দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক। এই দুর্ঘটনার পেছনে কোনো প্রশাসনিক প্রযুক্তিগত গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে এই দলটি। অন্যদিকে উত্তরপ্রদেশ ব্রিজ কর্পোরেশনের তরফে আরেকটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। 3 সদস্যের এই কমিটি ব্রিজটির নকশা, কাঁচামালের মান ও সেতু নির্মাণের নিরাপত্তাবিধি সঠিকভাবে মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে। উল্লেখ্য, বেতোয়া নদীর উপর নির্মীয়মান ওই সেতু ভেঙে দিন কয়েক আগে 6 জন প্রাণ হারান। এনফোর্সমেন্ট ডিরেক্টর ED আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় পাঞ্জাবের রামনগরে অবস্থিত জ্ঞান সাগর এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের 14টি অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে। এই সম্পত্তিগুলির মূল্য প্রায় 1,600 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। CBI রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের শীর্ষ আধিকারিক অমিতাভ ঝুনঝুনওয়ালাকে ব্যাংক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে। CBI জানিয়েছে তিনি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্পোরেট ফিন্যান্স, ব্যাংকিং এবং তহবিল ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ কাজকর্ম পরিচালনা করছিলেন। অভিযোগ, ঋণের অর্থের অপব্যবহারের কারণে ব্যাংকগুলিকে অন্যায্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে 300-এরও বেশি প্রজাতির ফুল ও বহু বিরল উদ্ভিদ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাঘামিরায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন খুশওয়া 2টি, হরিন্দর সিং, শাহরুখ আলী 1টি করে গোল করেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনও পর্যন্ত 6 পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার ভারত পরবর্তী ম্যাচে চীনা তাইপের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মাণ সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল 2026-27 অর্থ বছরের জন্য পুর নিগমের বাজেট অধিবেশনে 975,91,00,000 টাকার বাজেট পেশ করেছেন। 5 বছর মেয়াদের চলতি পুর নিগমের পরিচালক কমিটির এটাই হল শেষ বাজেট অধিবেশন। মেয়র সাংবাদিকদের জানান, বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব নেই, তবে বাজেটে সামগ্রিক ঘাটতি রয়েছে 97,67,00,000 টাকা। তিনি বলেন, পুর নিগমের ইতিহাসে এই প্রথম ই বাজেট পেশ করা হয়। মেয়র শ্রী মজুমদার জানান, আগরতলা শহরকে একটি আধুনিক ও নাগরিক স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্য নিয়ে কাজ করছে পুর নিগম। এই উদ্দেশ্যে বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলার রামশিয়া গ্রামে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচিটি 1 মাস ধরে চালু থাকবে। এর লক্ষ্য হল কৃষি জমি রক্ষা করা এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, ক্ষেত বাঁচাও অভিযানের উদ্দেশ্য হল মাটি ও কৃষি জমি রক্ষা করা। তিনি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার সীমিত করার জন্য অনুরোধ করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ দেশব্যাপী শুরু হওয়া ক্ষেত বাঁচাও অভিযানের অংশ হিসেবে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ ক্যাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও কৃষিযন্ত্র সরবরাহের ফলে রাজ্যে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। কৃষি জমি খালি না রেখে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করে উৎপাদন বৃদ্ধি করার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন গতকাল 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উড়িষ্যায় 1টি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গতকাল থেকে 8 জুন দুপুর 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হল 11 জুন। আগামী 18 জুন ভোট গ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, তাঁত শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে দপ্তর পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে। গতকাল হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর উদ্যোগে আমবাসা পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক জেলাভিত্তিক পরামর্শমূলক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে জেলার অন্তর্গত বিভিন্ন ক্লাস্টারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন বিষয় মন্ত্রী ও আধিকারিকদের সামনে তুলে ধরেন। জাতীয় প্রাণীরোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় খুরা রোগ প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির 8ম পর্যায় গতকাল শুরু হয়েছে। উষাবাজার ভেটেরিনারি ডিসপেন্সারির অধীন দিঘালিয়া গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, প্রাণীপালকদের আর্থসামাজিক অবস্থার উন্নতিতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। প্রাণীদের স্বাস্থ্য রক্ষায় নিয়মিত টিকাকরণ কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। এই রোগ প্রতিরোধে নিয়মিত টিকাকরণ করার জন্য তিনি প্রাণীপালকদের প্রতি আহ্বান জানান। ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের অধীন স্বসহায়ক দলগুলোর উৎপাদিত পণ্য সামগ্রীর ক্রেতা বিক্রেতাদের নিয়ে এক কার্যক্রম গতকাল কৈলাসহরের জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা মত বিনিময় ছাড়াও স্বসহায়ক দলগুলোর উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শিত হয়। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন কলাক্ষেত্রে গতকাল গ্রামীণ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা 2026 বিধির উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাশদত্ত। কর্মশালায় বর্জ্য সংগ্রহ এবং তার পুনর্ব্যবহারযোগ্য করার বিষয়ে উপস্থিত সকলকে প্রশিক্ষণ প্রদান করেন বিশেষজ্ঞরা। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা উমাকান্ত স্কুল প্রাঙ্গণে গতকাল বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় আসাম রাইফেলস, এনডিআরএফ, টিএসআর, এসডিআরএফ, ওএনজিসি, গেল, সিভিল ডিফেন্স, দমকল, আগরতলা পুর নিগম সহ বেশ কিছু সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। পিএম স্বনিধি তাংবতাং মিয়া বিশিদক পুঙ্খা আবনরগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তাংবতাং ন বলাই শাখা অব লামা রুকুঙ্গ বানিয়া থাই রকনি লংমা ও স্লাই মুংতুবুখা বরকন রং থং সুকজাকাই বাই থং সুকজাক সেব বংরেখা হদালামনি কমুং কাইসাব মন্ত্রীবক্রক শাখা অ তাংবতাং পৈতু বরমতাই ফানবাং রমানি মারি নই সাই নই চিবিশিনি সিমি তাবুক শাক

0: নমস্কার সুপ্রিয় শ্রোতা, সবাইকে আকাশবাণী আগরতলার অভিজ্ঞাপনের নতুন আরও এক পর্বে জানাই সুস্বাগতম। নতুন দিনের এই শান্ত স্নিগ্ধ প্রভাতে আমরা আজও এক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলবো আমাদের অভিজ্ঞাপনের এই নতুন পর্বে।
1: ঠিক বলেছ, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই সকালে আমরা কথা বলবো এমন বিষয় নিয়ে যা আমাদের জীবন, ভবিষ্যৎ এবং মানব সভ্যতার অস্তিত্বের সঙ্গে সরাসরি জড়িত। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুন এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয় পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য।
0: পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশের সব কিছু, বাতাস, জল, মাটি, গাছপালা, পাহাড়, নদী এবং জীবজন্তু, এই সব কিছুর সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের জীবন ব্যবস্থা। কিন্তু দুঃখজনকভাবে আধুনিক উন্নয়নের গতিতে আমরা অনেক সময় প্রকৃতির উপর চাপ সৃষ্টি করছি, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
1: আজকের দিনে জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, বায়ু এবং জল দূষণ, বনভূমি ধ্বংস এবং প্লাস্টিক বর্জ্যের সমস্যা বিশ্বজুড়ে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব আমরা প্রতিদিনই অনুভব করছি, অস্বাভাবিক আবহাওয়া, অতিবৃষ্টি, খরা কিংবা তাপপ্রবাহের মাধ্যমে।
0: শ্রোতাবন্ধু, তাই পরিবেশ রক্ষা এখন শুধু আর একটি সচেতনতার বিষয় নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটি গাছ রোপণ, জল অপচয় রোধ, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, এই ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
1: আমাদের রাজ্যের মতো প্রাকৃতিকভাবে সমৃদ্ধ রাজ্যে বনভূমি, পাহাড়, নদী এবং জীব বৈচিত্র্য এক অপার সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ আমাদের গর্ব, কিন্তু একই সঙ্গে এটি রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরই। উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখা আজ সময়ের দাবি।
0: তাই বিশ্ব পরিবেশ দিবস আমাদের সেই দায়িত্বের কথাই বারবার মনে করিয়ে দেয়। এটি আমাদের শেখায় যে প্রকৃতি আমাদের ভোগের বস্তু নয়, বরং সহযাত্রী। আমরা যদি প্রকৃতিকে সম্মান করি, রক্ষা করি, তাহলে প্রকৃতিও আমাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখবে।
1: আসুন আমরা সবাই একটি অঙ্গীকার করি, পরিবেশ বান্ধব জীবনযাপন করব, চারপাশকে পরিচ্ছন্ন রাখব, গাছ লাগাব এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার চেষ্টা করব।

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ।

0: বিপরীতে পশ্চিম ত্রিপুরা জেলা।
1: শ্রোতবন্ধু, এবারই চলে যাব ইতিহাসের পাতায়। আজকের দিনকে নিয়ে কি কি বলছে সেই দিকে ইতিহাসের পাতা জানান দিচ্ছি। আজকের দিনে মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ গ্রেফতার হয়েছিলেন 1908 খ্রিস্টাব্দে। আজকের দিনে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মার্কিন নাগরিকত্ব লাভের অধিকার স্বীকৃত হয়েছিল 1924 সালে। আজকের দিনে 2014 সালে অন্ধ্রপ্রদেশের 10 জেলা নিয়ে তেলেঙ্গানা ভারতের নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আজকের দিনে ভারতের ব্যাংকিং ক্ষেত্রের শ্রমিক আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক তারকেশ্বর চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন 1926 খ্রিস্টাব্দে।
2: আজকের দিনে স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত বিশিষ্ট শিল্পপতি জামশেদজি ইরানি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মণিরত্নম 1956 সালে। পাশাপাশি আজকের দিনে আমরা যাদেরকে হারিয়েছিলাম, আজকের দিনে প্রয়াত হয়েছিলেন 1975 সালে বিশিষ্ট ভারতীয় পদার্থবিজ্ঞানী দেবেন্দ্রমোহন বসু। আজকের দিনেই আমরা হারিয়েছিলাম প্রখ্যাত ভারতীয় বাঙালি নারী পদার্থবিজ্ঞানী বিভা চৌধুরীকে 1991 সালে। আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত সংবাদ পাঠক, আবৃত্তিকার এবং বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় 2011 সালে। পাশাপাশি আজকের দিনে আমরা হারিয়েছিলাম লেখিকা এবং অভিনেত্রী বিজয়া রায়কে 2015 সালে। আজকের দিনেই আমরা হারিয়েছিলাম প্রখ্যাত সন্তুর বাদক ভজন সুপারিকে 2022 সালে। এ ছিল আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।
1: এছাড়াও আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আজ যাদের বিশেষ কোনো দিন রয়েছে কিংবা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন, আপনাদের জন্য আমাদের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।
2: চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্রে। আজকের প্রথম চিঠিখানে লিখেছেন ছোঁয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে নাজির হোসেন বিশ্বাস। জুন মাসের দ্বিতীয় বিষয় অভিযাত্রী, এই প্রসঙ্গে লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভয় নেই সুজয়, হাতটা ধর। সুজয় স্কুল জীবনে কোনোদিন দ্বিতীয় ছাড়া প্রথম হতে পারেনি, রেজাল্ট বের হলেই দেখা গেছে সৌম্য প্রথম। পাহাড়ে ট্র্যাকিং করতেও এসেও সুজয় পড়ল সেই সৌম্যর সম্মুখে। আসলে সৌম্য এবং সুজয় একে অপরকে কোনো দিন সহ্য করতে পারেনি, সুযোগ পেলেই বিপদে ফেলার ছক কষেছে। আজ সেই মহেন্দ্রক্ষণ, সৌম্য উঠে গিয়েছে ওপরে, সুজয় পারছে না ঠিকে থাকতে। এমন সময় ওপর থেকে সৌম্য ডাক দিল, সুজয় হাতটা ধর, ধর, ভয় নেই। সৌম্যর কথা শুনে সুজয় বিশ্বাস করতে পারছে না, যদি হাতে ছেড়ে দেয় তাহলেই তো নিমেষে নিশ্চিন্ত, তাছাড়া হাত না ধরলেও ওপরে ওঠা যায় না। এক চরম অবিশ্বাসতার মধ্যেও সুজয় ধরল সৌম্যর হাত। ধরে শক্ত করে, ভয় নেই, ধীরে ধীরে উঠে আয়, হ্যাঁ হ্যাঁ উঠে আয়, উঠে আয়, সাবধান সুজয়। ওপরে উঠে বুক ভরে শ্বাস নিল সুজয়। তারপর বলল, তুই হাতটা না ধরলে এবারে হারিয়ে যেতাম সৌম্য। সৌম্য বলল, সুজয় সামনে লক্ষ্য কর, দেখছিস চূড়াটা সূর্যের আলো পড়ে চকচক করছে, ওখানে পৌঁছতে পারলেই তোর নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে। সুজয় অবাক হয়ে সৌম্যর দিকে চেয়ে রইল, কে দেখছিস, এগিয়ে চল। সুজয় বলল, সৌম্য আজ তুই আমাকে শীর্ষে পৌঁছানোর জন্য যা করলি, বাজে কথা রাখ সুজয়, যে কোনো দুঃসাহসিক অভিযানে পারস্পরিক সহযোগিতা ছাড়া চূড়ান্ত সাফল্য পাওয়া যায় না। আজ আমি তোকে ওপরে

0: মধ্যে সাহায্য করলাম, কালকে তুই অন্যজনকে সাহায্য করবি? সুজয় বিস্মিত হয়ে বলল, কিন্তু তুই? সুজয়ের প্রশ্নের উত্তরে, এবারে তুই প্রথম হ সুজয়, আমি না হয় দ্বিতীয় হলাম। সৌম্য কথাগুলি বলছে আর মিটমিট করে হাসছে। তখনই সুজয় শুনতে পেল, থামিস না সুজয়, এবারে তুই প্রথম হ। সুজয় তারপরই শৃঙ্গের শীর্ষে রিজু হয়ে দাঁড়িয়ে কৃতজ্ঞতার চুম্বন ছুড়ে দিল সৌম্যর জন্য। নাজির হোসেন বিশ্বাস, চুয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ।
1: আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি থেকে। বন্ধু কি লিখেছেন শোনাবো আপনাদের। প্রিয় অভিজ্ঞাপন, গত বছর ঠিক বর্ষার আগে আমরা কয়েকজন অভিযাত্রী হেমকুণ্ডু ও ভ্যালি অব ফ্লায়ার্সে ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছিলাম। গোবিন্দঘাট হয়ে ঘাংরিয়ার ধর্মশালায় উঠেছিলাম আমরা। শিখ ধর্মাবলম্বী লোকজনেরা খুবই অতিথিপরায়ণ, আমাদের সব ব্যাপারে যত্ন আত্মীর কোনো খামতিই ছিল না। আমরা অভিযাত্রীরা সকালে বেরিয়ে পড়েছিলাম ভ্যালি অফ ফ্লায়ার্স এর অভিমুখে। গ্লেসিয়াল স্তর লাঠিতে ঢুকে ঢুকে শেষ পর্যন্ত দুর্গম স্তর পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম ভ্যালি অফ ফ্লায়ার্সে। ব্রহ্মকমল দেখতে পেয়ে খুবই আনন্দ পেয়েছিলাম। ফেরার সময় হঠাৎ বিপত্তি, হঠাৎ করে অঝোর ধারায় বৃষ্টি নেমেছিল। আমাদের গায়ে রেনকোট এবং রুকসাক পিঠে আমরা ভিজে খুব ভারী হয়ে গিয়েছিলাম। বইতে খুব কষ্ট হচ্ছিল, পাহাড়ি গ্লেসিয়াল রাস্তা খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল, খুব সাবধানে নামতে হচ্ছিল আমাদের। যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে এ আশঙ্কায় আমরা অভিযাত্রীরা পরস্পরে হাত ধরাধরি করে এক পা করে নামছিলাম। বেশ কিছুক্ষণ পরে পাহাড়িয়ে বৃষ্টি একটু থামতেই আমরা কিছুটা বিশ্রাম নিয়ে ধীরে ধীরে অতি সাবধানে ঘাংরিয়ায় ফিরতে অন্যান্য সহযাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। ওনারা আমাদের নিরাপদ ফেরার অপেক্ষায় ছিলেন এবং গুরু গোবিন্দ সিংহের কাছে প্রার্থনা জানিয়েছিলেন, বৈচিত্র্যময় ভারতবর্ষে একতা যে কত বড় শক্তি তার আরও একবার বর্ষণ মুখর পাহাড়ি অঞ্চলে ভ্রমণের সময় আমরা বুঝতে পারলাম। শুভেচ্ছা আনতে প্রিয় বন্ধু প্রদীপ, ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি।

পরের চিঠিখানি লিখেছেন বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে। লিখছেন, প্রিয় ভিক্ষাপুর, মহাজাগতিক শূন্যতার মাঝে ঝুলে থাকা নীল সাদা গ্রহ আমাদের এই আদরের পৃথিবী। আজ থেকে কোটি কোটি বছর আগে এক উত্তপ্ত অগ্নিকুণ্ড থেকে শীতল হয়ে ওঠা এই ধূলিকণায় প্রাণের প্রথম স্পন্দন জেগেছিল জলের গভীরে। সে অনুজীবন থেকে শুরু করে আজকের এই বিশাল জীববৈচিত্র্য, তার মূলে রয়েছে এক জাদুকরী সবুজ কণা ক্লোরোফিল। সূর্যের ফোটন কণা আর মাটির খনিজ জলের সাথে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক রূপান্তর ঘটিয়ে এই সবুজই তো আমাদের নিঃশ্বাসে অক্সিজেন ঠেলে প্রাণ টিকিয়ে রেখেছে। আজ সভ্যতার অগ্রগতির সাথে সাথে কংক্রিটের ইট, কাঠ আর পাথরের জঙ্গল গ্রাস করেছে প্রকৃতির সবুজ চাদর। বিজ্ঞানের জয় জয়কার আর প্রযুক্তির দাপটে

0: রাষ্ট্রের বিষাক্ত ধোঁয়া আর কার্বনের চাদরে ঠেকে যাচ্ছে আমাদের বায়ুমণ্ডল। গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে গুলছে মেরুর বরফ, সমুদ্রে জলস্তর উঠছে ফুলে ফেঁপে, বৃক্ষ নিধনের এই নিষ্ঠুর খেলায় আজ বিপন্ন পৃথিবীর বাস্তুতন্ত্র। প্রকৃতি তার নিজস্ব ভারসাম্য হারাচ্ছে, দাবানল আর খরার রুদ্ররূপে যার চরম মূল্য চোকাচ্ছে সমগ্র শিবজগৎ। তবু আশার আলো এখনো নিভে যায়নি, শালক সংশ্লেষে সেই প্রাচীন এবং অমোঘ নিয়মেই লুকিয়ে আছে মুক্তির পথ। মৃত্তিকার গভীরে প্রথিত শিকড় আর প্রসারিত পাতার ক্যানভাসে প্রকৃতি আজও আমাদের আহ্বান করে। বিজ্ঞান আজ আমাদের আঙুলে তুলে দিয়েছে নবায়নযোগ্য শক্তির চাবিকাঠি। সৌর প্যানেলের নীলচে কাচ আর বায়ুকলের ঘূর্ণমান পাখা। আমরা যদি প্রকৃতি এবং বিজ্ঞানের মেলবন্ধন ঘটাতে পারি তবেই ফিরবে সুদিন। আসুন তবে আজ নতুন করে প্রতিজ্ঞা করি, জীবদেহের মাইটোকন্ড্রিয়ার মতো প্রতিটি কোষের শক্তি হয়ে উঠুক এই সবুজায়ন। বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে আলোক রাসায়নিক প্রক্রিয়ায় ধরিত্রীর বুক আবার ভরে উঠুক স্নিগ্ধ সতেজ অরণ্যে। এই সবুজ শুধু গাছের পাতা নয়, এটি হল সমগ্র জীব জগতের বেঁচে থাকার মূল মন্ত্র, প্রাণ শক্তির স্পন্দন। বিজ্ঞান এবং প্রকৃতির মেলবন্ধনে মৃত্তিকার প্রতিটি কণা হয়ে উঠুক উর্বর। প্রতিটি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা ফিরিয়ে আনব বাস্তুতন্ত্রের ভারসাম্য। সবুজ হোক আমাদের চিন্তাভাবনা, সবুজ হোক আমাদের ভবিষ্যৎ। দূষণমুক্ত প্রাণবন্ত এই নীল গ্রহের প্রতিটি প্রান্তে আবার বেজে উঠুক জীবনের জয়গান। সবুজ হোক ধরার প্রাণ। শুভেচ্ছান্তে বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।
1: আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে ডক্টর সুবল দাস। বন্ধু লিখেছেন আমাদের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ বিষয়ে। দিশারি অভিজ্ঞাপন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি সেখানে দাও ছায়ার দান। মানুষের তরে জীবনের তরে সবুজ হোক ধরার প্রাণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমোঘ আহ্বান আজ আর কেবল সাহিত্যের আঙিনায় সীমাবদ্ধ নেই, তা হয়ে উঠেছে বিপন্ন মানব সভ্যতার টিকে থাকার একমাত্র রক্ষা কবচ। প্রকৃতিকে বাঁচানো এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্মল বিশ্ব উপহার দেওয়ার জন্য সবুজের স্পর্শ সবচেয়ে বেশি প্রয়োজন। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে চরম বিপর্যয়। অপরিকল্পিত নগরায়ন, আবাসন ও শিল্পায়নের কারণে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে বনাঞ্চল, ফলে জলবায়ু মৃত্তিকা দূষণ মারাত্মক রূপ নিচ্ছে। কারখানার বিষাক্ত ধোঁয়া ও যানবাহনের গ্যাস বাতাসকে বিষিয়ে তুলছে, যার ফলে বাড়ছে উষ্ণায়ন। প্লাস্টিক বর্জ্য এবং রাসায়নিক সার মাটিকে অনুর্বর ও দূষিত করে তুলছে। আবার সেই সব বর্জ্য ধুয়ে মিশছে নদীতে, যা জল দূষণের প্রধান কারণ। এই মহাসংকট থেকে মুক্তির একমাত্র উপায় হল বন সৃজন এবং সবুজায়ন। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, মাটির ক্ষয় রোধ করে এবং বৃষ্টিপাত ঘটায়। দূষণ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হল বৃক্ষরোপণ করা। যেখানে ফাঁকা জায়গা পাওয়া যাবে সেখানেই গাছ লাগাতে হবে। সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। আমরা যদি এখনই সচেতন না হই তবে ভবিষ্যৎ প্রজন্ম একটু অক্সিজেনের জন্য হাহাকার করবে।

একটি গাছ একটি প্রাণ, তাই আসুন গাছ লাগাই প্রাণ বাঁচাই, তবেই রক্ষিত থাকবে জলবায়ু মৃত্তিকার মান, সবুজ থাকবে ধরার প্রাণ। একটি গাছ কাটার আগে দশটি গাছ লাগাবো, এটাই হোক আমার আপনার সবার সুদৃঢ় অঙ্গীকার, তবেই ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারব বাসযোগ্য একটি সুন্দর জগৎ সংসার। নমস্কার, ডাক্তার সুবল দাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

0: এবারে শ্রোতা বন্ধুদের কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। আজ দুপুর 12:30 আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর প্রেক্ষাগৃহে ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে বিভিন্ন ক্রীড়াবিদদের। এছাড়াও আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, আজ সোনামুড়ায় ভূমিকম্প বিষয়ক মক ড্রিল অনুষ্ঠিত হবে, যেখানে ভূমিকম্পের সময় বা ভূমিকম্পের পরে কি কি করণীয় সেই সমস্ত নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। 10:30 এই মক ড্রিল অনুষ্ঠিত হবে।
1: এবারে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কিত একটি তথ্য। জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেস রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। যেমন এগুলি কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আজ রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে বিষয় জলবাহিত রোগ, লক্ষণ, কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তী উপস্থিত থাকবেন। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করবেন 2323 2625 এই নম্বরে।
0: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ রয়েছে 220, শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিই, বিটেক অথবা এমসিএ পাস হতে হবে। বয়স হতে হবে আপনাদের 18-40 বছরের মধ্যে, তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 5 জুন বিকেল 5:30 পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত পরবর্তীতে কল লেটারে জানানো হবে। আবেদন ফি হিসেবে আপনাদের জেনারেল হলে দিতে হবে 350 টাকা এবং এসসি, এসটি, বিপিএল, পিডব্লিউডি প্রার্থীদের দিতে হবে 250 টাকা। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in আপনারা দেখে নিতে পারেন।

ডাক্তারবাবু, বুদ্ধি বাড়ানোর কোনো সহজ উপায় আছে? এই প্রশ্নটা প্রায়ই শুনতে হয়। বিশেষ করে বাবা মায়েরা বলেন, ছেলে বা মেয়ের পড়াশোনায় মন বসে না, কি করলে বুদ্ধি বাড়বে? আসলে বুদ্ধি বাড়ানোর কোনো জাদু ওষুধ নেই, তবে কিছু সহজ অভ্যেস রয়েছে যেগুলো নিয়মিত মেনে চললে মস্তিষ্ক

সক্রিয়, সতেজ এবং মনোযোগী হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঠিক মতো ঘুম। প্রতিদিন অন্তত 7 ঘন্টা গভীর এবং ভালো মানের ঘুম প্রয়োজন। ঘুমের মধ্যেই আমাদের মস্তিষ্ক বিশ্রাম নেয়, তথ্য গুছিয়ে রাখে এবং নতুনভাবে কাজ করার শক্তি পায়। ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয় এবং শেখার ক্ষমতাও কমতে থাকে। এরপর প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। সকালবেলা অন্তত 30 মিনিট হাঁটা, দৌড়ানো বা কোনো কায়িক পরিশ্রম করা খুব জরুরি। শরীরচর্চা করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে, অক্সিজেন বেশি পৌঁছয় এবং ব্রেন আরও সক্রিয় থাকে। শুধু শরীর নয়, শরীরচর্চা মস্তিষ্ককেও ফিট রাখে। মস্তিষ্ককে নিয়মিত কাজ করানো খুব দরকার। ব্রেন ব্যবহার না করলে তার কার্যক্ষমতা কমতে থাকে। আগে যেমন শব্দ জব্দ ধাঁধা বা অঙ্ক করার ছিল, সেগুলো মস্তিষ্ককে সচল রাখত। এখন বই পড়া, নতুন কিছু শেখা, পাজল সমাধান করা বা মন দিয়ে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করাও খুব উপকারী। অলস মস্তিষ্কে কিন্তু বুদ্ধির বিকাশ হয় না। সবশেষে একটাই কথা বলা যায়, বুদ্ধি বাড়ানোর শর্টকাট কোনো নিয়ম নেই। নিয়মিত ঘুম, শরীরচর্চা, মস্তিষ্কের ব্যবহার এবং সঠিক খাদ্যাভ্যাস, এই কয়েকটি অভ্যেসই মস্তিষ্ককে সুস্থ, তীক্ষ্ণ এবং সক্রিয় রাখার সবচেয়ে সহজ উপায়।

0: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস কী বলছে। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আগরতলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 56%। এক সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজ্যের খোয়াই, পশ্চিম সিপাহীজলা, গোমতি এবং দক্ষিণ জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড গরম অনুভব হতে পারে, সেটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। শ্রোতা বন্ধুর সময় জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপন এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল,
1: আমি কোয়েল,
0: নমস্কার। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন তবলায় ত্রিতাল লহরা। শিল্পী ছিলেন প্রসেনজিৎ নন্দী। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশবন্দন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান

ক্যালকাটা ইয়ুথ কোয়ারের পরিবেশনায় শুনলেন দেশাত্মবোধক এই গানখানি। এরই সাথে দেশবন্ধন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আউং লাইং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তাঁর দেশের ভূখণ্ড এমন কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না যাতে ভারতের স্বার্থ নিরাপত্তা বিঘ্নিত হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করতে সম্মত হয়েছে। সুপ্রিম কোর্টের 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আউং লাইং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তাঁর দেশের ভূখণ্ড এমন কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না যাতে ভারতের স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হয়। উভয় নেতা গতকাল নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বাণিজ্য

0: প্রতিরক্ষা, শক্তি ও যোগাযোগ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মিয়ানমারের রাষ্ট্রপতি 5 দিনের সফরে ভারতে এসেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, মায়ানমারের রাষ্ট্রপতি সেদেশের ভূখণ্ড ভারত বিরোধী কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী যে কোনো কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: বিদেশ সচিব আরও জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রকল্প দ্রুত শেষ করা নিয়েও প্রধানমন্ত্রী এবং মায়ানমারের রাষ্ট্রপতির মধ্যে কথাবার্তা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে গতকাল মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে শ্রীমতি মুর্মু বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ছোটখাটো কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লিতে এসেছেন। আজ থেকে 4 জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডান লিঞ্চ। উল্লেখ্য, গত 3রা ফেব্রুয়ারি উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের রূপরেখা ঘোষণা করে। 7ই ফেব্রুয়ারি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে চুক্তি চূড়ান্ত করার কথা জানায়। ভারত ও অস্ট্রেলিয়া মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের সমুদ্র ও আকাশপথের স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। পরে প্রতিরক্ষা মন্ত্রী বলেন,
2: In the coming years, we work with a renewed momentum, effectively contributing to growth of bilateral defense relations. Excellency, today is the 5th anniversary of elevation of our relations to comprehensive strategic partnership. I appreciate the significant strides made in our bilateral relationship across a wide range of sectors, from political exchanges to defense partnership.
0: লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার কথা ঘোষণা করে। ইরান সমর্থিত হিজবুল্লাহদের রকেট ও ড্রোন হামলার প্রত্যুত্তরে বৈরুটের দাহিয়ে দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া

0: এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC পানামার পতাকাবাহী কন্টেনার জাহাজ MSC সারিস্কা ভিকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে ওমানের কাছে একটি ইরানি জাহাজে হামলার প্রতিশোধ হিসেবেই এই প্রত্যাখ্যাত। ইতালির দক্ষিণের কালাব্রিয়া উপকূলে আজ ভোরে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কালাব্রিয়া উপকূলের কাছে সমুদ্রের প্রায় 250 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ক্ষয়ক্ষতির বড় রকমের কোনো খবর অবশ্য পাওয়া যায়নি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন, ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় NDA সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টের 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তাদের পদের দায়িত্ব ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর এই 5 বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেন। উল্লেখ্য, আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় সচদেব, জম্মু কাশ্মীর লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ পাল্লিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করা হয়েছে। এছাড়াও প্রবীণ আইনজীবী ভেঙ্কিটা সুব্রামানি মোহনকেও শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডঃ সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে কথাবার্তা হয়েছে। পশ্চিমবঙ্গে 3,748 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের গুণমান, রক্ষণাবেক্ষণের অবস্থা এবং তার অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে এক বৈঠক করেন। সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গেছে। তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, কঠোর পরিশ্রমী মানুষের বাস এই রাজ্যে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই রাজ্য সাহস ও লড়াইয়ের প্রতীক। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়ামন্ত্রক জানিয়েছে রোয়িংয়ের 6টি বিভিন্ন বিভাগে এদের অন্তর্ভুক্ত করা হল। শুধুমাত্র ব্যক্তিগত পদক সম্ভাবনার দিকে নজর না দিয়ে বিভিন্ন নৌকো বিভাগে স্থায়ী শক্তি গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্দেশ্য। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE তাদের ফলাফল পরবর্তী কাজকর্মের জন্য পোর্টাল চালু করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সংবাদ শিরোনাম। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল 2026-27 অর্থ বছরের জন্য পুর নিগমের বাজেট অধিবেশনে 975,91,00,000 টাকার বাজেট পেশ করেছেন। 5 বছর মেয়াদের চলতি পুর নিগমের পরিচালক কমিটির এটাই হল শেষ বাজেট অধিবেশন। মেয়র সাংবাদিকদের জানান, বাজেটে নতুন কোনো কড়ারূপের প্রস্তাব নেই, তবে বাজেটে সামগ্রিক ঘাটতি রয়েছে 97,67,00,000 টাকা। তিনি বলেন, পুর নিগমের ইতিহাসে এই প্রথম ই বাজেট পেশ করা হয়েছে। মেয়র জানান, আগরতলা শহরকে একটি আধুনিক ও নাগরিক স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্য নিয়ে কাজ করছে পুর নিগম। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলার রামশিয়া গ্রামে দেশব্যাপী ক্ষেত

অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচিটি এক মাস ধরে চালু থাকবে। এর লক্ষ্য হল কৃষি জমি রক্ষা করা এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ দেশব্যাপী শুরু হওয়া ক্ষেত বাঁচাও অভিযানের অংশ হিসেবে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, তাঁত শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে দপ্তর পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলছে। গতকাল হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে আম্বাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক জেলাভিত্তিক পরামর্শমূলক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জাতীয় প্রাণী রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় খুরা রোগ প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির অষ্টম পর্যায় গতকাল শুরু হয়েছে। উষাবাজার ভেটেরিনারি ডিসপেন্সারির অধীন দীঘালিয়া গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এই অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরা আজীবিকা মিশনের অধীনে স্বসহায়ক দলগুলির উৎপাদিত পণ্য সামগ্রীর ক্রেতা বিক্রেতাদের নিয়ে এক কার্যক্রম গতকাল কৈলাসহরের জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন কলাক্ষেত্রে গতকাল গ্রামীণ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা 2026 বিধির উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 12:55 চাষের কথা, বিষয় জিরা চাষ। দুপুর 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা শিল্পী প্রসেনজিৎ নন্দী। দুপুর 1:40 লোকগীতি শুনবেন সঞ্জিত মণ্ডলের কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী শ্রীকান্ত আচার্য। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রকৃতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বাংলা পদ্য স্বাধীনতার সুখ থেকে পাঠ দেবেন গজারিয়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা চক্রবর্তী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন বর্ষাকালে মাছ চাষে সতর্কতা, প্রসঙ্গে বলবেন সুব্রত চৌধুরী। পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধ্যা 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যা 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুব্রত দেবনাথ। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত হবে আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গানের শিল্পী জয়ন্ত বোস। প্রয়োজনে শেষ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এই রবীন্দ্রসঙ্গীত। এবারের রবীন্দ্রসঙ্গীত শুনুন শ্রীকান্ত আচার্য এবং শ্রীরাধার কণ্ঠে।

0: সর্বশেষ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীকান্ত আচার্য এবং রচয়িতা রায়ের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের আসর এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।
1: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
2: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
1: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
2: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
2: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
1: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
2: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
4: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
3: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
4: তাহলে সঠিক নম্বর
3: ব্যাংকের অফিসিয়াল।

0: ওয়েবসাইট অথবা কার্ডে।
1: দিদি তুমি বাঁচালে,
0: কাজ থেকে নয়।
1: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
2: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
3: আকাশ বানিয়া গুটতলা এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন হিন্দি গান। প্রথম গানের শিল্পী লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ।

গানখানি শুনলেন দিল বালে দুলহনিয়া লে যায়েঙ্গে ছবির থেকে লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং এসপি বালা সুব্রহ্মণ্যামের কণ্ঠে, হাম আপকে হ্যায় কন ছবি থেকে।

গানখানি শুনলেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈতকণ্ঠে ডুপ্লিকেট ছবি থেকে। এবারের গানটি শুনুন দুশমন ছবি থেকে আশা ভোসলে এবং শঙ্কর মহাদেবনের দ্বৈতকণ্ঠে।

আশা ভোসলে এবং শঙ্কর মহাদেবনের কণ্ঠে শুনছিলেন দুশমন ছবির এই গানটি। শ্রোতাবন্ধুরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে শুনছিলেন হিন্দি গান। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

আলো আমার আলো ছবি থেকে গানখানি শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারে ধন্নি মেয়ে ছবির একখানি গান শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বউ কথা ক, কইব না আমি কি বউ যে কথা কইব, যা পালা। গৃহস্থের খোকা হোক, নেকা দূর হোক, কি জ্বালা।

చూకలు బుయకలు ఆములు সত্যি তোর চোখ গেছে, তুই কানা বুঝলি, তুই কানা যা যা বে হয়।

আবার মৌকা থাকা গাজুলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা যা যা যা যা যা যা যা বিহয়।

ধন্যী মেয়ে ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এ গানখানি আমরা শুনে নিলাম। একই ছবির পরবর্তী গানখানি শুনব মান্না দে এবং সহশিল্পীদের মিলিত কণ্ঠে।

300 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

কখনো মেঘ ছবির গানখানি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, একই ছবির পরবর্তী গানখানি আমরা শুনব মান্না দির কণ্ঠে।

ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন আহামরি। ইচ্ছে করে হয়তো কিছু করি, নয়তো দেখি স্বপ্ন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান। পরপর দুখানি গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে কখনো মেঘ ছবি থেকে। এবারে আমরা কলঙ্কিনী কলকাবতী ছবির গান শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কলঙ্কিনী কলকাবতী ছবির গানখানি আমরা শুনলাম কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। একই ছবি থেকে পরের গানখানি শুনব শিল্পী পারভীন সুলতানা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। গানখানি শুনলেন কলঙ্কিনী কলকাবতী ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। একই ছবি থেকে আমরা পরবর্তী গানখানি শুনে নেব সমবেত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানখানি শুনলেন মেম সাহেব ছবি থেকে, মান্না দে এবং অসীমা ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে। আসরে আমরা শেষ গানখানি শুনব মঙ্গলদীপ ছবি থেকে, মোহাম্মদ আজিজের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা তাবক সংযোগও তিনি দিবর চরণে কক বরক পান্দা লালামানি জরাব পুইলেন খানাবাইদি তাংবিতি
1: তাংবিতিনি কক 100 গ্রাম হাইচিং কার্বোহাইড্রেট দঙ্গ 17 গ্রাম ফ্যাট দঙ্গ 0.75 গ্রাম পটাশিয়াম দঙ্গ 415 মিলিগ্রাম ফসফরাস দঙ্গ 34 মিলিগ্রাম খনিজ পদার্থ দঙ্গ 1.2% শতাংশ তেই তুই দঙ্গ 80.8 শতাংশ হাইসিং মুইনি মশলানি বাগাইসিমি চাজাগৈ তঙ্গিয়া শাকনি বেমার কাশু থানিব চুবাও কংরাই কুচুকমা আর্থরাইটিস মাইগ্রেন ডায়েরিয়া গ্যাস হার্টনি বেমার ডায়াবেটিস হাই কোলেস্ট্রল অমহাই বেমার কাশু থানি হাইসিংনি ইয়াক বেলাই কতর বৈশাখ জ্যেষ্ঠ তাল অংখা হাইসিং বসেলেই ফপনা এবা কাইনানি যতনি জরা কাহাম তৈকে চাইয়া যা চুকসর সহর হাক সময় হা কসম সুয়াই সুয়াই এবার হার পেক হাসিং সা সাপল যাক হা যতনি কাহাম ওয়াইথম ওয়াইপরে আল চুয়াই মল সই হা সাম না নাংনাই তেই লুটতি সানা নাংনাই লাইন লাইন খে লাইন বাই লাইন 20 ইঞ্চি তেই চারা বাই চারা 10 ইঞ্চি হাকসাল হাকসাল খে কাইনানি নাংনাই সার রিনানি হিনকে হেক্টর কাইসাও কম্পোস রিনানি নাংনাই 10 টন ইউরিয়া রিনানি নাংনাই 300 কেজি TSP 270 কেজি পটাস রিনানি নাংনাই 230 কেজি জিপসাম রিনানি নাংনাই 110 কেজি মিসকি রিনানি নাংনাই তেই TSP রিনানি নাংনাই জিপসাম 10টাতে অর্ধেক পটাস কাইমানি পাইথাক ফাইসিং সারনানি নাংনাই ইউরিয়া বাই পটাস ন সাল বাঁচি নি উল উলর ন সারই রিনানি নাংনাই হাইসিং কাইমানি ইয়াগুলো ওয়াতি ওয়াকে তৈ লুনানি নাংগা ওয়াতি ওয়াফানো তুমুং হাওয়া তৈ রান সাজাক হিনকে তৈ লুনানি নাংনাই তৈ কেসে হিনকে তুমুং ওয়াতি গবাং ওয়াখা হিনকে ব তৈ কসায়া তৈ খে নালা সুনামৈ রহনানি নাংনাই হাইসিংনি বুফাংমা থৈয়া তৈ তৈতে সার রিমানি ইয়াগুলো জেফ্রু চারা আসাই ফায় আপনি সাল নৈসি নৈসিবানি ইয়াগুলো জাবরা তাঙ্গই রিনানি নাংনাই চারা বেলায় ঘন খে আজাই খে কিসা কেসেং খেলাই রিনানি নাংনাই প্রতি বর্গ মিটার 50-60টা খেলাইয়েই চারা তনিখে যতনি চাকু হাইসিংনি বুতৈ ফুকনাই ইয়ং চাখে বুফাংমা থৈয়েই থাঙ্গু আথানি ইয়ং থৈনানি বিথিব রিনানি নাংনাই রমদি কিলিথিয়ন এবা 525 EC 20 মিলিগ্রাম খেলাই লিটার কাইসে তৈয় সাপলৈ সালচি উল উলো স্প্রে খেলাই রিনানি নাংনাই ওয়াইনি ওয়াইথামস বিথি সারফুরো এবার স্প্রে খেলাইফুরো ফিয়াবা কাহামকে নাইকলানি নাংনাই তে কাইসে হিনকে কোনো

सकर बदयो कर दज कौन दज कौन।

पयनंदच कोन।

나 지금 여사님 못해 바위 땅포로 나 지금 여사님

Sarò lì. Tansane kasiru yaku.

Dolce con ya creo que

kalu yang bu ci kalu ona ci kono.

আসুক যারা লেলা মানে জরাও রেচা বই খাড়িখা লক্ষপতি দেববর্মা আকাশফণি আগরতলা তাবুক যাদনী খরং নিখে রেচা পুঙ্গ খরং বিবানে সুদন দেববর্মা বাই মঙ্গতি দেববর্মা

당글레 칭자위 나니 나자두 당글 칭자

ஓ பான் சொல்லே சின்ன நீ.

오메자노 하신네 마르바 후쿠 슝튼나이 마니 오능바 보구자 탕끈능바 양보 시클라 능보 사트레 능보 시클라 양보 시클라

কর্মে দেবুল তাকে ভূতামু তামু সানানি মাই বুঝাই সঙ্গে রাখেন বুথাইন সানাই বল মাফল মাস বখানি কংন খুল গুইসানাই অরং থাকি তিনি কাজু মনার সাইদি আংবু ইয়াগিনি সিমি সাউই দমানি নং সানানি রিঙ্গা জাদু নাই ও জেন দোয়া খুলে সাজু

ตามไปยิ่งคนนั้นก็มูตามไปยิ่งคนนั้นก็มู

0: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এবারে চাষের কথা।
1: শুরু হচ্ছে চাষের কথা। দেশের বেশিরভাগ জায়গাতেই শীতের মরশুমের ফসল চাষ হচ্ছে। এমতাবস্থায় অনেকেই ঠিক করতে পারছেন না কোন ফসল চাষ করে লাভবান হতে পারেন। এখানে এমন একটি ফসলের কথা বলছি যার মাধ্যমে কোনো ব্যক্তি বহু অর্থ উপার্জন করতে পারেন। সারা বছরই এই ফসলের দাম চড়া থাকে। বলছি জিরা চাষের কথা। সাধারণত দেশের প্রতিটি বাড়িতেই রান্নাঘরে এই জিরার অবাধ গতি রয়েছে। যদি জিরা নিত্য নৈমিত্তিকভাবে চাষ করা হয়, সেক্ষেত্রে জমিতে হালকা এবং দোআঁশ মাটি থাকা প্রয়োজন। এই ধরনের মাটিতে সহজেই জিরা চাষ করা যায়। বীজ বপনের আগে সঠিকভাবে জমি প্রস্তুত করা প্রয়োজন। যে জমিতে জিরা রোপণ করা হবে সেক্ষেত্রে আগাছা তুলে পরিষ্কার করা খুবই জরুরি, কারণ আগাছা থাকলে সেই জমিতে জিরা ফসল ভালোভাবে বড় হতে পারে না। অনেক ধরনের জিরা চাষ করা যেতে পারে। জিরার অনেক ধরনের জাত রয়েছে। এর মধ্যে একাধিক জাতের জিরা চাষে মোটা টাকা উপার্জন করা যেতে পারে। আর যে 19 জিরা ফসল চাষ করলে 120 থেকে 125 দিনের মধ্যেই তা তোলার উপযুক্ত হয়ে ওঠে। প্রতি হেক্টরে 9 থেকে 11 কুইন্টাল জিরা উৎপাদিত হতে পারে। অন্যদিকে আর যে 209 ধরনের জিরাও রোপণের 120 থেকে 125 দিনের মধ্যে পেকে যায়। এই জিরার দানার আকৃতি হয় একটু মোটা ধরনের। এই জাতের জিরা চাষ করলে প্রতি হেক্টরে 7 থেকে 8 কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যায়। আবার GC4 জাত 105 থেকে 110 দিনের মধ্যেই তোলা যেতে পারে। এর বীজ একটু বড় আকারের হয়। এটি প্রতি হেক্টরে সর্বোচ্চ 7 থেকে 9 কুইন্টাল পর্যন্ত ফসল পাওয়া যায়। এছাড়া আর যে 223 জিরা 110 থেকে 115 দিনের মধ্যে তোলার উপযুক্ত হতে পারে। এই ফসল চাষে প্রতি হেক্টর থেকে 6 থেকে 8 কুইন্টাল পর্যন্ত উৎপাদন পাওয়া যায়। জিরা চাষে প্রতি হেক্টরে ফলন হয় 7 থেকে 8 কুইন্টাল। জিরা চাষে প্রতি হেক্টরে প্রায় 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়। জিরা দাম ওঠানামা করে, কিন্তু সারা বছরই এর সর্বনিম্ন দাম কেজিতে 120 থেকে 130 টাকা। এমন অবস্থায় 1 হেক্টর জমিতে জিরা চাষ করে সহজেই প্রায় 45 থেকে 50 হাজার টাকা উপার্জন করা যায়। এছাড়াও এর অনেক ঔষধি গুণ রয়েছে, ফলে প্রতিটি বাড়িতেই এর চাহিদাও অত্যন্ত বেশি। এই জিরাকে হজমের জন্য উপকারী বলে মনে করা হয়। শুনলেন জিরা চাষ প্রসঙ্গে কিছু কথা।
0: এতক্ষণ শুনলেন চাষের কথা।

শ্রোতা বন্ধুরা, শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আপনারা এতক্ষণ শুনলেন জবতালি, তবলা লোহরা, পরিবেশনায় ছিলেন শিল্পী প্রসেনজিৎ নন্দী এবং হারমোনিয়ামে ছিলেন কণিকা দেবনাথ। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর, সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা, আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এ এক শক্তিশালী মাধ্যম। আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসছে বিস্তারিত খবরে। বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেবা, অরুণ পল্লী এবং আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত 5 জন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাঁদের নিয়োগ অনুমোদন করার পর তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। কয়েক সপ্তাহ আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী অধ্যাদেশ 2026 জারি করেন। এর মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা প্রধান বিচারপতি সহ 34 থেকে বাড়িয়ে 38 করা হয়। এই 5 বিচারপতির নিয়োগের ফলে শীর্ষ আদালতে এখন বিচারপতির সংখ্যা বেড়ে হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট রুলস 2026 বা অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025-এ উল্লেখিত নিবন্ধন সময়সীমা এবং আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সংশোধনীর ফলে ভারতে আসার পর 180 দিনের মধ্যে যে কোনো সময়ে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এর আগে 180 দিনের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী 14 দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হতো। এখন থেকে নির্ধারিত এই সময়সীমা পের হয়ে গেলে কেবল জরুরি ও বিশেষ পরিস্থিতি ছাড়া নিবন্ধনের অনুমতি দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পল মাশাতিলের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার বিষয়েও দুই দেশ সহমত হয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে সুরক্ষামূলক সরঞ্জাম, পিপিই কিট, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণের যন্ত্রপাতি, ওষুধ এবং পুষ্টিকর সাপ্লিমেন্টস। 43 টনের এই স্বাস্থ্য সহায়তা ইবোলা প্রতিরোধে আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিদেশমন্ত্রী আজ ইতালির জাতীয় দিবস উপলক্ষে সে দেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন।

0: ভারত ও ইতালির মধ্যেকার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনগুলিতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন। ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং আজ মুম্বাইয়ে পৌঁছেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাঁকে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং আজ মুম্বাইয়ে ব্যবসায়িক এবং শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন এবং শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন। তাঁর সম্মানে আজ সন্ধ্যায় লোকভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উপস্থিত থাকবেন। রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা সিবিআই এর হাতে গ্রেপ্তারের পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে আটক রয়েছেন। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের একটি আদালত তাঁকে গ্রেপ্তারের অনুমতি দেয়। সিবিআই এর অভিযোগ, তাঁর নির্দেশে ব্যাংক ঋণের অর্থের অপব্যবহার করা হয়েছে, ঋণদাতা প্রতিষ্ঠানগুলি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মামলাটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 1,200 কোটি টাকার টার্ম লোন, ব্যাংক অব মহারাষ্ট্রের 500 কোটি টাকার লেটার অব ক্রেডিট এবং সিন্ডিকেট ব্যাংকের 350 কোটি টাকার ঋণ সুবিধার অপব্যবহারের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই আজ জানিয়েছে, মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপিতে কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল আগামী 6 জুন পর্যন্ত খোলা থাকবে। সিবিএসই জানিয়েছে, শুধুমাত্র যেসব পরীক্ষার্থী তাদের মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপি সংগ্রহ করেছেন তারাই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে আবেদন প্রক্রিয়ায় আধার যাচাইকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাইয়ের জন্য উত্তরপত্র পিছু 100 টাকা এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য প্রতি প্রশ্নে 25 টাকা ফি ধার্য করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার ধাপগুলি সঠিকভাবে বুঝতে এবং নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত দিশানির্দেশ পেতে পরীক্ষার্থীদের টিউটোরিয়াল ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছে সিবিএসই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম, এটি মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে। নতুন দিল্লিতে আজ বৃত্তি প্রকল্পের আওতাভুক্ত আদিবাসী উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাজের সব স্তরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। সরকারের বিভিন্ন বৃত্তি প্রকল্প উচ্চশিক্ষার সুযোগ ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ভারতে প্রতিভার কোনো অভাব নেই, প্রতিভাকে চিহ্নিত করা এবং বিকাশের জন্য উপযুক্ত মঞ্চ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: যুবা হামারি রাষ্ট্র কি শক্তি, আশা ও উজ্জ্বল ভবিষ্যৎ কি প্রতীক হ্যাঁ। মেরি সভি যুবাও, বিশেষ করে জনজাতীয় সমুদায় কে যুবাও সে অনুরোধ হে কি উন্হে আপনি জড়ো ওর আপনি লোগো কো নহি ভুলনা চাহিয়ে। যুবা শক্তি বিরাসত পর গর্ব করতে হুয়ে আধুনিক শিক্ষা ও টেকনিকো কে বল পর আগে বড়ে তব সশক্ত সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারত কা নির্মাণ হোগা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার অনুষ্ঠানে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। সল্টলেক বিজেপি কার্যালয়ে আজ এই অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। উল্লেখ্য, প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবার অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন, তবে লোকভবনে মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আজ দুপুরে তারকেশ্বর গেছেন, সেখান থেকে ফিরে সন্ধ্যায় বিশেষ বিমানে তিনি দিল্লি যাবেন। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনা হবে। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা। আগামীকাল সকাল 11:30 পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেলেঙ্গানা রাজ্যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, তেলেঙ্গানা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাণবন্ত ঐতিহ্যবাহী সংস্কৃতির অধিকারী। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে মার্কিন মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তাতে উত্তেজনা প্রশমনের আশা জাগলেও নতুন করে চুক্তি লঙ্ঘনের ঘটনায় এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। লেবাননের আধিকারিকরা জানিয়েছেন, হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর

0: হামলা বন্ধ রাখবে এবং বিনিময়ে ইসরায়েল হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুটের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা স্থগিত রাখবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল CBSE। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম। আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর এখন এই পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা, এবারেই আপনারা শুনুন কিছু লোকগীতি আমাদের আজকের শিল্পী সনজিৎ মণ্ডল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন স্বনজিৎ মণ্ডল। এবারে আপনারা শুনুন কিছু আধুনিক গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এতক্ষণ শুনলেন আধুনিক গান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

0: समाप्त हुआ। नमस्कार।
1: আকাশবাণী আগরতলা। এবারে জেনে নেব আকাশের খবরাখবর। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী আজকের আকাশ মেঘাচ্ছন্নই থাকছে। রাজ্যের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং 26.6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 63%। এক সতর্কবার্তায় বলা হয়েছে রাজ্যে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে রাজ্যের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বাংলা পদ্য স্বাধীনতার সুখ থেকে পাঠ দেবেন গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা চক্রবর্তী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে শুনবেন বর্ষাকালে মাছ চাষে সতর্কতা প্রসঙ্গে সুব্রত চৌধুরীর সাক্ষাৎকার। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সুস্বাস্থ্য, রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুব্রত দেবনাথ, রাত 9:15 দিল্লি কেন্দ্রীয় অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত হবে আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গানের শিল্পী জয়ন্ত বোস। জানিয়ে দিলাম আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:32 হয়ে 45 সেকেন্ড।

গানটি শুনলেন মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। জাংলি ছায়াছবি থেকে এবারে গানের শিল্পী লতা মঙ্গেশকর।

মুকেশ এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন জাংলি ছায়াছবি থেকে। চিত্রখ্যাতি অনুষ্ঠানে এবারে গানগুলো শুনবেন প্রফেসর ছায়াছবি থেকে। প্রথম গানটি শুনুন মোহাম্মদ রফির কণ্ঠে।

0: हमारा भी जमाना था।
1: প্রফেসর ছায়াছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলে, মান্না দে, উষা মঙ্গেশকরের কণ্ঠে। এই ছবি থেকে পরবর্তী গানের শিল্পী মোহাম্মদ রফি।

সুমন কল্যাণপুরের কণ্ঠে। গানটি শুনলেন জানোয়ার ছায়াছবি থেকে। এই ছবি থেকে পরবর্তী গানটি শুনুন আশা ভোসলে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে। চিত্রগীতে অনুষ্ঠানে গানগুলো শুনছেন জানওয়ার ছায়া ছবি থেকে। এই ছবি থেকে পরবর্তী গানের শিল্পী মোহাম্মদ রফি।

রফির কণ্ঠে গানটি শুনলেন জানবার ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে সর্বশেষ গানটি শুনুন প্রফেসর ছায়াছবি থেকে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

0: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ সপ্তম শ্রেণীর বাংলা কবিতা স্বাধীনতার সুখ সম্পর্কে পাঠ দিচ্ছেন গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা চক্রবর্তী।
1: গুড ইভিনিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে। আজকে আমি সপ্তম শ্রেণীর প্রথম যে কবিতাটি স্বাধীনতা সুখ, সেই কবিতাটি নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমেই বলছি, স্বাধীনতা সুখ যে কবিতাটি লিখেছেন কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মূল কবিতাটি আলোচনার পূর্বে আমি কবি সম্পর্কে দু একটি কথা বলে নিচ্ছি। ঊনবিংশ শতকের মধ্যভাগে বাংলা জগতে ঈশ্বর গুপ্ত ও মধুসূদন দত্তের মধ্যে যার আবির্ভাব হয়েছিল, তিনি হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তিনি 1827 খ্রিস্টাব্দের 13ই মে বর্ধমান জেলার কাকুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রামনারায়ণ বন্দ্যোপাধ্যায়। তিনি মিশনারি স্কুল ও হুগলি মহিষিন কলেজে শিক্ষালাভ করেন। ঈশ্বরগুপ্তের প্রথম প্রকাশ হয়েছিল সংবাদপত্র প্রভাকর

পত্রিকার কবি হিসেবে। বাংলা কাব্যের যে পুরাতন রীতি তিনি অনুসরণ করেছিলেন ঠিকই, কিন্তু ঐতিহাসিক কাহিনীর মধ্য দিয়ে স্বদেশপ্রেমের আবেগকে তিনি বাংলা কাব্যে সঞ্চার করে দিলেন। তার কাব্য রচনার মূল প্রেরণা দেশাত্মবোধ। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে পরাধীনতার গ্লানিকে কেন্দ্র করে যে দেশাত্মবোধের উদ্বোধন ঘটে, রঙ্গলাল সেই যুগধর্মকে তার কাব্যে রূপ দিয়েছেন। আমাদের যে পঠিত কবিতাটি স্বাধীনতা সুখ, সেটি নেওয়া হয়েছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কাব্য পদ্মিনী উপাখ্যান থেকে, যেটি লেখা হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। যখন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কবিতাটি লিখেছিলেন, তখন ভারতবর্ষ ছিল পরাধীন, অর্থাৎ ব্রিটিশদের অধীনে। ভারতীয়রা ইংরেজদের দ্বারা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, এই রকম পরিস্থিতিতে ভারতবর্ষের মানুষদের মুক্তির জন্য অনেক কবি কবিতা লিখতে আরম্ভ করেছিলেন। তাদের মধ্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন অন্যতম। আলোচ্য কবিতায় কবি স্বাধীনতা যুদ্ধে যোগদান করার জন্য সকল ভারতবাসীকে আহ্বান জানাচ্ছেন, কিন্তু যেহেতু ভারতবর্ষ ছিল ইংরেজদের অধীন, তাই ইংরেজদের বিরুদ্ধে সরাসরি কিছু বলার জো ছিল না, কারণ তাহলে হয়তো তাকে জেলে যেতে হবে। তাই ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষদের সংগ্রামী করার জন্য তৎকালীন লেখকেরা কিছু গল্প বা কাহিনীর আশ্রয় নিতেন, এবং সেই গল্পের ছলেই ভারতবর্ষের মানুষদের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে তুলতেন। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কৌশলটিকে ব্যবহার করেছেন আলোচ্য কবিতাটির ক্ষেত্রে। কবিতাটি পড়লে তোমরা বুঝতে পারবে, স্বাধীনতা সুখ নামের মধ্য দিয়ে সেটা প্রস্ফুটিত হচ্ছে, ঠিক আছে? কবিতাটি আপাত দৃষ্টিতে একটি কবিতা হলেও এর মধ্যে কিন্তু একটা গল্পের অংশ আছে, এবং এই অংশটি তুলে ধরা হয়েছে এই কবিতাটির মধ্য দিয়ে। গল্পটি আমি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি। আগেই আমি বলেছিলাম যে কবিতাটি নেওয়া হয়েছে পদ্মিনী উপাখ্যান থেকে। গল্পটি হলো পদ্মিনীর গল্প। পদ্মিনী নামে একজন রানী ছিলেন তখন মেবারের রাজধানী চিতোরের রানী, এবং তার স্বামী ছিলেন প্রবল প্রতাপান্বিত রানা ভীমসিংহ। তখন দিল্লির সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি সম্পর্কে তোমরা হিস্ট্রিতে বিশদে জানতে পারবে। এই আলাউদ্দিন খলজি চিতোরের রানীর রূপ দেখে তার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছিলেন, এবং তাকে পাবার লোভে আলাউদ্দিন খলজি চিতোর আক্রমণ করলেন। আলাউদ্দিনকে প্রতিহত করতে রাজপুতগণ ঝাঁপিয়ে পড়লেন এবং তার সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করলেন। কিন্তু সেই যুদ্ধে রাজপুতগণ একের পর এক নিজের প্রাণ বিসর্জন দিলেন। তখন রানী পদ্মিনী এবং অন্যান্য রমণীগণ মুসলমানদের ছোঁয়া থেকে নিজেদের পবিত্র রাখার জন্য জহর ব্রত অবলম্বন করেন। জহর ব্রত অবলম্বন মানে কি জানো? সেটা হচ্ছে আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেওয়া। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এই কবিতাটি লিখেছেন এই গল্পটির প্রেক্ষাপটে, তাই গল্পটি অবশ্যই তোমাদের একটু জানা দরকার। গল্পটির প্রেক্ষাপটে কবিতাটি লেখা, পড়ার সময় মনে রাখবে যখন কবিতাটি লেখা হয়েছিল তখন ভারতবর্ষ ছিল পরাধীন, ভারতবর্ষের শাসন করছে ইংরেজরা, আর আমরা ঠিক ইংরেজদের ইশারা মতো কাজ করছি, কারণ তখন আমাদের অর্থবল এবং সাহসিকতা সেরকম কিছুই ছিল না ইংরেজদেরকে পরাজিত করার জন্য। তাই ইংরেজদের ইশারা অনুযায়ী আমাদের কাজ করতে হতো, কেননা আমরা ছিলাম সম্পূর্ণ পরাধীন। ঠিক এই পরিস্থিতিতেই ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য এই কবিতাটি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তো কবিতাটি আমি একটু পড়ছি, তোমরা শুনে নাও। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়? দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই? সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার? আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার? পরহিতে দেশহিতে ত্যাজিল জীবন হে, ত্যাজিল জীবন? স্মরহ তাঁদের সব কীর্তি বিবরণ হে, কীর্তি বিবরণ? দেশ

হিতে মরে যেই তুল্য তার নাই হে তুল্য তার নাই, স্বর্গসুখে সুখী হব এসো সব ভাই হে এসো সব ভাই। এই আমাদের কবিতাটি। এখন আমি কবিতাটি লাইন ধরে ধরে একটু আলোচনা করার চেষ্টা করছি। স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। আসলে স্বাধীনতার যুদ্ধে যোগদান দেওয়ার জন্য কবি সকল ভারতবাসীকে আহ্বান জানাচ্ছেন। কবি বলেছেন, পরাধীন হয়ে কেউ বাঁচতে পারে না, দাসত্বের শিকল কেউ ইচ্ছাকৃতভাবে পায়ে পড়তে চায় না। দাসত্বের শিকল মানে তোমরা ওই দাসকে পায়ে লোহার বেড়ি পরানোর কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে না। দাসত্ব শৃঙ্খল বলতে কবি বুঝিয়েছেন এই পরাধীন দেশে দেশের মানুষকে নিজস্ব চিন্তা ভাবনা মত প্রকাশ ও কাজ করার অধিকার থেকে বঞ্চিত করে অন্যের মত অনুসারে কাজ করা। আসলে ভারতবর্ষ তো তখন ইংরেজদের অধীনস্থ ছিল, তখন ভারতীয়রা ইচ্ছাকৃতভাবে কিছু করতে পারত না, তাদের চলতে হতো ইংরেজদের মত অনুযায়ী। এই যে নিজস্ব মত বিসর্জন দিয়ে অন্যের মত অনুসারে চলা, এটাকেই কবি দাসত্ব শৃঙ্খল বলেছেন। তাই কবি প্রশ্ন করেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায়। অর্থাৎ দাসত্বের শৃঙ্খল কেউ ইচ্ছাকৃতভাবে চায় না, এই প্রশ্নটাই কবি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন। কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে নরকের প্রায়। কোটিকল্প মানে অনন্তকাল বা অনেক বছর ধরে, অনেক দিন ধরে দাস হয়ে থাকার যে যন্ত্রণা তা নরকবাসের তুল্য, মানে নরকের মতোই। আসলে কবি বলতে চেয়েছেন, পরাধীন জীবন কেউ চায় না, স্বাধীনভাবে চলাফেরা কাজ করা না গেলে জীবন অসহ্য হয়ে ওঠে। এই অসহ্য ও জঘন্য জীবনকেই কবি নরকের সঙ্গে তুলনা করে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন এই আলোচ্য লাইনটির মধ্যে, যাতে ভারতীয়রা ইংরেজদের অধীনত হয়ে যেভাবে আছে সেটা কিন্তু একদম নরকের মতোই, মানে নরক তুল্য। এভাবে কবি দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য আলোচ্য লাইনটি বলেছেন। এরপর হচ্ছে, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে স্বর্গসুখ তাই। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, স্বাধীনভাবে জীবনযাপন করার চাইতে বেশি সুখ আর কিছুই নেই। একদিনের জন্য স্বাধীনতা পেলেও তা স্বর্গসুখেরই সমান। কবি দেশবাসীর চেতনা জাগ্রত করতে চাইছেন, যাতে দেশবাসী পরাধীনতার গ্লানি মুছে দিয়ে স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে ব্রিটিশদের কবল থেকে ছাড়িয়ে আনতে পারেন। তাই এই কবি এ লাইনটির মধ্য দিয়ে সেটি তুলে ধরেছেন। সার্থক জীবন আর বাহুবল তার হে বাহুবল তার, আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে দেশের উদ্ধার। আত্মনাশে অর্থাৎ মানে আমরা আত্মনাশে কথাটি দ্বারা বুঝতে পারি যে আত্মবলিদান, যারা অন্যের জন্য তথা দেশের কল্যাণের উদ্দেশ্যে নিজেদের জীবন উৎসর্গ করেন, তাদের এই আত্মদানকে বলা হয় আত্মনাশে। অর্থাৎ ব্যক্তিগত স্বার্থে নয়, সমষ্টিগত স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে নিজের জীবন দান করে তাদেরকে বলা হয় আত্মনাশে জীবন দান করা। আলোচ্য লাইনটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন যে, নিজের জীবনকে বলি দিয়ে দেশকে স্বাধীন করে তার জীবন সার্থক আর বাহুবল সার্থক। এই কথাগুলি দিয়ে কবি আলোচ্য লাইনটি বোঝাতে চেয়েছেন। পরহিতে দেশহিতে তেজিল জীবন হে তেজিল জীবন, মানে পরহিতে মানে পরের জন্য, পরের জন্য দেশের জন্য যে জীবন ত্যাগ করে তাদের কথাই বলা হয়েছে। আমরা তো জানি নেতাজি সুভাষচন্দ্র কিন্তু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, ক্ষুদিরাম বসুর কথা তোমরা জানো। তো যারা নিজের কথা না ভেবে, নিজে ভালো থাকবো, নিজে সুখে থাকবো এসব কথা না ভেবে, দেশের মানুষ যাতে ভালো থাকে, ভালোভাবে বাঁচতে পারে, দেশের জন্য জীবন বলিদান করেছেন, তাদের কথা কিন্তু আমরা মনে রাখি। দেখবে তোমার বার্থডে, আমার বার্থডে মিন্স আমাদের জন্মদিন শুধুমাত্র আমাদের পরিবারের মানুষরাই আমরা পালন করে থাকি। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা সবাই পালন করে থাকি 23শে জানুয়ারি, কেননা উনি দেশের জন্য করে গেছেন, আজকে উনি দেশের জন্য সংগ্রাম করেছেন বলেই আমরা কিন্তু স্বাধীনভাবে, শুধু নেতাজি সুভাষচন্দ্র না, ক্ষুদিরাম বসু আছে, মানে যারা যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের কথা কিন্তু আমরা মনে রাখি। তাদের 15ই আগস্টে আমরা সকল মনীষী মহাত্মা গান্ধী বলো সকলের আমরা কিন্তু শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করি। তারা করে গেছে দেশের জন্য, সমাজের জন্য করে গেছে বলে ওদের কিন্তু আমরা মনে রাখছি। এখন আমাদেরও সেরকম

ভাবে জীবন এরকম কিছু করতে হবে যাতে করে আমরাও আমাদের এই পৃথিবীর বুকে কিছু চিহ্ন রেখে যেতে পারি, ঠিক আছে? তো দেশের জন্য যারা জীবন ত্যাগ করেছে আমরা বরাবরই ওদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি, ওদের কথা মনে রাখি, এ দেশের জন্য প্রাণ দিয়েছেন, জীবনকে দান করেছেন, তাদের কথা মনে রেখে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন যাতে আমরা করি সেই কথাটিই কিন্তু কবি এই লাইনটির মধ্যে তুলে ধরেছেন। দেশহিতে মরে যে তুল্যতার নাই হে তুল্যতার নাই, দেশহিতে মানে দেশের মঙ্গলের জন্য। অর্থাৎ কবি বলতে চেয়েছেন দেশের মঙ্গলের জন্য যিনি বা যারা প্রাণ দেন তাদের আত্মত্যাগের কিন্তু কোনো তুলনাই হয় না, তারা চিরস্মরণীয় হয়ে থাকে আর অবশ্যই এ কথাটি সার্থক। আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন আজও কিন্তু তারা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে রয়ে গেছে। সেজন্য কবি বলেছেন দেশহিতে মরে যেই তুল্যতার নাই হে তুল্যতার নাই। আর কবিতার শেষ লাইনটি, স্বর্গ সুখে সুখী হব এসো সব ভাই হে এসো সব ভাই। স্বর্গ মানে আমরা জানি স্বর্গ একটা কি, শান্তির জায়গা, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা সবাই স্বর্গ সুখে সুখী হব, মানে সবাই স্বাধীনভাবে যদি আমরা বসবাস করতে পারি পরাধীনতার শৃঙ্খল মোচন করে, তার চেয়ে বড় স্বর্গ সুখ আর কোথাও নেই। স্বাধীনভাবে জীবনযাপন করাকেই কবি স্বর্গ সুখের সঙ্গে তুলনা করেছেন। আমরা নিজেরা বাঁচবো, নিজেরা ভালোভাবে থাকবো, অন্যের কথা আমরা ভাববো না। তো এটা কি হচ্ছে, আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। ওরা যে এত সুন্দর এত লড়াই করে সংগ্রাম করে, ইংরেজদের, তোমরা সবাই জানো যে ইংরেজরা আমাদের ভারতবর্ষ 200 বছর শাসন শোষণ করে আমাদের মানে নিজস্ব মানে যে কালচার বা সংস্কৃতিটা ছিল পুরো একদম ধ্বংস করে দিয়েছে। আজকে যদি সেই সব সংগ্রামী মানুষরা নিজের কথা ভেবে বসে থাকতো তাহলে কিন্তু হয়তো আজকে আমরা সেই পরাধীনতা শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারতাম না। তাই আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে কবি সেটাই বোঝাতে চেয়েছেন যে নামই আছে স্বাধীনতার সুখ। তাই কবিতাটি রচনার মূল উদ্দেশ্য ছিল দেশবাসীকে স্বাধীনতার লাভে উদ্বুদ্ধ করে পরাধীনতার গ্লানি মুক্ত করা। এইভাবেই তখনকার দিনের অনেক কবি কবিতার মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা সংগ্রামী করে তুলেছেন। তার ফলস্বরূপ অনেক বিপ্লবীর আত্মত্যাগ মধ্য দিয়ে ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা লাভ করে। তাই বলা যায় স্বাধীনতা লাভের ক্ষেত্রে আলোচ্য কবিতাটির যে পরোক্ষ ভূমিকা ছিল সে কথা মেনে নিতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই। তোমরা সবাই কবিতাটি ভালো করে পড়বে, আমি আজ সংক্ষেপে সেটা বুঝিয়ে দিলাম। কবিতাটিতে কিছু তোমরা নতুন নতুন শব্দ পাবে, যেমন কোটিকল্প। কোটিকল্প শব্দটির অর্থ হলো মানে অনন্তকাল বা অনেক বছর। উদ্ধার, উদ্ধার মানে কি, কোনো কিছু মানে পরিত্রাণ, নিষ্কৃতি। দেশহিতে, দেশহিতে মানে শব্দের অর্থ হচ্ছে দেশের কল্যাণ। আর স্বাধীনভাবে বুঝতেই পারছো, স্বাধীন মানে নিজের অধীন। কীর্তি মানে যশ বা খ্যাতি। তুল্য হচ্ছে সদৃশ্য। শৃঙ্খল শব্দটির অর্থ হচ্ছে শিকল। আর স্মরহ শব্দটির অর্থ হচ্ছে স্মরণ করা। এই সবগুলি তোমাদের বইয়ে লেখা আছে শব্দার্থগুলো। এরপরে নিচে তোমরা দেখো রচনাধর্মী এবং বিষয়ভিত্তিক প্রশ্ন আছে, প্রশ্নগুলি তোমরা পড়বে। প্রথমেই আছে কোন অবস্থায় মানুষ বাঁচতে চায় না, সেটা তোমরা সবাই জানো যে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ হয়ে কোনো মানুষ বাঁচতে চায় না। স্বাধীনতা মানুষের কি, জন্মগত অধিকার, তাই মানুষ স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো জীবন কাটাতে চায়। আর সবসময় তোমরা যখন প্রশ্নের আনসার লিখবে প্রশ্নের মানটা দেখে নেবে, তিনের মান হলে কীরকমভাবে লিখতে হয়, বেশি বড় লিখতে হবে না, পাঁচের মান হলে দেখবে রিভিশন থাকে, যখন এখানে লেখা আছে কোন অবস্থায় মানুষ বাঁচতে চায়, 2 নাম্বার আছে, এরপরে কোন অবস্থায় মানুষ বাঁচতে চায় না, কেন বাঁচতে চায় না, তো এগুলি একটু নাম্বার বুঝে বুঝে তোমরা আনসার করবে। অনেক সময় দেখা যায় যে 5-এর মানের জন্য তোমরা খুবই অল্প লেখো, আবার 3-এর মানের জন্য 1 পেজও লিখে ফেলো, তো সেটা হলে হবে না। এটা দেখে আস্তে আস্তে উপরের ক্লাসে উঠছো, তোমাদের সেটা মাথায় রাখতে হবে। আর আমি যেটা বলবো, বাংলার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের মানে ইংরেজি বলো আর বাংলাই বলো, টেক্সটটা তোমরা খুব ভালো করে পড়বে। টেক্সট যদি তোমাদের পড়া থাকে তাহলে তোমাদের যে গতানুগতিক প্রশ্নগুলি যে পরীক্ষার মধ্যে আসবে সেটা কিন্তু নয়। প্রশ্ন তোমরা যদি কবিতা পড়ো ভালো করে বা গল্প পড়ো ভালো করে, তোমরা যে কোনো প্রশ্নই ভালো করে আনসার করতে পারবে, এটা তোমরা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? এরপর দেখো কেন মানুষ বাঁচতে চায় না। পরাধীনতা মানে কি, যে অন্যের দাসত্বে থাকা। তো পরাধীনভাবে জীবন কাটানো কিন্তু কি, নরক যন্ত্রণার সামিল। পরাধীন অবস্থায় মানুষের জীবনে যেমন নেমে আসে দুঃখ কষ্ট অপমান, তেমনি অত্যাচার অবিচার। তাই এই মানুষ

0: এই অবস্থায় মানুষ কিন্তু নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারে না, এই কারণেই মানুষ কি পরাধীন অবস্থায় বাঁচতে চায় না। এখানে আরও কিছু প্রশ্ন আছে, দেখো, দেশহিতে মরে যেই তুল্য তার নাই, হে তুল্য তার নাই, কাল লেখা কোন কবিতার অংশ, হ্যাঁ এগুলি তোমরা সবাই জানো। কাল কে লিখেছেন? কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন। হ্যাঁ, কোন কবিতার অংশ? স্বাধীনতার শোক কবিতার অংশ। এবং উদ্ধৃতিদের তাৎপর্য আলোচনা করো। আমি যখন কবিতাটি আলোচনা করেছিলাম তখন দেখবে আমি এই লাইনগুলো সবটাই আলোচনা করেছি। এরপরে দেখবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, একের মানের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ আছে, যেমন আছে উদ্ধার, উত যোগ হার, এটা পরীক্ষাতে আসে। কিন্তু তোমরা কিন্তু দেখা যায় কপি চেকিংয়ের সময় তোমরা অনেক ভুল করো, এগুলি একটু দেখবে। স্বাধীনতা, স্বাধীন, দিনেক, এগুলি দেখবে। এই সন্ধি বিচ্ছেদগুলি, স্বাধীন মানে কি? স যোগ অধীন, আর দিনেক মানে দিন যোগ এক। এরপর দেখো পদান্তর আছে, পদান্তর মিন্স পথ পরিবর্তন। স্বাধীনতার পথ পরিবর্তন হলো স্বাধীন, স্বর্গ স্বর্গীয়, দেশ দেশীয়, হীনতা হীন, শৃঙ্খল শৃঙ্খলিত, কীর্তি কীর্তিমান। বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দগুলি তোমরা দেখো, বাঁচিতে মরিতে, দাসত্ব, দাসত্ব মানে কি? কারোর অধীনে থাকা, তার মানে কি? এর বিপরীত শব্দ কী হবে? প্রভুত্ব। স্বাধীনতা পরাধীনতা, কীর্তি নিন্দা, জীবন মরণ, স্বর্গ নরক, সার্থক হচ্ছে ব্যর্থ। এরপর বাক্য রচনা আছে, এরপর দেখবে তোমরা কারক বিভক্তি আছে, আর নিচে শুদ্ধরূপ আছে। এগুলি তোমাদের পরীক্ষার প্রশ্নেও আসে, এগুলি সবগুলি অনুশীলনীগুলি তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? তো এখানেই আজকে আমি আমার আলোচনা শেষ করছি। পরবর্তী ক্লাসে না হয় আমি যদি কোনো অসুবিধা থাকে বিশদে আলোচনা করব, ঠিক আছে?
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন সপ্তম শ্রেণীর বাংলা কবিতা স্বাধীনতার সুখ সম্পর্কে পাঠ দিলেন গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা চক্রবর্তী। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসো সন্ধ্যে 6:30, এরপরেই শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, আজকের প্রসঙ্গ জলবাহিত রোগ। এই প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তী। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:00 শিল্পী সুব্রত দেবনাথ। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। আকাশবাণীর 90 বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনবেন শিলং কেন্দ্র থেকে রাত 9:30। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 শুনবেন রাগ প্রধান গান শিল্পী জয়ন্ত বোস। ককবরক অনুষ্ঠানে থাকছে ককরুবাইনী পাণ্ডা সন্ধে 7:00। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 36.6°C, সর্বনিম্ন তাপমাত্রা 26.6°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 63%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 27°C-এর মধ্যে। পশ্চিম ত্রিপুরা জেলা, খোয়াই জেলা, সিপাহীজলা জেলা, গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শুনলেন।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।
1: কিউআর কোড স্ক্যান করো, 5,000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
2: ইউপিআই পিন কেবল টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়।
3: RBI এ কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা আজকের ঘর গৃহস্থীর আসর থেকে। বন্ধুরা, বর্ষা প্রায় এসেই গেছে, যদিও জ্যৈষ্ঠ মাস চলছে কিন্তু বৃষ্টি রোজই অল্প একটু হচ্ছে। আর এই সময়ে আর নতুন করে পুকুর কাটার মতো কিন্তু সুবিধে নেই। পুকুরের কথা এই কারণে বললাম যে আজকে আমরা মাছ চাষ নিয়ে কথা বলবো। শুধু মাছ চাষ নয়, বর্ষাকালে মৎস্য চাষে সতর্কতা, এ নিয়ে কথা বলবো। আর বর্ষাকালে মাছ চাষে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা খুব জরুরি, কারণ এই সময়ে অতিবৃষ্টির কারণে জল বৃদ্ধি পায়, রোগবালাই এবং খাবারের অভাবসহ নানা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর এইসব সমস্যা থেকে কিভাবে আপনারা নিস্তার পাবেন, এ নিয়েই আপনাদের জানানোর জন্যে, আপনাদের একটু সতর্ক করার জন্যে, আপনাদের পরামর্শ দেওয়ার জন্যে আজকে আমরা স্টুডিওতে ডেকে নিয়েছি অবসরপ্রাপ্ত মৎস্য আধিকারিক শ্রী সুব্রত চৌধুরীকে। নমস্কার শ্রী চৌধুরী।
1: নমস্কার।
0: আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আমরা জানি মূলত তিন রকমের পুকুর হয় এই মাছ চাষের জন্যে। এই তিন রকম পুকুরে তিন রকম যত্নের প্রয়োজন হয়। আপনার কাছে বিস্তারিত জানতে চাইব তিন রকম পুকুরের নাম এবং কী কী ভাবে আলাদা আলাদাভাবে যত্ন করতে হয়।
1: দেখুন, ত্রিপুরা রাজ্যের তো কৃষক ভাইরা কিছু কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বিশেষ করে যেমন পুকুরের আপনার যে পাড়গুলি আছে সেগুলি আগের থেকেই যদি মেরামত না হয়, এখনও সময় আছে, কিছু কিছু মাটি দিয়ে যেগুলি ফাটল ধরে আছে এগুলি মেরামত করে নিতে হবে। কারণ এবং সাথে কিছু ঘাসের চাপটা, এগুলি

0: লাগিয়ে দিতে হবে, তা না হলে বৃষ্টির জলে পাড় ধসে পুকুরে জলে চলে আসবে এবং বাইরের জল ভিতরে চলে আসবে। তো তার জন্য
1: মানে ঘাস সহ মাটি তুলে সেটাকে এনে পুকুরটাকে বাঁধা,
0: হ্যাঁ সেটাও করতে পারেন, অথবা উপর থেকে ঘাস বাইর থেকে এনেও ঘাসের চাপটা দিতে পারে, সেগুলি দিলেও সাধারণত পুকুরে পাড় মজবুত থাকে। তো তার জন্য বাইরের জল ভিতরে প্রবেশ করবে না, এবং পুকুরের পাড়ের উপর দিকে একটা ড্রেনেজ, ভালো ড্রেনেজ সিস্টেম থাকতে হবে। তার যদি থাকে তাহলে বাইরের জল পুকুরের মধ্যে প্রবেশ করবে না, কারণ যদি বাইরের জল প্রবেশ করে, কারণ আজকাল কৃষক ভাইরা কী করে, বিভিন্ন রকমের সবজি করে এবং সবজির জন্য কীটনাশক ওষুধ প্রয়োগ করে, সুতরাং কীটনাশক ওষুধের জল বাহিত হয়ে পুকুরে পড়ে এবং সেই পুকুরের জল দূষিত হয়ে মাছ মারাও যেতে পারে।
1: এটা একটা মারাত্মক ব্যাপার, কারণ যে বীজগুলো প্রয়োগ করা হচ্ছে কীটনাশক পোকা নির্মূলের জন্যে, সেগুলো যদি পুকুরে চলে আসে তাহলে তো মাছের মধ্যে সেগুলো প্রবেশ করবে এবং মাছ মারা যাওয়ার সম্ভাবনা।
0: তো তার জন্য এগুলি ব্যবস্থা করতে হবে, আগাম ব্যবস্থা। সাথে সাথে পুকুরের পাড়ে যদি কোনো রকমের বড় গাছপালা থাকে সেগুলি বর্ষার আগেই কেটে নিতে হবে, কারণ গাছের পাতা বর্ষার সময় বিভিন্ন ঝড় ঝাপটের বলে কি হবে, পুকুরে পড়ার ফলে এগুলি পচন ক্রিয়া হবে, তার জন্য এগুলি উঠিয়ে নিতে হবে। এবং সাথে সাথে পুকুরের তলদেশে বা পুকুরের জলে ভাসমান কিছু কিছু জলজ আগাছা, যেমন কচুরি পানা, গুড়ি পানা, টুপা পানা, পিষ্টিয়া, পিষ্টিয়া তো সাংঘাতিক ক্ষতিকর, এগুলি পুকুর থেকে সরিয়ে নিতে হবে। তা না হলে পুকুরে কি হবে, এগুলি পচন ক্রিয়া হবে, এক নম্বর, দুই নম্বর বিভিন্ন সরীসৃপ প্রাণীর বাসা হবে, কারণ এবং সাথে সাথে পুকুরে যে মাছ চাষের জন্য যে খাদ্য প্রয়োগ করা হবে তাতে ভাগ বসাবে, অক্সিজেনের ঘাটতি হবে। তো তার জন্য কৃষক ভাইরা বর্ষার আগে এগুলি উঠে নিতে হয়, কিন্তু এখন যেহেতু বর্ষার পুরোদমে শুরু হয়নি এখনও সরাতে পারবেন। সাথে সাথে আপনার পুকুরের যে যে পাড়ের যে তার যে জলের তার যে জলের একটা আয়তন অনুসারে, পুকুরের আয়তন অনুসারে বিশেষ করে মিশ্র মাছ চাষ, আতুর পুকুর বা লালন পুকুরে তার জলের গভীরতাও একটা মেনটেন করতে হবে। তো তার জন্য তার আগেই পুকুরে, যেমন মিশ্র মাছ চাষের ক্ষেত্রে যে পুকুরগুলি আপনি বড় মাছের জন্য চাষ করবেন তার জন্য অ্যাটলিস্ট জল অন্তত 6-7 ফুট রাখতে হবে, এই 7 ফুটের মধ্যে একটা ইনলেট এবং আউটলেট রাখতে হবে। এবং
1: আমি এটাই বলতে চাইছিলাম যে যদি আপনি ব্যবসায়িক ভিত্তিতে এই পুকুরগুলো করে থাকেন, মানে মাছ চাষের জন্য করে থাকেন, এবং মাছ চাষটা যদি ব্যবসায়িকভাবে আপনি করে থাকেন, তাহলে অবশ্যই পুকুরের পাড়ে বড় কিছু গাছ
0: লাগাতে পারবেন,
1: যাতে পুকুরে সবসময় রোদ্দুর লাগে, সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন,
0: কারণ সারা সংসার যদি না হয় পুকুরে খাদ্য তৈরি হবে না,
1: শীত গরম সবসময় যাতে রোদ্দুর লাগে সেই ব্যাপারটা
0: লক্ষ্য রাখতে হবে, কারণ যদি সালোক সংশ্লেষ না হয় তাহলে পুকুরে উদ্ভিদকণা এবং প্রাণীকণা, যেটা প্ল্যাঙ্কটন বলা হয়, উদ্ভিদকণা প্রাণীকণা সেগুলি উৎপন্ন হবে না, তার জন্য এগুলি সরিয়ে নিতে হবে।
1: এবং সবজি চাষ করলেও এরকম সবজি চাষ করতে হবে যেটাতে কীটনাশক খুব একটা প্রয়োজন,
0: অর্গানিক
1: তাহলে আপনার ক্ষতি হচ্ছে না, আপনি দুদিকেই
0: লাভবান হতে পারেন।
1: আপনি আতুর পুকুর, লালন পুকুর আর
0: পালন পুকুর, তো এখন পালন পুকুরে কৃষক ভাইরা যেমন বর্ষার আগেই বা এখনও শুরু করতে পারে, পুকুরটা তৈরি করে নিতে হবে বড় পুকুরের ক্ষেত্রে, সেটার আয়তন যদি একখানি বা তার বেশি হয় তাহলে সবচেয়ে বেস্ট, আর যদি আপনার লালন পুকুর বা পালন পুকুর হয় সেটার আয়তন যদি একখানির নিচে হয় সেটাও ভালো, তাই সেটার মধ্যে ধানিপোনা চাষ করা যেতে পারে, এবং ধানিপোনা থেকে চারাপোনা তৈরি করা যেতে পারে। আর যেটা আতুর পুকুর সেটার আয়তন 5-7 ঘন্টা, ত্রিপুরা যেরকম অনেক অসংখ্য কৃষক ভাইদের কাছে আছে, তারা শুধু আতুর পুকুরে শুধু ধানিপোনার ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি করে প্রচুর টাকা রোজগার করতে পারবে। তো সুতরাং এই পুকুরগুলিকে বিজ্ঞানভিত্তিক যদি ব্যবহার করা হয় সাইন্টিফিক্যালি, অর্থাৎ বড় পুকুরের ক্ষেত্রে বড় মাছ চাষ করলাম এবং লালন পুকুরের ক্ষেত্রে চারাপোনা তৈরি করলাম, এবং আতুর পুকুরের ক্ষেত্রে নার্সারি ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি ধানিপোনা ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি করলেন, তো এইগুলি যদি আমরা বিজ্ঞানভিত্তিক চাষ করি তাহলে কৃষক ভাইরা লাভবান হবে।
1: আচ্ছা শ্রী চৌধুরী, গত বছর কিন্তু বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে, অনেকেরই মাছ মানে পুকুর খালি হয়ে গেছে, হ্যাঁ, তো এই যে সামনেই বর্ষা, বন্যা হতে পারে, সেক্ষেত্রে কীভাবে সতর্কতা অবলম্বন করবে বা কীভাবে আটকাবে মাছগুলোকে
0: এখন
1: যদি বর্ষার জল ঢুকেও?
0: যেটা আমি আগে আলোচনা করেছি যে বর্ষার যেহেতু যখন জল জমবে আমার পুকুরের জলের যে একটা গভীরতা সেটা নিয়ন্ত্রণ রাখতে হবে, অর্থাৎ যে পুকুরের আয়তন অনুসারে বা পুকুরের প্রকারভেদ অনুসারে জলের গভীরতা বিভিন্ন রকম হবে, যেমন বড় মাছ চাষের ক্ষেত্রে 7-8 ফুট, তার সময় একটা ইনলেট তৈরি দিতে হবে, আউটলেটের মধ্যে জল বের করে দিতে হবে, সেরকম আতুর পুকুরের ক্ষেত্রে আপনার 4-5 ফুট, এবং লালন বা পালন

0: 5 ফুট থেকে 6 ফুট সেরকম যদি রাখি, তাহলে ভিতরের জলটা যেটা অ্যাক্সেস জল থাকবে সেটা বেরিয়ে যাবে। আর বাইরের জলও যদি আমার, যদি পুকুরে জল কম হয়, বাইরের থেকেও জল জল নেওয়া যেতে পারে। এবং সাথে সাথে ওই ইনলেট আউটলেটের মধ্যে জাল দিতে হবে, কারণ বিভিন্ন রকমের সাপ সরীসৃপ এগুলি যাতে পুকুরে প্রবেশ না করে, বা পুকুরের যে কালচারেবল ফিশ সেগুলি যাতে বের যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে
1: এটাকে আটকানো মনে হয় অনেক কঠিন, কারণ
0: কিছু বিশেষ করে ব্যাঙ বা আমাচা বা রাক্ষুসে মাছ এগুলি তো বন্যার জলে আসতে পারে, সেগুলি আটকানো যেতে পারে। আচ্ছা, এখন
1: তার মানে বলছেন যে পুকুরটা এমনভাবেই তৈরি করা উচিত যাতে তার যে জলের গভীরতা সেটা একই মাপের সবসময় থাকে, হ্যাঁ, বেশি জল হলেও যাতে
0: একই মাপের সবসময়, তারপর বৃষ্টির পরে হয়তো এক দুই দিন একটু হেরফের হবে, তারপর আবার মেনটেন হয়ে যাবে।
1: না, সেটাই, বৃষ্টির জলে জল যদি বেশি পরিমাণ চলেও আসে তাহলে যেটা দিয়ে আউটলেটটা যেটা দিয়ে বেরোবে সেটা অ্যাক্সেস জলটা চলে যাবে।
0: সেইভাবে আমার পাইপটা ঠিক রাখতে হবে, সেই জন্য আমি পুকুরের আয়তন অনুসারে, গভীরতা অনুসারে, পুকুরের প্রকার ভেদ অনুসারে আমি বলেছি যে ইনলেট আউটলেট দিতে হবে।
1: সেটা ওই জায়গাটাকে তো ইট সিমেন্ট দিয়ে বাঁধাই করে পাইপের মতো করে নিতে
0: পারে, করা যেতে পারে, অথবা প্লাস্টিকের পাইপ দিয়েও দেওয়া যেতে পারে।
1: প্লাস্টিকের পাইপে হয়তো বা জলটা ওইভাবে নিষ্কাশিত হবে না,
0: হ্যাঁ হবে,
1: যত তাড়াতাড়ি
0: যত হয় হবে, কিন্তু প্লাস্টিকের মুখের মধ্যে জাল দিতে হবে যাতে মাছ বেরিয়ে না যায়, বা বাইরের থেকে মাছ বা অন্য কোনো মানে অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত মাছ যাতে না আসতে পারে।
1: অনেক সময় একটা সমস্যা আমি দেখেছি নিজেও, যখন বিভিন্ন কৃষকের জমি পরিদর্শনে গেছি, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তখন দেখেছি যে কচুরি পানায় ভরে গেছে পুকুর, সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে?
0: হ্যাঁ, অবশ্যই অসুবিধা আছে, কারণ যদি বিভিন্ন রকমের জলজ আগাছা থাকে, কচুরি পানা যেটা বললেন বা টুপা পানা, আর একটা হচ্ছে পিষ্টিয়া ইঁদুরের কানের মতন, এগুলি তো সাংঘাতিক ক্ষতি, এগুলি কোনো কাজেও আসে না, গ্রাস কাপেও খায় না, কিন্তু কচুরি পানা গ্রাস কাপেও খায়। সুতরাং এইগুলি পুকুর থেকে অবশ্যই সরিয়ে নিতে হবে, কারণ এগুলি যদি থাকে পচন ক্রিয়া হবে, 2 নম্বর হলো খাদ্যের মধ্যে ভাগ বসাবে, তৃতীয়ত হলো পুকুরের মধ্যে সালুর সংশ্লেষে ব্যাঘাত ঘটাবে, সূর্যের কিরণ ঠিকভাবে পৌঁছবে না, বিভিন্ন সরীসৃপ জাতীয় প্রাণীর বাসস্থান হবে। সুতরাং এগুলি এবং জাল টানতে, বিশেষ করে একটা জাল টানতে অসুবিধা হবে, সুতরাং এইগুলি অবশ্যই সরিয়ে নিতে হবে।
1: এগুলিকে
0: যদি সরিয়ে নেন তাহলে মাছের উৎপাদন অনেক বেশি হবে।
1: তার মানে পুকুরে কচুরি পানা থাকতে পারে?
0: একদম না,
1: একদমই, এগুলোকে মুক্ত রাখা উচিত। তাহলে আপনি পুকুর পার বাঁধানোর কথা বললেন, অতিরিক্ত জল যাতে না ঢোকে এবং ঢুকলেও যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থার কথা বললেন, তাছাড়া ঘাস লাগানোর কথা বললেন পারে যাতে ভূমিক্ষয় রোধ হয়, এছাড়া বললেন যেটা যে জল নিষ্কাশনের ব্যাপারটাও বলে দিলেন। তাহলে আমরা 3 রকম পুকুরের কথা বলছিলাম, 3 রকমের পুকুরে আপনি বলছিলেন জলের স্তরটা এক একটার মধ্যে এক এক রকম মেনটেন করতে হবে, তো যেটাতে পোনা তৈরি হবে সেটার যত্ন নিয়ে যদি একটু বলেন।
0: যেমন আমি লালন পালন পুকুরের কথা বলছি, সেটা আপনি বলছেন যদি এককানি পুকুর হয়, সেটা পুকুরটা তৈরি করতে হবে, প্রথমে পুকুরটার নিচে একটু নাঙ্গল দিতে হবে, দিলে বা একটু যদি মাটিটা যদি একটু কেটে দেওয়া যায় বা একটু হাল চাষ করা যায় নিচে, এবং তাহলে খুব উত্তম। তারপরে আপনি কানি প্রতি জলাশয়ে 800 কেজি কাঁচা গোবর,
1: আচ্ছা
0: 800 কেজি কাঁচা গোবর প্রয়োগ করতে পারেন।
1: আচ্ছা, এবং পুরোটার মধ্যে ছড়িয়ে দিতে
0: হবে। 2 নম্বর হলো কাঁচা গোবর, কিন্তু
1: আচ্ছা,
0: কিন্তু শুকনো গোবর দিলে হবে না। আর তার 7 দিন পর চুন প্রয়োগ করতে হবে কানি প্রতি জলাশয়ে, অ্যাজ এ ভেজাল ডোজ হিসাবে 40 কেজি।
1: এটা মানে প্রাক বর্ষা এখন চলছে,
0: এখনই দিতে পারে, এখন যারা এখন তৈরি করেনি পুকুর, বিশেষ করে যারা বললেন যে পোনা তৈরি করতে হবে, আতুর লালন পুকুরের ক্ষেত্রে ধানি পোনা থেকে চারা পোনা থেকে চালা পোনা, যেগুলি আমরা পুকুরে নিয়ে, বড় পুকুরে নিয়ে ছাড়ি এবং সেগুলি মাছে নলা মাছ তৈরি হয়, তো তার জন্য ওই পুকুরে আমার কানি প্রতি জলাশয়ে 800 কেজি কাঁচা গোবর, তার 7 দিন পর 40 কেজি ভেজাল ডোজ হিসাবে কলিচুন প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: তার 7 দিন চুন দেওয়ার 7 দিন পরে তারপর কী করবেন? আমি তারপরে ওই রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন, কিন্তু বিশেষ আমরা পোনা চাষের ক্ষেত্রে আমরা রাসায়নিক সার বলি না, তো যেহেতু আমার 7 দিন, তার 7 দিন অপেক্ষা রাখতে হবে, তারপর দেখা গেল পুকুরের জল অনেক সবুজ হয়ে গেছে,
1: আচ্ছা,
0: অর্থাৎ প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে, তখন আমি কানির প্রতি জলাশয়ে 40 থেকে 50 হাজার বা তারও বেশি, 60 হাজার পর্যন্ত আপনি লিমিট দিতে পারেন, ধানি পোনা ছাড়তে পারেন।
1: আচ্ছা,
0: তো যদি ধানি পোনা 60 হাজার ছাড়েন, তাহলে তার থেকে 2 মাস পরের থেকে আপনার পোনাগুলি, চারা পোনা তৈরি হবে, 2 থেকে 3 ইঞ্চ হয়ে যাবে।
1: আচ্ছা,
0: তো এগুলি আপনার বাজারে বিক্রি করতে পারবেন, এবং তার জন্য প্রতিদিন পরিপূরক খাবার দিতে হবে, খোল এবং 1:1 অনুপাতে খোল এবং

0: চালের গুঁড়া,
1: আচ্ছা চালের গুঁড়া,
0: চালের গুঁড়া,
1: এগুলোকে মিশ্রণ করে
0: মিশ্রণ হয় তো 1:1 অনুপাতে।
1: হুম,
0: অর্থাৎ 1 কেজি যদি খাবার দেন তাহলে 500 খোল 500 চালের গুঁড়া।
1: সেটা কিভাবে দেবে, মানে জলে ভিজিয়ে?
0: জলে ভিজিয়ে না, ছিটিয়ে দিতে হবে,
1: ছিটিয়ে
0: দিতে হবে।
1: আচ্ছা,
0: তারপরে প্রতি 15 দিন পরপর বা 10 দিন পরপর একটু চেক করতে হবে, একটা নমুনা পরীক্ষা করতে হবে, মাছগুলি ঠিক আছে কি
1: না,
0: কতটুকু বড় হয়েছে। হ্যাঁ, ব্যাট জাল দিতে হবে, ঘন জাল দিয়ে সেই মাছগুলিকে পরীক্ষা করতে হবে যে মাছগুলির স্বাস্থ্য কীরকম আছে, মাছের না এগুলি পোনাগুলি কীরকম তার স্বাস্থ্য কীরকম আছে, বৃদ্ধি ঠিকভাবে হয়েছে কিনা এগুলি দেখতে হবে।
1: আচ্ছা, মানে মাঝে মধ্যে মাছের স্বাস্থ্যটা পরীক্ষা করতে হবে ব্যাট জাল দিয়ে,
0: এগুলি দেখতে হবে।
1: আচ্ছা,
0: এখন প্রশ্ন হলো যে এই যে আমি এককানি পুকুরে 50-60 হাজার ধানি বোনা ফেললাম, তার ফলে কি হলো 80% তাতে টিকে যাবে।
1: আচ্ছা,
0: বুঝলেন তো, 80% যদি 6-50 হাজার পর্যন্ত টিকে যাবে।
1: মানে এর মধ্যে যদি রাক্ষসে মাছ প্রবেশ না করে, সেক্ষেত্রে
0: আমি তো পুকুর তো আগে রেডি করে নিয়েছি, সেখানে কোনো রাক্ষসে মাছও নেই, কোনো আমাচা নেই, যে সুতরাং শুধু কিন্তু পুকুরে গোবর দেওয়া হয়েছে এবং চুন প্রয়োগ করা হয়েছে। ইচ্ছা করলে গোবর আপনি আগেও দিতে পারেন অথবা চুনও আগে দিতে পারেন। চুনও প্রথম চুন দিলেও বেস্ট, চুন দিলে তার 7 দিন পরে গোবর দিলেও হবে, এবং তারপরে 7 দিন পর বা 10 দিন পর আপনি মাছের পোনা ছেড়ে দিতে পারেন, ধানি পোনা যে বিশেষ। এবং সেই ক্ষেত্রে পোনা ছাড়ার ক্ষেত্রে একটা আপনি প্রশ্ন করতে পারেন যে কী পোনা ছাড়ব। আমাদের যেহেতু ত্রিপুরা রাজ্যে রুই কাতলা মৃগেল এবং সেটা সিলভার কাপ গ্রাস কাপ ও বিদেশি পোনা, সেগুলি যদি না ফেলে যদি আমরা রুই কাতলা এবং মৃগেল ফেলাই সবচেয়ে বেস্ট।
1: আচ্ছা,
0: তা কাতলা রুই মৃগেল একসাথে ফেলে দিতে পারেন।
1: সেই সঙ্গে বাটা মাছ একটা খুব জনপ্রিয়
0: জনপ্রিয় আছে, কিন্তু সেটা যদি আপনি এই পুকুরে ছেড়েন তো তাহলে হয়তো লাভবান হবেন না, কারণ তখন বাটাটা আরও অনেক ছোটো হয়ে যাবে, বা বাটা এবং মৃগেল বুঝতে প্রথম অনেক সময় অসুবিধা হয়ে যাবে, তার জন্য এটা আলাদা করতে হবে বাটা মাছটা।
1: বাটা মাছটা কি আলাদা কেন, এটা কি?
0: কারণ ওইটা মৃগেল মাছের মতো অনেক, কিন্তু এটা গ্রোথ কম হবে,
1: গ্রোথ
0: কম হবে, কিন্তু এটা কিন্তু বাজারে এবং এটা পোনাটার দামও বেশি, এবং তার জন্য ওই যে রেনু যেটা আনবো বাটি হিসাবে যেটা, তো এটা অনেক কস্টলি হয়ে যায়, তার জন্য সেটা অনেক কৃষক বাইরে একসাথে করে না।
1: আচ্ছা,
0: তার জন্য মৃগেল কাতলা এবং রুই একসাথে ফেলতে হবে, বাটা আলাদা করলে।
1: বাটা মাছটা কি এটার বৃদ্ধি এমনিতেই কম হয় নাকি?
0: না, হয়, ভালোই হয়, কিন্তু সেটা
1: বাজারে যা দেখা যায় এগুলোকে পোনা হিসেবেই পাওয়া যায়,
0: এবং এটি লাচু, এটি বাটাও আমাদের ত্রিপুরা যে বাটা খুব কমই পাওয়া যায়, এটির বলা হয় সাধারণত ভাগনা বা লাচু মাছও বলা হয়। আমি যেই সময় দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে ছিলাম তখন লাচু মাছ আমরা করেছিলাম, এবং সেটা ওইখানে খুব এবং ত্রিপুরা রাজ্যে এখন কিন্তু প্রচুর পাওয়া যায়। তো এই লাচু বা বাটা মাছ, বাটা না যেটা ভাগনা মাছ বলা হয়, এটা যদি এককভাবে করেন সবচেয়ে বেস্ট, মানে মনোকালচার হিসাবে এককভাবে যদি ফেলান পুকুরে সবচেয়ে বেস্ট, কিন্তু এটা এটার সাথে কিন্তু আপনি রুই মৃগেল ফেলতে পারবেন না, এটা বাটার সাথে আপনি ইচ্ছা করলে কাতলা মাছ ফেলতে পারেন।
1: আচ্ছা,
0: তো সুতরাং কম্বিনেশনটা সেরকম হয়ে গেল, কিন্তু বাটা মাছ রুই মাছ যদি হয় বা মৃগেল মাছ হয় সেটা ভালো লাভবান হবে না, এবং কৃষক ভাইরা বুঝতেও পারবে না এবং লস হবে, তো তার জন্য বাটার সাথে কাতলা মাছ ফেলতে পারে।
1: আচ্ছা, তাহলে এই প্রকারভেদটা নিশ্চয়ই আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারছেন যে কোন মাছের সঙ্গে কোন মাছ চাষ করলে বেশি লাভবান হতে পারেন। আচ্ছা, বর্ষাকালে আরেকটা সমস্যা হচ্ছে আপনার ঘোলা জল প্রবেশ করা।
0: হ্যাঁ, ভালো কথা বললেন যে সাধারণত বর্ষার সময় যখন বৃষ্টি হয়ে যায় তখন দেখা যায় কৃষক ভাইরা বলে যে আমাদের পুকুরে মাছ মারা যাচ্ছে বৃষ্টির সময়, কিন্তু অনেক সময় শীতের সময়, আসলে তো সাধারণত শীতের সময় মাছ মারা যায়, কিন্তু বর্ষাকালেও মাছ মারা যায়, কারণ বর্ষাকালে যখন পুকুরের পাড় বা তার যে ক্যাচমেন্ট এরিয়া সেটা থেকে যখন জল ধাবিত হয়ে পুকুরে পড়ে তখন কাদাযুক্ত মাটি মিশ্রিত পুকুরে পড়ে, তো তখন জলটা কী হয়, গোলাভাব হয়ে যায়। গোলাভাব হয় এটা আমরা সাধারণত সাইন্টিফিকলি টার্বিডিটি বলা হয়। তো এই যে টার্বিডিটি যখন হয় তখন কী হয়, পুকুরের যে জলের যে অক্সিজেন, ডিজলভ অক্সিজেন সেটা কমে যায়। তো যখন ডিজলভ অক্সিজেন কমে যায় তখন মাছের কী হয়, উপরে খাবি খায়, উপরে দেখবেন অনেক সময় ভেসে উঠে, তখন খাবি খায়, এটা খাবি গাওয়া বলা হয়। তো কৃষক ভাইরা বলে আমার মাছ তো খুব সুন্দর দেখাচ্ছে পুকুরে উপরে ভাসছে, কিন্তু এটা আসলে ভালো লক্ষণ না, এটা খুব খারাপ লক্ষণ, মাছটা খুব মানে অস্বস্তি
1: অস্বস্তিতে আছে।
0: সুতরাং হ্যাঁ, তা তার জন্য পুকুরে জিপসাম প্রয়োগ করতে হয়। জিপসাম যদি জিপসাম প্রয়োগ করেন তার জলটা বা ফিটকিরিও প্রয়োগ করা যেতে পারে, যদি করা হয় তাহলে সেটা ওই যে মাটির যে টার্বিডিটি যে গোলাভাবটা সেটা কমে যায়, সুতরাং সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
1: আচ্ছা, আমাদের এই ত্রিপুরা রাজ্যে আরেক রকম চাষ হয় মাছের, সেটা হচ্ছে আপনার ধরুন দুটো টিলার মাঝখানে লুঙ্গা রয়েছে, তো দুদিকে বাঁধ দিয়ে সেখানে

0: তাই যে জলটা জমে সেই জলের মধ্যেও মাছ চাষ করা হয়, এবং এটা অনেক সময়কে একটা লেকের আকার ধারণ করে। অনেক বড় জায়গা যদি অনেকে নিতে পারে সেটাকে লেকের মতো হয়ে যায়, এবং তার চারপাশেই যখন গাছগাছরা থাকে তখন তার জলটাও এমনিতেই সবুজ সবুজ ভাব হয়ে যায়। আর তাছাড়া যে সমস্যাটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে বর্ষার সময় প্রচুর পরিমাণে ঢাল বেয়ে জল চলে আসে, এগুলোর বেলায় যত্নটা নিশ্চয়ই একটু অন্যরকম নিতে হবে।
1: দেখুন ত্রিপুরা রাজ্যে যেহেতু আমাদের পাহাড় বেষ্টিত, পূর্বোত্তরে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে পাহাড় অঞ্চলের যে বাঁধগুলি আছে সাধারণত এক একটা বাঁধ 8 হেক্টার 10 হেক্টার এরকম হেক্টারও বাঁধ আছে আমাদের ত্রিপুরা রাজ্যে, বা 5 কানি 6 কানি 7 কানি আকারেরও বাঁধ আছে। তো এই যে দুইটা টিলার মাঝখানে যে বাঁধগুলি আছে এটার পার যদি ঠিকভাবে মেরামত না করা হয় তার সমতলের যে পুকুরগুলি আছে সেগুলি প্লাবিত হয়ে যেতে পারে। তো তার জন্য যারা পাহাড় অঞ্চলের যে সমস্ত বাঁধগুলি আছে সেগুলি পারটির খুব উঁচু করে বাঁধতে হয়, অত কমপক্ষে 12 থেকে 14 ফুট উঁচু করতে হবে। যদি 12 থেকে 14 ফুট উঁচু

0: চলে আসে, তো এগুলোর বেলায় যত্নটা নিশ্চয়ই একটু অন্যরকম নিতে হবে।
1: হ্যাঁ, দেখুন ত্রিপুরা রাজ্যে যেহেতু আমাদের পাহাড় বেষ্টিত, পূর্বোত্তরে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে পাহাড় অঞ্চলের যে বাঁধগুলি আছে, সাধারণত এক একটা বাঁধ 8 হেক্টার 10 হেক্টার এরকম হেক্টারও বাঁধ আছে আমাদের ত্রিপুরা রাজ্যে, বা 5 কানি 6 কানি 7 কানি আকারেরও বাঁধ আছে। তো এই যে 2টা টিলার মাঝখানে যে বাঁধগুলি আছে, এটার পাড় যদি ঠিকভাবে মেরামত না করা হয়, তার সমতলের যে পুকুরগুলি আছে সেগুলি প্লাবিত হয়ে যেতে পারে। তো তার জন্য যারা পাহাড় অঞ্চলের যে সমস্ত বাঁধগুলি আছে সেগুলি পাড়টির খুব উঁচু করে বাঁধতে হয়, অত কমপক্ষে 12 থেকে 14 ফুট উঁচু করতে হবে। যদি 12 থেকে 14 ফুট উঁচু করা যায় তাহলে উপরের যে ক্যাচমেন্ট এরিয়া, তবে সেটা স্থান বেশে জায়গা বিশেষ করে আমাদের ওই বাঁধগুলি দিতে হবে। তবে সাধারণত একটা মিনিমাম 14 ফুট থেকে 15 ফুট যদি বাঁধ উঁচু থাকে এবং সেটা পাড়ের যে বেসটা যদি 20 থেকে 30 ফুট পাশ থাকে, প্রশস্ত থাকে, তাহলে অনেক মাটি ধারণ করা যেতে পারে এবং বাঁধটা ক্রমশ ঢালু হতে হবে। বাঁধ যদি খাড়া হয় তাহলে ভাঙার সম্ভাবনা বেশি থাকে, সেটা যদি ক্রমশ হয় 1:1 অনুপাতে হয় তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট। তাহলে কী হবে, এটা ভাঙার সম্ভাবনা কম থাকবে, আর যদি খাড়া থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে। এবং তল নিম্নাঞ্চলের যে সমস্ত পুকুরগুলি আছে ছোট ছোট, সেগুলি কিন্তু প্লাবিত হয়ে যাবে এবং মাছগুলি ভেসে যাবে এবং ওগুলি বন্যা কবলিতের মধ্যে পড়ে যাবে। সুতরাং ওই জায়গার মধ্যে যেখানে বাঁধগুলি আছে পাহাড় অঞ্চলে, সেখানে দেখবেন যেহেতু জল উপর থেকে স্ক্যাচমেন্ট এরিয়া আসে এবং ত্রিপুরা রাজ্যে যেহেতু অনেকে জুম চাষ করে, সেখানে অনেক গাছগুলি কেটে ফেলে এবং তাতে ছাই থাকে, এখানে কিন্তু অর্গানিক হয় এবং তার জন্য ওইখানে জলটা খুব উত্তম থাকে, খুব খুব খুব মানে ওইটার মধ্যে নিউট্রিশন খুব ভালো এবং তার জন্য ওইখানে শালু সর্ষে প্রচুর ছাই অ্যাশ এগুলি আসে এবং এখানে রোগ মাছের রোগ কম হয়।
0: আচ্ছা,
1: সাধারণত আপনি যদি রোগ পুকুরে যদি ছাই প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু মাছের রোগ খুব কম হয় জলে। তার জন্য ওই যে পাহাড় অঞ্চলের যে লেকগুলি আছে বা বাঁধগুলি আছে সেখানে আপনি যদি জলটা ধারণ ঠিকভাবে করতে পারেন, এবং দেখবেন পাহাড় অঞ্চলে কৃষক ভাইয়ের সাথে আলোচনা করে দেন পাহাড়ি অঞ্চলে, তারা কিন্তু তত খাবার দেয় না পুকুরের মধ্যে, পরিপূরক খাবার ওই উপরে পাহাড়ের জল যে গড়িয়ে আসে তাতে প্রচুর পরিমাণ প্ল্যাঙ্কটন তৈরি হয়ে যায় ন্যাচারাল যেগুলি।
0: এটা আমাদের ডম্বরের একটা উদাহরণ।
1: হ্যাঁ,
0: ডম্বরের মাছ বিখ্যাত
1: এবং ওইখানে এইটা হলো একটা বিশেষ। কিন্তু আমি যদি স্বাভাবিকভাবে যদি ত্রিপুরা রাজ্যে অন্যান্য পুকুরের ক্ষেত্রে তুলনা করি বড় মাছের ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনার এই সময়ের মধ্যে অর্থাৎ 3-4 মাসের মধ্যে আপনি 300 থেকে 400 গ্রামের ওজনে মাছ করে নিতে পারবেন এবং অতি খুব ঘন ঘন করে মাছ ফেলতে হবে, প্রতি হেক্টারে 10,000 নাম্বার এবং সেটার সাইজ হতে হবে 3 থেকে 4 ইঞ্চি প্রতি হেক্টারে 10,000। আগে ছিল 6,000 হেক্টারে, এখন 10,000 বলেছে। যে যদি আমি 10 থেকে 12,000 হেক্টার যদি খুব ঘন করে মাছ ফেলতে পারি এবং সেটা যদি প্রতি 1 মাস অন্তর আমি মাছ নেটিং করে মাছ তার গ্রোথ দেখি এবং 3 মাস পর থেকে মাছ বিক্রি শুরু করি, আবার পরের মাসে আবার যদি মাছ বিক্রি করি, দেখা গেল যে পুকুর থেকে মাছ যে মাছগুলি আমি 200-250 গ্রাম হয়ে গেছে এগুলি তো আমি হারভেস্ট করেই নিলাম, বাজারে বিক্রির উপযুক্ত করে নিলাম, এগুলি বিক্রি করে দিলাম, আবার সেই পরিমাণ তত যে যাতে যতগুলি উঠাচ্ছি পুকুর থেকে ততটাই আবার পুকুরে ফেলে দিলাম।
0: আমরা যদি এইভাবে আপনি যেভাবে বলছেন বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ এইভাবে যদি আমরা করতে পারি, সত্যি আমাদের তাহলে পরনির্ভরতা অনেকটা
1: অনেক কমে
0: এবং আমরা সুস্বাদু মাছ পাবো, কারণ আমাদের এই রাজ্যের মাছ কিন্তু খুব
1: সুস্বাদু,
0: খুব সুস্বাদু মাছ আমরা। হ্যাঁ, লোকাল মাছ বললেই কিন্তু মানুষ দামের চিন্তা করে না।
1: এখন বাজারে দেখবেন শুধু পোনা মাছ জাতীয় মাছই পাওয়া যায়। আচ্ছা, আর একটা জিনিস আপনারা খুব
0: কৃষকদের
1: খুব নজর রাখতে হবে, বৃষ্টির পরে কিন্তু পুকুরের জলের অম্লতা বেড়ে যায় যার জন্য পিএইচ কমে যায় এবং ডিজল অক্সিজেন অর্থাৎ ডিউ যেটা ডিজল অক্সিজেন দ্রবীভূত জলের যে অক্সিজেন সেটা অনেক কমে যায়। তো তার জন্য চুন প্রয়োগ করতে হবে। 1-2 নম্বর হলো পুকুরের যেহেতু দ্রবীভূত অক্সিজেন কমে যাচ্ছে তার জন্য আপনার এই এরেটার জলের মধ্যে এরেটার আজকাল প্রয়োগ করতে পারেন। যদি এরেটারের ব্যবস্থা না থাকে তাহলে ডিজেল চালিত যে মোটর পাম্প জলের পাম্প আছে সেগুলি ব্যবহার করে এই পুকুরে আবার জল এই পুকুরে দিতে হবে।
0: আচ্ছা, মানে জলটাকে
1: মানে
0: একটু
1: সাইক্লিং করা, তাহলে কী হবে জলটা যত যত জলের মধ্যে ঢেউ সৃষ্টি হবে তাহলে কী হবে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি পাবে, মাছের মরক হবে না, মাছ বৃদ্ধি পাবে এবং মাছের খিদা হবে। আরেকটা কথা বিশেষ করে মনে রাখতে হবে, জলের পিএইচ, অ্যামোনিয়া, নাইট্রেট এইগুলি পরীক্ষা করতে হবে কিন্তু।

0: নাহলে, কারণ অ্যামোনিয়া অবশ্যই দেখতে হবে, কারণ তখন কিন্তু জলের মধ্যে পিএইচ লেভেল অনেক নিচে নেমে যায়, জল তখন অম্লত্ব তৈরি হয়ে যায়। আরেকটা জিনিস কৃষক ভাইদের মনে রাখতে হবে যে যেসব বর্ষা হবে, অনেক কৃষক ভাইরা কন্টিনিউ বর্ষা হচ্ছে খাওয়ার দিয়ে যাচ্ছে পুকুরে, খাওয়ার দিতে নেই, যদি ওই সময় মাছের তার খাবার খায় না, কারণ তখন ক্ষুধামন্দা হয়, তার জন্য খাবার দিতে পারে ভাসমান খাবার, যে খাবারগুলি ভেসে থাকবে এই খাবারগুলি দিতে বাজারে পাওয়া যায়। তখন কৃষক ভাইরা বুঝতে পারবে যে আমি কতটুকু মাছ খেয়েছে, সেই অনুসারে পরের দিন সেইভাবে দিতে পারবে, খাবার নষ্ট হবে না। আর যদি খাবার নষ্ট হয় এগুলি পচনক্রিয়া হবে, মাছের
1: ক্ষতি হবে।
0: আরেকটা কথা, হ্যাঁ, আরেকটা যদি স্বাস্থ্যের দিকে যদি লক্ষ্য করেন ব্যবস্থা, এটা অবশ্যই বর্ষার পরে দেখতে হবে যে মাছ যদি লাফাচ্ছে পুকুরের মধ্যে বা একসাথে জড়ো হচ্ছে বা ভেসে যাচ্ছে, তাহলে কিন্তু এটা রোগের লক্ষণ। রোগের হওয়ার সম্ভাবনা থাকতে পারে, নাও থাকতে পারে,
1: এই দিকগুলো নজর।
0: এবং তার জন্য প্রতিকার হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা লবণ গুলা জলে মাছগুলিকে স্নান করে ছেড়ে দিতে হবে।
1: অনেক ধন্যবাদ, আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের মতো এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। শ্রোতবন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বর্ষাকালে মাছ চাষে সতর্কতা এ নিয়ে অবসরপ্রাপ্ত মৎস্য আধিকারিক শ্রী সুব্রত চৌধুরীর সাক্ষাৎকার। সঙ্গে ছিলাম আমি সমর দাস।
2: ঘর গৃহস্থ চাষেরই এবারে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী বিষ্ণুপদ দাস।

গানটি শুনলেন কল্যাণী সেনগুপ্তের কণ্ঠে, শুনছিলেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সেই সাথে আজকের ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক বরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজাংমুয়া ফরি তাবুক সঙ্গ তিনি হরনি ককবরক পান্ডা তিনি ক্রাক সাল চেংদ্রবন খনবায়ন কক্রবাইনী পান্ডা তিনি কক্রবাইনী পান্ডাও পুইলেন খনলায়ন বাইথামবাই সিজাক কথম অবসা সামানি সাইখনারবান নগেন্দ্র দেববর্মা
1: পুইলেন হামবাই যতন ও রেডু গান আসুকতনাই যত তাকুকতে বহুক সংরক্ন আনি তিনি কথমা বসানো মুখা সিংহবাই মসৈসা কাইসা বলং কতর কতমাব সিংহ নই কাইসা নুখাই টঙ্গ আ সিংহ ওয়াতৈমাং ওয়াতৈমাং অংমান বাকই ব লালা খাই চারি মালিয়া নুখুঙ্গ সানাই সাতাম কাই থাঙ্কা বলাই বসার অখৈজাকে কাবলাই মানে জন লালা খাই মুই হানতু বুদি হিনাই বিহিক বসারক বন বেলাই ন দাগিখা সালচা হিয়াকে তমি মালিয়া সিংহচলা মই লালা খাইয়ানে নিট অংহরকা আ জরা ন মুসিসা আ চলা সাকা নিনে সালচা থানি বিহিক ন আং গবাম সাল নবহাইকে চামুর তুই চারে ফেকা নতিনে সালা থাকে আ চামুর তুই ফাইদি হিনে মুসিসা চলা বিহিক ন দাগি রহকা মুসি যুগ তিরকুং গানাও থাঙে আমলাই চাই তংমানে তা মজানি বিনে বখাও হেলেং হেলেং নো কিরমা হাইনিঙ্গ আব হাইর নুগৈনে ব নং তোমা জ্বর ন সিংহ আ মুসি যুগ নুহরই ওয়াই সবে নাট ওয়াটারনে বাহারি থাংপুরো মারালিয়া ওলকাই বিনে উকল উকলক সিংহ রিফ্রেমাং রিফ্রেমাং রিফ্রেমাং কাইসা বলং বুলঙ্গ থাঙে ক্লাইরিখা মসেছা হাইকে হাইকে আ সিংহ আরো থাঙে বস্তপ্র ওয়াকরো তুবুখা তুবুখা হাঁকে ন সিংহনি বসারক বিহিক রক আ মসেছা নুগুই বলাই না হামলা লাইনাই মনে লাইখা ইকো চা দিহে রেফাই বড় আফ্রকাই হামলাই চালাইখা ফিয়াবা অ মসেছিলা বাই বসা মসই ওয়ান লাইজাক আগ্নি সালো বোমা

আবহাই আদা নাই থানির আসলাই নাই নাই মুসি বুসা সাকা বুফানো বাবু আমো তাহা সকাল তিনও আসলে খা আগে সালতো দাতিন সকাই সেন চামড় তুইচারে ফাইও হিমদি মনো নাইগ্রা না তুকু নাইগ্রা বুড়ো তামুই তংখা নেই বরক থাংলাই আ বলং যত নুগুড়ি পাইবে খে মূসা জাগা ফানো খরং রক্ষণা জাকলিয়া আফ্রকাই মুসি বুসা আমা আমি চিরিগি নুহনি কাপ তে মুসি চলা ব বিয়ং থাকা চিরিগি বিঘ্ন নুখা হেবনো কোনো খরং খানালিয়া বরক বসা বাইবু ফারনো কাবলাই তোলাই আ জরানো মায়ং মাব্রী বরকনি কামান খা জাগি তামু খানি বড় আ মুসি ফাইজঙ্গ ফাইলেকা হেকে বরক সুপাইকা কিসিং মুসি নরক টাকা কাবলাই তোহাস র ইংকা মায়ং আ মায়ং ন সাগা নাইডি আনি হিক মিয়াও মিয়ানি সিমি ব চামু না ফে ফেমনি তাকে জরা সগিলিয়া যেন আর উর্তুলাখ্যা মুখ জায়গা ফোনপিনে খরং রক সারি রক মালিয়া এঁকাই আফ্রুকা আ মায়ং বুড়ি সাকা নিহি কৃখ্যা বাহাইকে নাইকে সাইমান মিয়াওয়াং অ তুই গরেন তুই সব তুই নং তংফ্রু আফ্রু সিংহনি বহু গ মৌসই বুড়ি কাইস আখ্রুবিটলাং ওয়ারিটলাংজাক নুমানি বিন ততরা ও দুহি কানজাক ঠিক আবহাইন আ মৌসি বুড়ি ব হাইকে হাঙ্কে বরক আরো ন কাবলাইখ্যা আবোন থিং নুমানি নে কাবলাইখ্যাঙ্কে ন আ মায়ং সং বড় দুঃখ নামজাগে খা খামবই তা কাবদি বৌদি সে কাইসা খালালাইয়ানো অ সিংহ অ বলংনি মাল মাতারং চাওয়াই বেবন সেংরি পাইবে হাইনটেনিকে বেবন সিন বং সসিন মাল মাতার কমাই থানায় আবন বুটি সঙ্গে চালবাইয়ানো আনে কাইসা কিসিং টঙ্গ মখরা বিন থানে থাঙে সঙ্গ অ কক বিদি নালাইয়ানো তামু খাইমান অ সিংহন ঠিক মন ক্রাক মাজরা মার লাইনায় থেহাসা পন্দ্রজন বমৈত টনাতই হাইকে ব্রক মসই মায়ং মখরানো থাকা মখরা জারা নারা মখরা জারা বংন ফাইমন হরকাইন তামোসা কিজিং সনর আসু আনে অ মা ফাইলাইকা দলে দল তামো সামং নাং গে আফ্রুঙাকাই মায়ং সোলা সাকা ইকো নাহাদি কিচিং মুসি মুসিচা বিনি হি গেসাঙ্গ সিংহবাই ওয়াকার জাগে লংজাক মানে তাক বসা বিহিক বরকরাই বড় কালই যাক আমা হাইকেন ব্রক সিমিয়া কাবাংমা মাল মাতা অ বড়ংনি ওয়াক্রুবই অব হাইচাই মাল মাতা বাইরে তো খাব অলখাই চি বয় ওয়াক্রু যাজাকাই তামু বুদি খাইমান নজন কক বিটি রেডি ওকে আপ্রকাই কিসা তঙনি মখরা জারা সাকা আবো তো আমো খাইমিয়া কিসিং বলাই সিংহত ফানগান আনি ও নক গানানি খরকচা পানথর নক টাকাই তো নক টাঙে তঙে তো বনে মূ খাঁকে বরক মুসু অ বরকসা ববলাইন ফানগান কিরিয়া তে হিকাই বলাই লালা করেন বনে থানে থাংলাই তামু খাইমান অ সিংহন পর কক বিটি নালাইয়ান হিন্দি আপ্রকাই বরক সিংহ মসই মখরা হাইকে থাংলাইকে আ বরকসা বব খেত ও থামুং তাং তমানি বরক আসে পাল থামো নগুই ওয়ানা জাকা তামনি বাকি ও মাল মাত্র আনর ফাইমা ক্লাই আফ্রুক হাকেন ও মখরা জা সাকা ও কিসিং বরক বরকসা নির চ ফাইমানি নং বাই কক বিটি খলাইনানে তেন থানে চ বুদির নান বাইসে চ ফাইও তাম বাহিবা হিঙ্গাই নাহারি অ সিংহ সাল ব্রুম ব্রুম ন মাসাকে মাসা চিনি মাল নো চাওয়াই বর অ বলঙ্গ অনেক ন ব সেংরি তনি পাইথাকো চলো ফোনো চাই ব বাইরে নাই বনো তামু খাইমান নিজাসন বুদির রেগ্রাডি আফ্রকাই কেসা ওয়ান সুগুই অ বরকসা সাকা ব্লাইন জব জল জাকা হাকে ফাটি চ পাল বাসাবি কাইসা বিনি ফাইমান লামাব কতর খাইনাই হাকর খুলাইয়ান খুরকা হাঙ্কাই আইনটি জাবরা সিনি সানাই রিতনাই কেসিং মখরা হাঙ্কাই আইনটি তরিং সাহা বার থানি ফাইডি আং নন মুই হান অবহাই কাবাংমা তো ফুনানি আর লামতে লাং থানি বন ঠগাই হাকে বথানাই আফ্রু বকলাইনাই হাকে বুদি সালাইকা আও থি নইয়ার যতন বুদি চাবলাইনাই বড় হাকর খোলাইকা সালসা হাঙাকে ভুরু ফাইন মখরা আ সিংহন হাগরনি ব নাইরা নাইরাখে টঙ্কা কবিন সালজা ফাইকা মুই লালা খাইনার বাকে আফ্রুকাই আ মখরা জারা সাকা ও ইয়ার টঙরে নিয়ে থানা নাই হা তংতৈ মখরা বথাগৈ তামো বাহাইবা তাম কাম নাংজাক নং কিচিং মখরা সিংহ সঙ্গা এঁকাই নিয়ে থানা ফাইমানি আং লালা খাইন ফান আং নখ সানাই সাত মা আনে চেয়ার মুসা চামড় মা চালিয়া কে ফাই কোনা দে এং গরং তৈসানে এং নারো মসিসা কবাং মা নুই টংখা আইন সে থাং ওয়াথে নাই দি ইগো আং লগেরবান ফাইডান লগে লগে হিমদি আে হাগর খুসা তৈখাই আ মখরা থাঙে আগে তরিং সাহা বহা কাবি মাসিকে তরিং সাহা বার থাকা বখা সিংহকে আইনটিন হিম থাকা কেবা সলংসা পাইনে হাগর ক্লাই থাক অ খ্রাসা নং বা বলাইন বেগ মানবলা নন মাজাগার দা নন সিয়াং চাগ্রা নাই নি বাপকে হাগর ক্লাই টাকা আপ্রকে আ মায়ং মসই বলঙ্গ হেতে নাহারলাই তলাই মানে ক্লাই খাঙ্কাই বড় যতন হাগর কিটিংই ফাইলাইকে আপ্রং হাঁকে তাক বাহিমা তং আ মসি সঙ্কা নং আনি হিক ন চামানি দাবুখাই নর অখুইনাই নং ভয়গৈ নং মা থৈনাই দাবকনি বিহি বসানো চাই যিনি কিসিং মাংস কাদুল বাহাই মাতং নাবখাই ওয়ান সুইনাই দি সিংহ নাই নং আপ্রকাই

0: পয়সা কেজিং সং নাই আং ব্লাইন চাই খাইকা হিংকা নম আইস নাগার যাদি তাকে আং টে অম হাই নিয়া হই বাহরকায়াক জোর খাই খুলমকা পুজো চাই মেয়া উল খাই হাই ওয়াকলব চাইফিনাই গাফর বো গাবখা আিংহ কেসিং সব নাই আংটে আবো হাকলিয়া নাম পুজো চাদি আং সময় তাং সব আনি লামা টংসাকে আবো হাইনু খাইগলাক নি কাবই টংনু খাংখাইবা মসে সাবা বর খা খা বারা খা নরম ব্র হাক খাকলাই আখন আনু বরক বরক সান সাকা কেসিং বন ইয়াকারে সিদে ফাদি বর সময় তাঙে কাবই টংজাখা তে তাম খাইনাবা নাই নাকা বন হাকাও তি সেরে সিদে নিনে আম মসে সাহা মায়ং ব্যাবন আ বরক সান ককে হাঙ্কাই আ বরক সাব দা কন সুতুন নং কবাই না ওয়ানসগিব আর তটার দুঃখী দুমুই কোনো মতে সবরে ওই হাফর তিসারি মানে আর দুঃখী সগে আছে আ সিং আমসে জলে যাখা ওয়াই সাবে নাই আ ভরক সাকাব ওয়াঠানা বাই চপরো রিমানি কেফিয়া বাই বিন উকলগ আজ কলং সতই যা আ বরক বরক উকলগ বিন উকল ফাটস কলং কলঙ্গ নাহারই ওয়াই সাবে বিন সাকলাই সিং সিগান ব ফানকাই আবো খিদারেখা বিন খাকলাব নাই নাই আবকাই আ কলঙ্গ বিনি আইন ফিগু আর পাঠাতে খেয়ে হাবই বকলাই আবরকাই সাকা নসকাই কয় হই সামাই হাই নবর নাইয়াতে ব্যাং মানখাই হাই দা আ ব্যাং মানখাইমানি আ মানথাই নাম মানসি দি আবরকে ব থা বগাই গের অংলাই দা সিং আবো হে আ মুসা বো সাকা হামেলে হামিয়ে ন খা কেফলিয়া খা কেফলিয়া ন ফিয়া আমাকে ইং সাম জেং জাখানে ব মা থাই বরং লাইকা আবরকাই আ বরক সাকা নাবো আরো থই দংসিদি নি বসাবো থইসি নাই বইন বইন চাই খাকে নাই মানজা খা চাইবে নি সাক দং সংখা হানি নাই বড় আবরকে ফাইলাইকে হাইকে অর তাম সঙ্গমান হাকে যে চাই আসুক ইয়া খামিনাই বরং সাকাইনাই আর চাইবে ন থই দং সঙ্গমানে আবো ফুনুক যাগো আন গতমার পাখা ধরতে হামায়
1: আশিক জরা খনাবাইকে কগ্রবাইনি পান্ডাবো বাইথাম্বা সিজা কথমসা সামানি সাইখানারকা নগেন্দ্র দেব বর্মা তাবো খনাবাইয়ানো কগলব সামানি সাইখানারানো ঋষিকেশ দেব বর্মা
2: আনি পুইলানি কগলবনি বুমুং ই কলে ই কলে ই কলে তাবুক সে রুতুক মানছিও ফিল ফিলি রুতুক মালে রুতুক মানখা তাবুকলে সিয়া আং অংই টংমানি সিউং অংখা তাবুকলে আসুক খৈজাক ফাইমানি তাই খৈজাকলিয়া তাইলে লগি লাগাই অংলাইমানি চাপনাই ফাইকা তাবুকলে ই কলে ই কলে হনই চিরিক টংখা দলসালে নুবইব নুগাহাই অংই টংখা নরকলে ইয়কনানি লামা তংসা টংমানি থাংনা নাইলেয়া বাকসা আ লামা হিমনানি হিমনা মুচুংখাই তি সাউই খরক মকল কাইসময়ী নাইসিক দি নরক হিমনা চাইতক দি পালখে নরক খুঞ্জু কাইসময়ী খনা দি নরক ই কলে চিনি চাবরক চাইয়াই তা তংনি নরক গুদক চাখৈ মজদেং রক হাংজাক পেংজাক রুকজাক রক চাতাং ইকজাক মৈত্রু রক আউন্দ্রু বেরমা বুতুই তৈ চংপ্রেং রক যে অচামুং চানাই রক উমর কলক খে টংলাং খাবরক ই কলে চিনি কানব্রক কানলাই দি চুমলাই দি নরক রিগনাই চামথই কান্তি খে খাজাও রিসা সর্তি খে ইয়াগো মাথিয়া কতগো গান্থি খাজুও সুরাং বর্তি খে সাউই সাবাইয়া নাই নাইবেয়া নাইথক থানি চিনি তিপ্রা জগ বুড়ি রক্ন বুই বাই সুতাই গ্রৈ চলা রক্নব নাই দি ততরা ফানমানি ললাই রক কুতাই রিবরক চুমনাই রক বুইনি সাইবারা নাইথক মানি চিনি তিপ্রা সাসলা রক ই কলে চিনি তমুং রক ওয়ানাই তাকনাই করং রক বলং সগৈ হোক খাইনাই রক জাদু কলেজার চাবই হোক হাবা তানাই রক হুগন সঙ্গই মাই চানাই রক সাল হরসিয়া সামুং তানাই রক সাকন হামজাকতেই বুইন হামজাকনাই রক টংকরৈ রূপরৈ বাগৈ চানাই রক চাব চাব চাউইব চাবায়া রক আসকে কতর কতর মাই গুড়া রক ওয়াক তক তাখুম পুন মুসুক মিসিপ করাই তে মায়ুং সে রিউই ফাইনাই রক ব্যাং থাংবা কে আ তংমুং রক কতক রাংবুতাং কানৈ টংনাই রক রাংচাক রুক ফাইসে হাও ফমনাই রক বিয়াল তামন হিনসাইসে মানিয়া রক রাংবুসু রুই সেবুগ্রসাই নাহানাই রক ব্যাং থাংবা কে আর রাং পয়সা রক খলাই বাইসে থাইবাকনাই রক যে নুহুরসাক না দিহনাই রক ব্যাং থাংবাই খ্যা নরকনি আ থাইরক

बेबाक न कमरना नाय तंबायखा सिउई बसिया हाय तामनि एंखा आनि ते कैसा ककलम नि बुमुं वान सुख दि आसु आसि सों कायलेंमा खुमरक ताबुक बुबारै तंख मतम जीव जीव खुम नि बाहाय ताबुक सारै तंख कुंकिला पुंमानि कुहु कुहु खरां ताबुक पुंगै तंख হোক হাবাও মাইচুচা লাইমা তাবুক মৈতো মানখ ওয়াশুঙ্গ তখান পেঙ্গি চামারক তাবুক ওচালাই তংখ মানি কক থাই কক বরক কক ন সানাই করে দেং ন ওয়াইং খিলিউই আমার রেসাপমা রেসাপ জাগিয়া দেং ন চিনি লাইবুমা কথমারক ন খনানাই করে দেং ন ককটাং কথমা খনা তক বিজাব কমাউই দে কমর থাং ন রিগনাই চামতুক আসুককে নাইথক কান্নাই কৈ দেং ন রিসা সর্বাঙ্গী আসুককে নাইথক তৈনাই কৈ দেং ন চিনি মুকুমু হুকুমু রগ্ন সাবোবা মথাং ফাইন পিরিং পরৈখে ক্লাই টংমান সাবোবা থুমসা ক্লাইন খরাং স্লগৈ গাবৈ টংমান সাবোবা বানি ফাইন বলং কুথুগ হিমৈ তমাহাই বুফুরু গ্লাং সাপান তৈ বিশিঙ্গ কলক টমাহাই বুফুরু কুফুংচান সাতুং কুতুঙ্গ হিমৈ তমাহাই বুফুরু সাকলম মান সালচালে ফাইনাই জংন খাইরকনাই আফ্রু বন লগে মারনাই তাবুকিয়ানি ককলমনি বুমুং চেরাই মাফানি কক সামান চেরাই খনাইরক বেলাই খনানানি নাঙ্গ মাফানি হামজাক মান পগৈ থাঙিয়াওই বরম সেরেনা নাঙ্গ তালচি নন অগ তৈ দংখা নন লপসাওই বুসুক রেসাবখা হায়ুং নাইথকন নন ফুনুখা মা মা হিনৈ বুসুক নং কাপখা আবুক তৈচারে ওই নন বান্দিখা মানি খুরিও ন অমুক তৈ থাঙ্কা মানি খুরিনি কুমাজুক না ওই ওয়াইঙ্গ মকল রুখা চেরাই কাহাম ন আচাকিয়া হিনৈ কুমাজুক সাকলাই রেখা তামিনী বড় রক আওয়াই মুখনাই টংথকৈ মশালাইখা সান্দাই মাসাক রক হেলি তুবুই চেরাইন ইয়াফারনা ফাইকা চেরাইনি বুফা চেরাইন লবই মনৈ মনৈ মাং টংখা চেরাই ন কাহাম খলাইনা বাকি মা ফাসং বুসুক চাইতক সাক সাক চাই চারি ও চামুং কথক কথক কিশুও থুই ক্রানো মুথুই চেরাইন নাইকলৈ ফাইকা দেং দেং বুচা হিনে লপসাওই বুচানা ফরং রেখা কলাই কেটে খাই টমানি নগুই বুফা খারসিগৈ ফাইকা ইয়াশিচুগ্রমুই হিমনা ফরংকা সালকিসা ওলো ন হিমনা বরংকা খুক থাকিয়াকে বোমা বাই বুফা চেরাইন ফুরংমাং দংখা বুসাব সিকলা সকা চেরাইব সিয়ং অংখা বাইয়াব কাহাম বাই কথাউই টংদি বাইয়াব হামিয়ারক বাইয়া বুমা বুফারক চেরাই বুসান হামিয়া খালাইনা নাইয়া চেরাই কাহামকে বুমা বুফানি বরম চেরাই হামিয়াকে বুমা বুফানি সরম তাবুকনি ককলবনি বুমুং লগিরদি লগিরদি লগিরদি আনন লগিরদি আন নং লগিরিখে হাকসালসে সাম্পাঙ্গ হাবানি পজারক আন নংরুখে হিলিক সে হেলেং অঙ্গ আনি গান্ডার বাজাউই টংখে লেংমা সে লেংয়া অঙ্গ হাবা কলকমা পাইয়া অং টংব ডাক্তি সে পাই থাঙ্গ হাপিংনি মৈখতং খলৈ তলাঙ্গৈ নগ থাঙ্গি চানো তৈসানি আব রমৈ তলাঙ্গৈ গোদগর ওই চানো নিনি ইয়াকনি মাইমুই মাচাখে বেমারসে হামৈ থাঙ্গো গনৈ খাক বাকসা ককবিটি চাপখে চুগিয়াসে চুগুই থাঙ্গো গনৈ থানজাকে ফান থনলাইখে মান্যাসে মানৈ থাঙ্গো আনি তাবুকনি ককলবনি বুমুং ঋষি তৈলাইমা বিহিক বুসাই তৈলাইমা ঋষি পৈতু চালাইয়া অংমা বাইসি খরকচা তে খরকসান পৈতু খালাইদি এরেং এরেং কক সাউই তাওয়ালাইদি টংমুং কথারকে টংনানি নাংনাই হাইকেসে পৈতুব খালাই মান্নাই ঋষি নাংলাই ওয়ালাইমা খরকসা তে খরকসানো মাজরা বেরমা মাজরা সাবনি চেরি নাইলাইদি মাজরা করিখে টংনা চাইতকদি জেফুরু বড় রংনি নাইসলেরমা বাংফ্লাইও ওয়ালাই সুগলাইব আফুরু নফায়ো ওয়ালাই সুগলাই তাংলাইদি নুখুংসে ক্রা খাইদি টংমানি ওংখাই লিগি লাগাই নুখুংব থাংসিনাই বাই বুমা বুফাসং নরক নরেখা কাই কাইলাই বললাই খাইনা আবু বুসুক সেদাই বিহিক বুসাই কক জাবলাইদি হালকন করা খাইদি তামতং করি আব সালাইদি করিখে পাই রুদি পাই মান্যাকে কিসা নাইসিংদি খানো মেথেবি দংদি

呀，兄嘞，到过了休息，放开鸟，哦，妈呀，我等待妈呢，爸爸，我等待妈呢。

呀，兄嘞，多苦拉丝就一点得苦。哦，哈巴嘞，大爷为东客，大不你什么中国？

还是泪。还是来和绿色湖的门口那一，哦，还是车车人们呢？

তাবুনি সময় রঘু তাব।

O maji birot barmani pori bolong leni kumbai kan barnai.

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলায়। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরই ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর জন্য তাদের পুনর্মূল্যায়ন পোর্টালে সমস্ত ত্রুটি কাটাতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে সেখানে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে। ইউপিআই এর মাধ্যমে গত মাসে নজিরবিহীন 2,322 কোটি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের আর্থিক পরিষেবা বিভাগ। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের ভূমিকাই নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনো অমীমাংসিত রয়ে গেছে।
1: ভারত নেপাল সীমা কা লগভগ 98% হিসা নির্ধারিত হো চুকা হ্যায়। সীমা কে নির্ধারিত হিসো মে সীমা পার কবজে অর নো ম্যানস ল্যান্ড পর অতিক্রমণ কে মামলে ভি হ্যায়, জিসকা সংযুক্ত রূপ সে মানচিত্রণ কিয়া জা রাহা হ্যায়। হামনে সীমা সম্বন্ধিত সভি মামলো সে নিপটনে কে লিয়ে দ্বিপক্ষীয় তন্ত্র স্থাপিত কিয়ে হ্যায়। ভারত অর নেপাল কে বীচ জো ভি দ্বিপক্ষীয় মামলে হ্যায় উসমে কিসি তরফ সে তীসরে পক্ষ কি কোই ভূমিকা নহি হ্যায়।
0: এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা

0: নৈতিক অধিকার নেই তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করাও উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লোমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। আরএসপির সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত আজ অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিলওয়াল, দীনেশ বিলওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআই এর আবেদনটি মঞ্জুর করেন। পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোজ ঠিকরে শিরুকে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে গতকাল 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিবিএসইর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল, যার ফলে মাত্র 2 মিনিটের ব্যবধানে প্রায় 15 লক্ষ হিট বা অনুরোধ তৈরি হয়। এছাড়াও বোর্ডের নজরে এসেছে সিস্টেমে সংরক্ষিত ফাইলগুলিতে অননুমোদিত প্রবেশের জন্য 1 লক্ষেরও বেশিবার চেষ্টা চালানো হয়েছে। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র 1 দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইকের অংশ হিসেবে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব সম্প্রদায়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে, তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পেরও ব্যবস্থা করা হয়েছে।
1: युवा हमारे राष्ट्र की शक्ति, आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं, विशेषकर जनजातियों समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपने जोड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े तो सशक्त, समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
0: ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কারের যোগ্য। গুজরাটের সুরাট জেলায় বারদৌলি এলাকায় উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

0: পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোর রূপ নিয়েছে। এই কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা। তিনি জানান, গোটা দেশজুড়ে 182,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি সিপোকোসা পোলুস মাসাতিল আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের বিশিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যারিও ফায়েগট আজ নতুন দিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে উঠেছে। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা WHO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এলনিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে। ধারণা করা হচ্ছে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল, এরপরেই এই ঘটনা। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11:00 খেলা শুরু হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা।
2: करोड़ পরিবারों को सोलर रूफटॉप लगाने के लिए सरकार मदद करेगी। 300

ছয় হামক্রাই অঙ্গু দিনে দিল্লি কতালো জনজাতীয় বৃত্তি তাংবুতাংনি সেপনা হানাই রকনি বখা কক নারকনানি থাঙ্গই বসাকা হাপাংনি বৃত্তি তাংবুতাঙ্গ জনজাতি স্রংনাই রকন কুচুক রংতাই কতাল লামফিয়গৈ রেখা অ তাংবুতাং রাংনি চুবা সুসিমিয়া আবো শিকলা রকনি ইমাং মুখথাং খ্লাইমানি লাম রাষ্ট্রবক্রক শিকলা দফন হাকতনি ফানতাই থিনাংনি মারি খোরসাবুই আলাই দেখাই জনজাতি শিকলা রকন বাই থাংনি ইয়ারং বাই গদালই তংনানি কবক মুং না রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নি তৈ দুলমুংবাই অতালনি ব্রী শালমারি শিলঙ্গ শালচি শালকা পর্ষদ এবার এনইসি নি ফিল্ডস নি চিথাম অধিবেশন সংসার জাগানো তিনি লোকভবন মিজোরামনি হাস্তেফা বিজয় কুমার সিং শিলঙ্গ সংসার জাগনা থাঙ্গি টংমা অ পান্দানি যুগালি মুংন তৈ ককলাম সালাইকা ব শালচি শালকা আমচাইনি বেবাক হামক্রাইও কেন্দ্র হাপাংনি সামুংনি সাকাবো ফান বকসিনকা বসকাং অধিবেশন বেবাক করংজাক বেদেকনি কথালাইজাক চাইটক মুংন তৈ দুলানি দাগিমুং রেখা অ ককলাম সালাইমাও এনইসি তাং বেক্রেপ্তাই সামুং বুতাং চাসারনাও বেদেকনি তাংরা ডেভিড লালথান লুয়াঙ্গা নই সাই নই চি ব্রী বিশিনি ডিসেম্বর তালো আগরতলাও সংসার জাকমা পাইথাক এনইসি প্লেনারিনি ককচং মুংনি সাকা নাহারজাক উলনি ইয়াপ্রি রগ্ন সবাই শুক্রবৈ সাই খেনা রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অ তালনি ব্রী শালমারিব শালনৈনি হাস্তে বেড়াইমাও ফাইয়ানো পুলিশ সদর নাইকুং শাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অ তালনি ব্রী শালমারি সানজা জরাব গুহাটিনি সিমি বীরখুংবাই আগরতলাও ফাইয়ানো উলনৈনি সালো এবা বা শালমারিব ফুঙ্গ আগরতলানি রাজভবন কসাম পুষ্পবন্ত প্যালেস হোটেলনি হামতাই রুমাও মানজাগানো দিবর জরাব শালথাং ত্রিপুরা হাঙ্করনি লঙ্কামুরাও বিএসএফ নি আরি আমচাই বাবাইও বেড়াইনাইয়ানো আবনি উল ব শালবাগানো বিএসএফ সদর নাইখুং বাই কুচুক বেরেমনি ককলাম সালাইয়ানো ককলাম পান্ডাও মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অকরা পুলিশ নি দাগিফাং অকরা বিএসএফ নি আইজি তৈ কুবনি কুচুক আচুকথানি অফিসার রকব মানজাগানো ভারতনি দরবার ফাং বক্রক সূর্যকান্ত তিনি সুপ্রিম কোর্ট খড়ক বা কতাল দরবার ফাং সময় তাংরেখা সুপ্রিম কোর্ট কলেজিয়ামনি সাকলাই মুংবাই কেন্দ্র হাপাং বরকনি শীতক মুং গসিমুং রুমাইয়াগুলো দরবার ফাং শিলনাগু শ্রী চন্দ্রশেখর সঞ্জীব সচদেব অরুণপল্লী তৈ চাকরা কেরং করং বি মোহনান সুপ্রিম কোর্টনি দরবার ফাংনি সময় তাংরেজাখা হাকতর হাকতর ফাতানি জুদা জুদা ককনি রংতাই লুকু খুরুমপুই হামক্রায় রামকৃষ্ণ মিশন তৈ হাস্তে হাপাংনি স্নামখর তৈ বানিয়া নাইখুং সামংকরং খ্লাইমুং নাইখুংনি বিশিঙ্গ মুং সয়ংখা তিনি তাংন কতর মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা স্নামখর বানিয়া মন্ত্রী শান্তনা চাকমানি মানজাক মুংবাই হাস্তে হাপাংনি বখাকতৈ স্নামখর বানিয়া তাংরা কিরণ গীতে তৈ রামকৃষ্ণ মিশন বিবেকনগর বেদেকনি তাংরা স্বামী শুভকরানন্দ মহারাজ মুং সৈরলাইখা রামকৃষ্ণ মিশন আগরতলা গঙ্গাই রোড কেন্দ্র ও অরং চেংজাগানো রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজ হাকতর হাকতর ফাতানি দালবিদাল ককনি রংনি সেপ নাহারনানি সেপ রিওয়ানো লামসকমানি কক নারকমাও তাংরা কিরণ গীতে সাকা বুসকাং তালনৈনি বিশিঙ্গন আগরতলাও অ কেন্দ্র চল অংখাই খড়ক সারা চুকজাকন চিতক জাগানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com newsonair.app তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এ আই আর নিউজ অ্যালার্টস ইউটিউব আইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এ আই আর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো ত্রিপুরা সংদুক বাই থাং নাইকলজাক জিলা পরিষদ এবা এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি খসড়া বোটার মুংরেম তিনি কারিজাখা অ মুংরেম নগৈ জুন তালনি চুকু শালমারি জরা সানমুং কেবেংমুং ইয়াচাক জাগানো অ তালনি চি তাই চিসা শালমারি সানমুং তাই কেবেংমুং বাইরে জাগানো পাই থাক বুতার মুংরেম কারিজাগানো জুন তালনি চি বা শালমারি হাস্তে চংবাড়ি কমিশন নি তাংরা অনুরাগ সেন তিনি অকক্তমানোর রেখা বসাকা তাকলাইনি ভিলেজ কমিটিনি চংবাড়ি ও কাইবারা চার চিসনি ভিলেজ কমিটি ও কাইনৈ সাই দকরানি গবাং আচুক থাই বোট নাহার জাগানো আবনি বাকি জুদা জুদা ব্লক বেবাগৈ কাইসা সাই বারা বাচি বোট কেন্দ্র সংসার জাখা বসং পঞ্চায়েত নৈ সাই নৈচিবা সকাল ইয়াফার্মা পান্ডা খনা দিল্লি কতালো সংসার জাগানো হাকতনি জুদা জুদা বাবাইনি কাইব্রৈ চি নৈ কাহামকুক পঞ্চায়েত ন অ সকাল ইয়াফার জাগানো পান্ডা দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ খুং থামচি ব্রৈকামি পঞ্চায়েত তাই নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ কাইচার পঞ্চায়েত ন সকাত ইয়াফার জাগানো সকাত মানজাক পঞ্চায়েত নি

খরক রক বরক নি কাহাম কুক চেতন তাই খুরচা জাক থত কাহাম মান মারি নতুই কক নারক নানি সেব মানানো বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরাতে মুম্বাইনি বিশিঙ্গ বীরখুং নি সেব দাদাক সিদাক চল খাইনাও কেন্দ্র হাপাং নি থানি সানমুক্তি শাখা কেন্দ্রনি বীরখুং রকামুং মন্ত্রী কিঞ্জারাপুর রামমোহন নাইডু নি থানি ককতুন কাইসাও ও সানমুং নি কক্ন খুরসাখা ব ত্রিপুরা রুঙ্কচার নাইখুংনি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী শাখা জুলাই তালনি দক সালমারি নি বিশিঙ্গ মাধ্যমিক তে কুচুকুক মাধ্যমিক নি বসর বাচাও আঞ্জকমুং নাহার জাগানো বসাকা আমজকমুংনি অংখারি কাংব্লাই চেরেই নাইনাও কইমুংব্লাই জমারুমানি পাইথাক সাল মিয়া পাইখা আমজকমুংনি অংখারি কাংব্লাই সেলফ ইন্সপেকশননি পাইথাক সাল অ তালনি চুকু সালমারি গুমতি হাঙ্কর হায়ুং তংখর সাল পালাইনানো রুগী আলাইদা হজাকমুং সামুবুতাং ইয়াগর নাহারকা হাঙ্কর নাইকলফাং হাঙ্কর নাইকলফাং রিংকু লাথের শাখা তংখর খাতিমুং সরাই সরাই তংমুং নকবার তৈবার নতুই হজাকমুং তংক সংলুক রগ্নি থানি হজাকমুং সগৈ রেনানো নাহারে গুমতি হাঙ্কর নাইকলফাংতে হাঙ্কর স্বচ্ছ ভারত মিশন কমিটিনি চেতনবাই মিয়ানি সিমি বসকাং জুন তালনি বা শালমারি জরা স্বচ্ছ গ্রাম সুরক্ষিত জলবায়ু কুচুক বেড়েমনি হজাকমুং তাই সরাই সরাই তংমা সামুবুতাং পালাইনানি কচংমুং নাহার খা হাঙ্করনি বেবাক ব্লকতে পঞ্চায়েত আমচাইও ও সামুংবুতাং সংসার জাগানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলাও ক্রিকেট থাই রকনি ইয়াগো থাই মানৈন খবৈ কিট ব্যাগ ইয়াফারে রেখা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ানি সিএসআর রাংনি চুবাচু বাই অ পান্ডান সংসাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন তিনি পান্ডাও টিসিএ বাই নাইকলজাক বখাক্সতে এসোসিয়েশন সদর বখাক্সতে কাইচি ব্রী ক্লাব জুদা জুদা কোচিং সেন্টার তাই প্লে সেন্টার রকনি বাকি থাই মানৈ তাই কাইসারা চার্জি কিট ব্যাগ ইয়াফারে রেজাখা পান্ডাও মন্ত্রীয়করা শাখা কতাল ক্রিকেট থাই রকনি হামক্রায় অচেতন বেলাই বলাই জাকথতক হাস্তে ক্রিকেট মথানি সামুং বলাই মন্ত্রীয়করা শাখা ক্রিকেট মথারক স্রাই স্রাইনি বিশিংতই সামুং তাঙ্গই তঙ্গ পান্ডাও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ানি রিজিওনাল ম্যানেজার দেবাশিষ চন্দ্রদাস মানজাখা তাবুক নবর্তিবারনি ককতুমা আইএমডিনি তিনি সেকাংবাড়িয়ানি ককতমানো রুগী অ তালনি ব্রী সালমারি কেরালানি সালগ্রা সালথাং মৌসুমি নকবার হাপ্পাইমানো হনই সাজাখা ইয়াঙ্গো আগরতলা ও নবাদ্বীপার নাইখংনি বখাক্তই সাজাখা খনা সালনি শাখানি তুংমারি 35 ডিগ্রি তাই খামানি 27 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি শাখানি তুংমারি তংমানি 36.10 ডিগ্রি তাই খামানি 27.10 ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি সেকাং ককতুমা বুবাগ্রক তেইবাইসা সাফিরো রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু শাখা রং ফানবাং রেমংনি কাইসা ক্রাক লামতে হদানি বেবাক বেরেমনি লুকরকনি হামক্রাই ইংমানি বিশিংতিন সয় হামক্রাই ইংগো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তৈদুল মুম্বাই অ তালনি ব্রী সালমারি ও শিলঙ্গ সাজি সালকা পর্ষদনি ফিল্ডসনি চিথাম অধিবেশন সংসার জাগানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অ তালনি ব্রী সালমারি ও সালনি হাস্তে বেড়াইমা ও ফায়ানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি খসরা বুটার মোংরাম তিনি কারি জাখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও ক্রিকেট থাই রকনি ইয়াগো থাই মানৈন খবৈ কিট ব্যাগ ইয়াফারে রেখা ককতুমা তিনি বাকি অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রীচি ও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5 জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামোড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের

বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। আজ মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমার উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষে শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে এবং রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখা সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ মৌ স্বাক্ষর করেন। আপাতত রামকৃষ্ণ মিশনের আগরতলা গাঙ্গাইল রোড কেন্দ্রে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হবে। মিশনের স্কুল অফ ল্যাঙ্গুয়েজ দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষার সুযোগ এনে দেবে। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখা সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন, কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন এবং হায়দ্রাবাদেও মিশনের ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে। প্রতি বছর এই কেন্দ্রগুলো থেকে 18,000 শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেন। আগরতলার এই কেন্দ্রটি হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম একটি শাখা। এই কেন্দ্রে ভারতীয় বিভিন্ন ভাষা ছাড়াও জার্মানি, জাপানি, ফরাসি সহ 18টি ভাষা শিক্ষার সুযোগ থাকবে। স্বাগত ভাষণে সচিব কিরণ জানান, আগামী 2 মাসের মধ্যে আগরতলার এই কেন্দ্র চালু হলে 100 জনকে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত করা হবে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9 জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 10 এবং 11 জুন দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এখবর জানিয়েছেন। তিনি জানান, আসন্ন এবারের ভিলেজ কমিটি নির্বাচনে 587টি ভিলেজ কমিটিতে 2,600 বেশি আসনে ভোট গ্রহণ করা হবে। এর জন্য বিভিন্ন ব্লকে মোট 1,550টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগামী 4 জুন শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনএসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। আজ লোকভবনে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং শিলংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কেন্দ্রের অঙ্গীকারের উপর জোর দেন। আসন্ন অধিবেশনের জন্য সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এই বৈঠকে এনইসির পরিকল্পনা এবং কর্মসূচি বাস্তবায়ন বিভাগের সচিব ডেভিড লালথান তুলাঙ্গা এবং 2024 সালের ডিসেম্বরে আগরতলায় অনুষ্ঠিত সর্বশেষ এনইসি প্লেনারি সিদ্ধান্তগুলির উপর গৃহীত পরবর্তী পদক্ষেপগুলির বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, আগামী 6 জুলাইয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি জানান, পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা গতকাল শেষ হয়ে গেছে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ হচ্ছে 9 জুন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ সুপ্রিম কোর্টের 5 জন নতুন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামে সুপারিশে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেব, অরুণ পল্লী এবং প্রবীণ আইনজীবী ভি মোহনা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আগামীকাল নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করা হবে। সারা দেশ থেকে 42টি সেরা পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে এবং 8টি পঞ্চায়েতকে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নয়াদিল্লিতে বৃত্তি প্রকল্পের আদিবাসী সুবিধাভোগীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নতি ঘটলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। শিক্ষা ক্ষমতায়নের একটি শক্তিশালী মাধ্যম, কারণ এটি ব্যক্তিকে আত্মনির্ভরশীল, সচেতন এবং সক্ষম করে তোলে। তিনি আরও বলেন, সরকারের বৃত্তি প্রকল্পগুলো উচ্চশিক্ষা ও নতুন সুযোগের পথ সুগম করে, আদিবাসীদের জীবন বদলে দিয়েছে। ভারতে প্রতিভার কোনো অভাব নেই এবং তাদের চিহ্নিত

0: করে লালন করে ও বিকাশের জন্য সঠিক মঞ্চ প্রদানের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ যৌথভাবে আজ আগরতলার লিচুবাগান এলাকায় বন্যাত্রাণ এবং উদ্ধার সংক্রান্ত মহড়া পরিচালনা করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুই সংস্থার সমন্বয় এবং প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। সিপাহী জেলার জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোনামুড়ায় ভূমিকম্প মোকাবিলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পুলিশ প্রশাসন, টিএসআর, বিএসএফ, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। গোমতী জেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা শাসক রিঙ্কুল আথের জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জলবায়ু সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোমতী জেলা প্রশাসন ও জেলা স্বচ্ছ ভারত মিশন ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গতকাল থেকে আগামী 5 জুন পর্যন্ত স্বচ্ছ গ্রাম সুরক্ষিত জলবায়ু শীর্ষক বিশেষ সচেতনতা এবং পরিচ্ছন্নতা অভিযান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সবকটি ব্লক এবং পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হবে। বিধায়ক দীপঙ্কর সেন আজ বিলোনিয়ার ঈশানচন্দ্রনগরের লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের 31তম বাৎসরিক উৎসবের সূচনা করেন। উপস্থিত ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, আশ্রম কমিটির সম্পাদক অমৃত দাস। এই উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় এক অনুষ্ঠানে উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসআর তহবিলের আর্থিক সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজকের অনুষ্ঠানে টিসিএ অনুমোদিত মহকুমা অ্যাসোসিয়েশন, সদর মহকুমার 14টি ক্লাব, বিভিন্ন কোচিং সেন্টার ও প্লে সেন্টারগুলোর জন্য ক্রীড়া সরঞ্জাম ও 108টি কিট ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উদীয়মান ক্রিকেটারদের উন্নয়নের জন্য এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। রাজ্য ক্রিকেট সংস্থার প্রশংসা করে তিনি বলেন, ক্রিকেট সংস্থা স্বচ্ছতা বজায় রেখে রাজ্যে কাজ করে চলেছে। অনুষ্ঠানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস উপস্থিত ছিলেন। আবহাওয়া। ভারতীয় আবহাওয়ার বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 4 জুন বৃহস্পতিবার কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম অজন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আপনারা এফএম অজন্ত লাইভ ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। আজ আমরা সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলব জলবাহিত রোগ নিয়ে। আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক শঙ্কর চক্রবর্তী, সঙ্গে আছি আমি অনামিকা, সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আপনাকে অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে যেটা জানবো যে জলবাহিত রোগ বলতে কি বুঝব?
2: প্রথমেই সমস্ত শ্রোতা বন্ধুদের নমস্কার এবং এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি সেটা হলো জলবাহিত রোগ নিয়ে, মানে ওয়াটার বর্ন ডিজিজ। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি হয়, এই সমস্ত রোগ ব্যাধিগুলি আমাদের শরীরে এন্ট্রির জন্য কতগুলি মাধ্যমকে ব্যবহার করে। কিছু জিনিস জলের মধ্য দিয়ে আমাদের শরীরে যায়, কিছু জিনিস বাতাসের মধ্য দিয়ে, যেগুলিকে আমরা এয়ার বর্ন বলি, কিছু আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, সেটাকে আমরা ব্লাড বর্ন বলি। এভাবে অনেকগুলি

0: বিষয় মাধ্যমের মধ্য দিয়ে আমাদের শরীরে রোগ জীবাণু প্রবেশ করে। তো এখন আজকে যে বিষয়টি নিয়ে, যে জলবাহিত রোগ কেন, বিশেষ করে এই বিষয়টিকে আজকে আমরা সিলেক্ট করলাম, কেন এটাকে আমরা নিলাম, তার কারণটাও আমি প্রথমে বলি, তারপরে জলবাহিত রোগ বলতে কী বোঝায় সেটাও আমি বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি এই সময়টা এখন যেটা গ্রীষ্মকাল, এই সময়ে জল তুলনামূলকভাবে কম পাওয়া যায়, কারণ শুষ্ক সময় থাকে, জল কম পাওয়া যায়। আবার এ সময় মাঝে মাঝে বৃষ্টিপাতও হয়, কালবৈশাখের ঝড়ের সঙ্গে বৃষ্টি টিষ্টিও হয়, তখনও কিছু জল, কিন্তু সেই জলটাও কন্টামিনেটেড হয়ে যায়। তো সেই জন্য এই সময়ে এই পার্টিকুলার বিষয়টি নিয়ে আমরা জনগণকে সচেতন করতে চাই, জনগণকে জানাতে চাই যে কীভাবে জল ব্যবহার করলে আমরা এই জলবাহিত রোগগুলি দিয়ে থেকে মুক্ত থাকতে পারবো। জলবাহিত রোগ মানে হলো যে রোগটা জলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে অথবা জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে মানব সমাজের মধ্যে, সেটাকে আমরা জলবাহিত রোগ বলি বা ওয়াটারবর্ন ডিজিজ বলি।
1: তাহলে ডাক্তারবাবু কোন কোন রোগকে বলবো আমরা জলবাহিত রোগ?
0: আমাদের সব পরিচিত রোগই জলবাহিত রোগ, যেমন ধরুন ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা যেটা এখন অলমোস্ট নেই, কমে গেছে, তারপরে টাইফয়েড, তারপর আমরা যেটাকে জন্ডিস বলি, বিভিন্ন ধরনের হেপাটাইটিস, সেটা মূলত ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস এ এবং ই, এ দুটো, তাছাড়া কিছু ব্যাকটেরিয়াল হেপাটাইটিসও হয়, এইগুলি সমস্তগুলি জলবাহিত রোগ।
1: আচ্ছা, তাহলে এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো বিশেষ রোগ কি দেখা যায়, যে এই এতগুলো যে বললেন তার মধ্যে এটা বেশি করে দেখা যায়?
0: দেখুন, একটা সময়ে ত্রিপুরা কেন, সারা পৃথিবী জুড়ে কলেরার একটা প্রচণ্ড প্রাদুর্ভাব ছিল এবং সারা পৃথিবীতেই, বিশেষ করে আমাদের ভারতবর্ষের গরিব অংশের মানুষের মধ্যে, বা যেখানে হাইজিন খুব ভালো ছিল না সেখানে এটা ব্যাপক হার হতো, সেটাকে আমরা বলতাম ইপিডেমিক হয়ে যেত, কলেরা সংক্রমণ হয়ে অনেক মানুষ মারা যেতেন তখনকার সময়ে। এখন আমাদের জীবনযাত্রার উন্নয়নের সঙ্গে সঙ্গে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে সেটা অনেক কমে গেছে। তো ত্রিপুরা রাজ্যের মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই অনেক উন্নত মানের, সে কারণে ডায়রিয়াল ডিজিজের প্রকোপ বর্তমানে অনেকটাই আমাদের এখানে কম। তাও যে একবারে হচ্ছে না তা নয়, স্পোরাডিক বিভিন্ন জায়গাতে, একটা দুটো করে কেস বিভিন্ন জায়গাতে হয় এবং এই সময়টাতে, এই সিজনটাতে তুলনামূলক একটু বেশি হয়।
1: তাহলে এই যে ডাক্তারবাবু আপনি বারবারই কিন্তু জল নিয়ে যখন বলছেন, তখন এই যে দূষিত জল অনেকেই পান করছেন, তো সে থেকে কী কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে?
0: এই যে বললাম আমি যে রোগগুলি দূষিত জলের থেকে, এগুলি তো গেল জল পান করলে হচ্ছে, এছাড়াও দূষিত জলের সংস্পর্শ এলে হতে পারে, স্কিনের অনেকগুলি সংক্রমণ হতে পারে।
1: যেমন আমাদের গ্রামাঞ্চলে যদি আমরা দেখি যে অনেকে কিন্তু পুকুরের জল পান করেন বা স্নানের জন্য ব্যবহার করছেন, বা কুয়ো যেটা ওটা থেকেও জল পান করছেন, স্নান করছেন, সে থেকেও তো মানে এই রোগগুলো হচ্ছে।
0: হতে পারে, দেখুন আমরা বলছি কি, শুধু পানীয় জলেরটা আমরা বলছি, এটার একটা বিশেষ কারণ আছে। এছাড়া কিন্তু দেখুন, একটা বাসন আমি একটা নোংরা জলে ধুয়ে ওই বাসনটার মধ্যে আমি খাওয়া খেলাম, আমি হাতটা একটা নোংরা জলে ধুয়ে, আমি হাত ধুয়ে খেলাম কিন্তু হাতটা একটা নোংরা জলে ধুয়ে খেলাম, তাহলে কিন্তু আমার হাতের মধ্যে ওই কন্টামিনেশনটা, ওই জীবাণুর সংক্রমণটা থেকে যেতে পারে এবং সেটা আমার খাওয়ার মধ্য দিয়ে মিশ্রিত হয়ে, আমার মুখের মধ্য দিয়ে হয়ে আমার পেটে যেতে পারে এবং এই সংক্রমণের শিকার আমি হয়ে যেতে পারি। কাজেই টোটাল যে জল যেটা আমি পান করি অথবা অন্যভাবে ব্যবহার করি সেটা দূষণমুক্ত হওয়া দরকার। তবে পানীয় জলের ক্ষেত্রে আরেকটু বেশি স্পেসিফিক হওয়া দরকার আমাদের, যাতে সেই জলটা একেবারেই, মানে অ্যাকচুয়ালি ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের একটা কতগুলি ক্রাইটেরিয়া থাকে যে এটা আমার পানীয় জল আর বাকি আমার ব্যবহার কর, কোনোটাই কিন্তু কন্টামিনেটেড জল আমরা উৎসাহ দিই না বা উচিত নয়, কিন্তু পানীয় জলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা আমাদের রাখতে হবে, সেটা নিয়ে মানুষকে সচেতন করা। খুব বেশি পয়সার ব্যাপারও নেই, খুব বেশি কঠিন ব্যাপারও নেই, একটু সচেতন হওয়া।
1: তাহলে এই যে আপনার কথা ধরে আমি যেটা বলছি, যে পরিষ্কার জল মানেই কিন্তু পানীয় জল নয়, বা জল মানেই কিন্তু সেটা পান করার যোগ্য সেটাও কিন্তু
0: একেবারেই নয়। আপনি একদম ঠিক বলেছেন যে পরিষ্কার জল মানেই পানীয় জল সেটা নয় কিন্তু, আবার যেটা পরিষ্কার নয় সেটা তো নয়ই, কারণ জলটা পরিষ্কারও হতে হবে এবং বিশুদ্ধ হতে হবে, মানে এটা জীবাণু মুক্ত হতে হবে। আবার জলের মধ্যে কতগুলি আমাদের মিনারেল থাকে, কতগুলি মানে কি

0: এলিমেন্ট থাকে যেগুলিকে আমরা মাইক্রো এলিমেন্ট বলি, সেগুলি থাকে, সেগুলিও যাতে জল থেকে নষ্ট না হয় সেটাও দেখতে হবে। কারণ আজকাল হয় কি, আপনি যেমন বললেন পুকুরের জল কেউ কেউ পান করে, সেই সংখ্যা আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে এখন একেবারেই কম, একেবারেই কমে গেছে। বেশিরভাগ লোকই আমাদের যে জনস্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সেই দপ্তরের মাধ্যমে যে জল সরবরাহ করা হয় মানুষের বাড়ি বাড়ি, সেই জলটাই বেশিরভাগ মানুষ পান করেন। আবার একটা অংশের মানুষ হয়তো আপনার টিউবওয়েলের জল, ডিপ টিউবওয়েলের জল, এগুলি পান করে। আবার কেউ কেউ এই যে জল যেটা আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে বা DWS থেকে সাপ্লাই করা, সরবরাহ করা হয়, সেটাকে আবার আরও পিউরিফাই করে কেউ কেউ ধরুন বিভিন্ন ধরনের পিউরিফায়ার ইউজ করছে, বিভিন্ন কোম্পানির অ্যাকোয়াগার্ড বা এই সমস্তগুলি ইউজ করছে, এগুলি ইউজ করে সেটাকে আবার পিউরিফাই করে পানীয় জল হিসাবে ব্যবহার করছে। বাকি অন্যান্য গৃহস্থালির কাজের জন্য উইদাউট পিউরিফিকেশান ইউজ করছে, এইভাবে চলছে। তো আমরা তাদের ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু আমরা আরও স্পেসিফিকভাবে জনসাধারণকে সচেতন করার জন্য এখানে এসেছি, সেটা হলো সমস্ত মানুষের পক্ষেই যেটা সম্ভব, এত কষ্ট পড়বে না কোনো কিছু নেই, সেটা হলো, আর বিশেষ করে আমার এই বলার উদ্দেশ্যটা থাকবে আমাদের মায়েদের বোনেদের প্রতি, কারণ একটা সংসারের মূল স্তম্ভ কিন্তু ওনারাই, এবং ওনারা যদি করেন তাহলেই এটা হবে, আদারওয়াইজ হবে না, আদারওয়াইজ সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না, হবে না। যেমন আমরা যে জলটা পানের জন্য রাখি সেটাকে যদি আফটার ফিল্ট্রেশন, মানে ফিল্টার করার পরে সেটাকে যদি আমরা বয়েল করে ফেলি, খুব বেশি সময় দরকার নেই, 10 মিনিট বয়েল করলেই হয়, তাহলে আর কিছুই লাগে না। ফিল্টার হলো, এটা নোংরাগুলি মুক্ত হয়ে গেল, মানে এটা পরিষ্কার জল হলো, এবার আপনি বয়েল করলেন, জীবাণু মুক্ত হয়ে গেল, এবার পুরো ব্যাপারটাই একটা ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জল হয়ে গেল, এটা হলো সবচেয়ে নিরাপদ।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে ফোনে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। ডাক্তারবাবু নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: বলুন শ্রোতা।
2: আমি বাজারঘাট মাতৃপুলি থেকে বলছি, বিশ্বজিৎ দেব। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার বিশ্বজিৎ বাবু, বলুন।
2: না বলছিলাম, জল তো একবার আমাদের প্রয়োজনীয়, মানে জীবনের অপর নাম। তো বলছিলাম, আমরা তো গরমের সময় ফুটফুট করে অনেকে ফ্রিজের জল খেয়ে ফেলি, মানে কতক্ষণ পর পর বা কিভাবে জলটাকে নিতে গেলে আমাদের পক্ষে ভালো হবে, এটা যদি একটু বলেন।
0: আচ্ছা ঠিক আছে,
1: ধন্যবাদ শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন।
0: আপনার যে প্রশ্নটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন, এটা সবার মনেই আমাদের থাকে, এবং এটা সম্পর্কে আমাদের এক একজনের এক এক রকম ধারণা বা এক এক রকমের বক্তব্য থাকে। প্রথম যে জিনিসটা আপনি জানতে চেয়েছেন, যে আমরা এই গরমের মধ্যে ফ্রিজের জল হঠাৎ করে করে খেয়ে ফেলি, সেটা কি ঠিক কিনা, তো আমি বলবো ফ্রিজের জলটা ঠিক বেঠিকের ব্যাপারটাতে আমি একটু পরে আসছি, প্রথমে আপনাকে বলছি কি হয়। আমরা যদি ফ্রিজের জলটা খেয়ে ফেলি, ধরুন আমি খুব গরম থেকে এসেছি, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি ফ্রিজের জল খেলাম, তো এখন আমার যতটুকু শরীরে জলের প্রয়োজন, ফ্রিজের জল খেলে কিন্তু ততটুকু জল আমি পান করব না, এর থেকে অনেক কমই আমার তেষ্টা মিটে যাবে, তাহলে আমার যে জলের প্রয়োজনীয়তা সেটার থেকে অনেক কম জল আমি পান করলাম, তাহলে আপনিই বলুন সেটা কি ঠিক হলো কার ঠিক হলো না। তাহলে সেটা ঠিক হলো না, মানে আপনি গরম থেকে এসে আপনি নর্মাল টেম্পারেচারে জলই পান করুন, তাহলে আপনার জলের যতটুকু রিকোয়ারমেন্ট, আপনার শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু জল আপনি পান করতে পারবেন। কিন্তু ফ্রিজের জল হলে আপনার কাছে একটু স্বস্তি বোধ হবে, কিন্তু যতটুকু জল দরকার সেটা আপনি পাবেন না, এ হলো প্রথম। দ্বিতীয় আপনি বললেন যে কখন কখন আমরা জল পান করব, এটা নিয়ে বিভিন্ন মতামত আছে, তবে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য যে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, এরপরে একটা দীর্ঘ সময় শরীরে আর জল পান করা হয় না, শরীরে জলের একটু ইয়ে থাকে, তাহলে সকালে প্রথমে যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণ জল 200-250 ml বা 300 ml জল পান করি, তাহলে সেটা আমার শরীরে কাজে লাগে, বা স্টমাকে যে সারা রাতে যে রেসিডুয়াল হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হচ্ছে সেটাকেও কিছুটা নিউট্রালাইজ করতে ভালো হয়।
1: সেটি শ্রোতা বন্ধু আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন নিশ্চয়ই। আজকে যে সুস্বাস্থ্য অনুষ্ঠান সেটি সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আমাদের সঙ্গে আছেন

0: বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তী। আমরা আজ কথা বলছি জলবাহিত রোগ নিয়ে। হ্যাঁ ডাক্তারবাবু, আরেকটা যেটা জানবো যে আপনি বারবারই কিন্তু বলছিলেন যে মা বোনদের ভূমিকা কিন্তু সর্বাগ্রে জলবাহিত রোগ প্রতিরোধে, তো মা বোনদের ভূমিকা কী কী হবে তাহলে?
1: দেখুন, আমাদের বাড়িঘরে যেটা হয়, তো জলটা কেমন হবে সেটা কিন্তু অন্য লোকরা খুব একটা ইয়ে করে না। জল হাতে যেটা পায়, গ্লাসের মধ্যে যেটা দেওয়া থাকে সেটাই পান করে নেয়। তো এই জলটা ফিল্টারের জল হতে পারে বা অন্য কোনো পরিষ্কার জলও দেওয়া হতে পারে। এটা তো এখন মায়েরা বোনেরা যারা এই কাজটা মূলত করেন, ওনারা যদি সচেতন হন যে আমি বাড়িতে সেই জলটাই সবাইকে দেব যেটা বিশুদ্ধ জল, যেটা পানীয় জল, তাহলে সেখানে কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে? প্রথম যেটা, সেটা পরিচ্ছন্ন জল হতে হবে। তাহলে আমি এটাকে ফিল্টার করে নিলাম, তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। কারণ আজকাল যে পাইপলাইনের মাধ্যমে আমাদের এখানে জল সরবরাহ করা হয়, যেটা আসে, অনেক সময় পাইপে কোনো দুর্ঘটনা হতে পারে বা কোনো সংস্কারমূলক কাজের কারণে পাইপ ফেটে যেতে পারে, তাহলে ওখানেও তো লিকেজের কারণে কন্টামিনেশন হতে পারে। যেমন নোংরা যেতে পারে, সঙ্গে সঙ্গে জীবাণুও যেতে পারে। তাহলে আমি নোংরাটাকে সরিয়ে দিলাম ফিল্টার করে। তারপরে এবার জীবাণুটা তো আর ফিল্টারে সরানো যাবে না, তো জীবাণুটাকে সরানোর জন্য আমাকে জলটা বয়েল করে নিতে হবে। খুব বেশি সময় নয়, 10 মিনিট ভালোভাবে যদি আমি ফুটিয়ে নিই জলটাকে, তো এটা জীবাণুমুক্ত হয়ে গেল। এরপর আমি এটাকে রেখে দিলাম যেখানে রাখার, বোতলে রাখি বা জগে রাখি, যেখানে রাখলাম রাখলাম। রেখে এরপরে সেই জলটা আমরা পান করলাম, তাহলে সেটা হবে বিশুদ্ধ পানীয় জল এবং সেখান থেকে কোনো রোগ, মানে জলবাহিত রোগ ছড়ানোর কোনো সম্ভাবনাই থাকবে না। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো দেখুন, যাদের ওই ব্যবস্থাটা নেই বা পারছে না, তো সেই সমস্ত ক্ষেত্রে আরেকটা অপশনও আছে, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন জলে আমরা যদি হ্যালোজেন ট্যাবলেট, এক ধরনের ট্যাবলেট পাওয়া যায়, মানে কম পরিমাণ জলকে জীবাণুমুক্ত করার জন্য সেই ট্যাবলেটটা আমরা ব্যবহার করতে পারি। 4 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 20, 40, 80, এই মিলিগ্রাম বিভিন্ন স্ট্রেংথের এই ট্যাবলেট পাওয়া যায়। নর্মালি 4 মিলিগ্রাম একটা ট্যাবলেট, আমাদের বিভিন্ন সরকারি যে হেলথ সাবসেন্টারগুলি আছে বা হেলথ সেন্টার, পিএসসি বা আরবান পিএসসি বা সিএসসি যেটাকে আমরা বলি, সেখানে পাওয়া যায়, বিনামূল্যেই পাওয়া যায়। তো 4 মিলিগ্রাম, 4 মিলিগ্রামের একটা ট্যাবলেট যদি আমরা 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে রেখে দিই, হাফ অ্যান আওয়ার পরেই জলটা আপনার পানের উপযুক্ত, আপনি পান করতে পারবেন। আর যদি খুব ভালো ইয়ে চাই, তাহলে 1 ঘন্টা পরে, হাফ অ্যান আওয়ার পরে এটা পান করা যায়। কিন্তু অনেক সময় সাধারণ একটা স্মেল বা টেস্ট একটু ইয়ে লাগতে পারে, কিন্তু 1 ঘন্টা পরে হলে আর কোনো অসুবিধা হবে না, ইয়ে করতে পারে, সেটাও করা যেতে পারে যাদের। কিন্তু বয়লিং, আমি বারবারই একটা কথা বলবো, মানে সেদ্ধ জল এবং পরিষ্কার ফিল্টার করা সেদ্ধ জল, সেটা হলো বেস্ট। আপনি নিশ্চিত থাকতে পারেন জলবাহিত রোগ হওয়ার
0: সম্ভাবনা
1: অনেকটা নয়, অলমোস্ট থাকবেই না।
0: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: নমস্কার, আমি আগরতলাতে ইন্দ্রনগর থেকে বলছি, কমলাকান্ত দেব না?
0: বলুন শ্রোতা বন্ধু।
2: ডাক্তারবাবু নমস্কার।
1: নমস্কার কমলাকান্ত বাবু।
2: হ্যাঁ হ্যাঁ, আমরা যে প্লাস্টিক বোতলে জল রেখে খাই, কি সঠিক নাকি?
1: দেখুন না, একদম যদি আমি স্ট্রিক্টলি সাইন্টিফিক এতে বলি, সেটাও সঠিক নয়। কারণ প্লাস্টিকেরও একটা ডিগ্রেডেশন, ইরোশন, এই সমস্ত অনেকগুলি ইস্যুস আছে এবং সেখানে একটা, তবে সেটা কন্টামিনেশনের নয়, মানে জীবাণুর জন্য নয়, কিন্তু বিভিন্ন এডেড জিনিস, একটা পানীয় জলে কী কী থাকবে, আমরা যেটা বলি যে মানে যেটা রিভার্স অসমোসিস বা আরও ওয়াটার, যেটা সবচেয়ে দরকার, কত টিডিএস ওয়াটারের দরকার, সেই সমস্ত যদি আমরা কনসিডার করি, তো প্লাস্টিক বোতলের জল কিন্তু ঠিক নয়। জলটা যদি কাচের ইয়েতে রাখুন বা আমাদের আগের যে মাটির কুজুতে রেখে রাখা, সেটাও কিন্তু অনেক বেশি সাইন্টিফিক এবং অনেক বেশি আপনার উপযুক্ত। আর প্লাস্টিকের ক্ষেত্রে লং টার্ম থাকলেও ভালো নয়, আর এমনিতেও সেটা যতটুকু অ্যাভয়েড করা যায় ততটুকুই মঙ্গল।
0: আরেকটা ডাক্তারবাবু আপনার কাছে যেটা জানবো, আপনি কিন্তু বারবারই জলটা ভালো এবং পরিশোধিত জল পান করার পক্ষে বলছেন, সেই ক্ষেত্রে যারা স্কুলে যাচ্ছে, আমাদের অনেকেই মিড ডে মিল খাচ্ছে, তো মিড ডে মিল যারা তৈরি করছেন, তারা কী কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন?
1: একদম খুব সুন্দর প্রশ্ন, এটা খুবই দরকার ছিল। দেখুন, অনেকগুলি ব্যাপার আছে মিড ডে মিলের ক্ষেত্রে, যারা খাওয়াটা তৈরি করছেন ওনাদের ক্ষেত্রে এখন যেই ফুয়েলটা দরকার খাওয়া তৈরি করার জন্য, রান্না করার জন্য যেই জ্বালানি।

0: জ্বালানিটা ব্যবহার করেন, সেটা কি ধরনের জ্বালানি, যেটা যে ধরনের জ্বালানিই হোক সেটার একটা কস্ট আছে। তারপরে এই প্রকল্পগুলিতে একটা নির্দিষ্ট টাকা দেওয়া আছে, হয়তো আবার জল বয়েল করে সমস্ত বাচ্চাদেরকে দেওয়া হয়তো ওনাদের পক্ষে কঠিনও হতে পারে। তো সেই ক্ষেত্রে জলটা অন্তত পরিচ্ছন্ন জল হওয়া চাই, প্রথম। দ্বিতীয়ত, আপনারা আমাদের যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে, হেলথ সাবসেন্টার অথবা প্রাইমারি হেলথ সেন্টার বা আরবান প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, যেটাই হোক, সেখান থেকে বিনামূল্যে আপনারা কিছু হ্যালোজেন ট্যাবলেট নিয়ে যান, ওনাদেরকে দেবে। তারপরে আমি যেই ফর্মুলা বললাম, প্রতি 1 লিটার জলে 4 মিলিগ্রামের একটা ট্যাবলেট যদি দিয়ে দিন, তাও ধরুন আমার 20 লিটার জল লাগবে, তো 20 লিটার জলে আমি সেইভাবে হিসাব করে কয়টা ট্যাবলেট দিতে হবে, 20টা ট্যাবলেট দিয়ে দেবো। 20টা ট্যাবলেট দিয়ে এবার হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা, কারণ বাচ্চা তো একটু যদি স্মেল থাকে জলটা খাবে না, তো সেই ক্ষেত্রে ও তো আর বুঝবে না এটা কেন দেওয়া হচ্ছে, কী কারণ। তো সেই ক্ষেত্রে 1 ঘন্টা অপেক্ষা করুন বা আর একটু বেশিও অপেক্ষা করুন, আগে জলটাকে ওটা রেখে দিন, দিয়ে দিন, কোনো অসুবিধা হবে না, এক্সট্রা কোনো কষ্টও পড়ছে না, মানে খরচা কিছু হচ্ছে না। তো সেই সমস্ত জায়গাতে এটা ভালো, যাদের পক্ষে বয়েল করা কষ্ট, আর যারা বয়েল করতে পারেন বয়েল তো বেস্ট, সেটা করতে হবে। আর আরেকটা জিনিস বলবো, যে এই খাওয়াটা তৈরি করা হবে দয়া করে সেটা অন্তত একটু হাইজেনিক ওয়েতে, একটু পরিচ্ছন্নভাবে তৈরি, যেটাই করুন সেটা পরিচ্ছন্নভাবে এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জলে ভালোভাবে ধুয়ে। সঙ্গে অনেক সময় অনেকগুলি অ্যাডাল্টারেটেড জিনিসও থাকতে পারে, অ্যাডাল্টারেটেড ফুড, যেমন একটু খিচুড়ি করলো, চাল ডাল দেখা গেলো চালে কিছু খারাপ জিনিস আছে, ডালে কিছু খারাপ আছে, সেগুলির থেকেও কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। তো এগুলি একটু সুন্দর করে বেছে ধুয়ে তারপরে ভালোভাবে সিদ্ধ করে বাচ্চাদেরকে গরম গরম যাতে দেওয়ার ব্যবস্থা থাকে, কারণ এগুলি যদি অনেকক্ষণ পরে থাকে সেখানেও আবার কন্টামিনেশন হতে পারে। তো ওই সেই জিনিসগুলি যাতে না হয় সেই ব্যবস্থাটা নেওয়ার অনুরোধ থাকবে।
1: আচ্ছা, এবার তো আমরা যারা স্কুলে খাবার তৈরি করছে ওদের ব্যাপারে বললাম, এবার ঘরে যারা তৈরি করছেন, অনেকেই আমাদের মা বোনরা খাবার যখন তৈরি করছেন বা বাজার থেকে যখন সবজি আনছেন, সেই ক্ষেত্রে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন?
0: দেখুন, ঘরে তো আমরা সবাই, আমাদের বাড়ির মায়েরা বোনেরা সবাই কিন্তু একটা প্রিকশন সবাই নেন। আমরা যখন বাজার থেকে সবজি, মাছ বা অন্যান্য ফলগুলি নিয়ে আসি, তখন দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে এগুলিকে সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাদের ফ্রিজ আছে সেখানে রেখে দিল।
1: এই প্রশ্নটা ডাক্তারবাবু করার মূল উদ্দেশ্য হলো, অনেকেই যেটা করে থাকেন যে স্থির জলের মধ্যে সবগুলো সবজি ধুয়ে নিচ্ছেন, রানিং ওয়াটারে ধুচ্ছেন না, সেক্ষেত্রে কি এই দুটোর কোনো পার্থক্য থাকে?
0: দেখুন, স্থির জলের মধ্যে যদি আপনি ধোন, তাহলে একটা যে ইয়েতে যদি কোনো কন্টামিনেশান থাকে ওই জলটার মধ্যে, আরেকটা ইয়ে করলেন তো কন্টামিনেশানটা সবখানে ছড়িয়ে পড়লো। তো রানিং ওয়াটার হলে ভালো। এখন জলেরও একটা স্কার্সিটি তো থাকে সব কিছুরই, এখন একটা মানে মানে অফুরন্ত নয়, সব কিছুরই একটা লিমিটেশান আছে, একটা ইয়ে আছে। তো যতটুকু সম্ভব সেটাকে আপনি যে টেপটা ছেড়ে দিয়ে ধুয়ে ফেললেন সুন্দর করে, তাহলে আমার মনে হয় আরো বেশি প্রপার হবে, বেশি সাইন্টিফিক হবে, বেশি
1: সেটা আমরা বেশি ভাবে সুস্থ থাকব,
0: বেশি ভাবে সুস্থ থাকব।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ বলুন শ্রোতা।
2: আমি সিঙ্গাপুর থেকে আশিস দেব বলছি। ডাক্তারবাবুকে নমস্কারটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করছেন উনি। ডাক্তারবাবুকে আমি বলছি, ডাক্তারবাবু।
0: হ্যাঁ নমস্কার আশিস বাবু, বলুন।
2: সবচেয়ে বড় বিষয় কি জানেন, আমার বাড়ি শেখরপুর গ্রামের বাড়ি, বুঝলেন তো, প্রধানমন্ত্রী জল যোজন মিশনের যে পানি, যে জল আছে সেই জলও আয়রন মিশ্রিত জল, বুঝলেন তো। আমি আমার বাড়ির যে কল আছে কল দিয়েও আয়রন মিশ্রিত জল, কিন্তু দূর থেকে জল এনে আমার ফিল্টারে রেখে জল খেতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু, আমার কল থেকে যে জল বেরোচ্ছে বা সরকারি ভাবে পাইপলাইনের যে জল আছে, আয়রন মিশ্রিত জল ফিল্টারে রেখে ওটাতে ওটা দিয়ে ওটা পানীয় করার যোগ্যতা হবে কিনা বা রান্না করার সুবিধা হবে কিনা?
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন। যেটা শ্রোতা বন্ধু জানতে চাইছেন যে আয়রন মিশ্রিত জল কিভাবে পান করা যাবে,
0: উনি খুব সুন্দর, আমাদের ত্রিপুরাতে এই প্রবলেমটা কিন্তু আছে, কারণ আমাদের যে মাটির নিচের জল যেটা আমরা তুলে নিই সেখানে আয়রন কন্টেন্ট মানে এটার উপরে মানে কতটুকু বোরিং হচ্ছে সেটার উপরে নির্ভর করে আয়রন কন্টেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু বেশি থাকে। তো আয়রন কন্টেন্ট সেটাকে আমরা কমিয়ে নিতে পারি। আপনি যেটা বললেন আপনি ঠিক কাজই করছেন, ফিল্টার করে নিচ্ছেন, ফিল্টার করে নিলে সেইগুলো কিন্তু কমে যাবে। যতটুকু আপনার

0: পাটনের প্রয়োজন সেটা শুধু থাকবে, বাকিটা থাকবে না, জলটা পানের উপযুক্তই থাকবে। কিন্তু আমি আপনাকে অনুরোধ করব সেটা ফিল্টারেশনের পরে, ফিল্টার করার পরে আপনি হয় বয়েল করে নিন, বয়েল করলেও কিন্তু আরও কিছু আয়রন যেটা আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা থিত হয়ে যাবে। বয়েল করার পরেও কিছু আয়রন কিন্তু নিচে ইয়ে হয়ে যায়, থিতু হয়ে যায়, তো সেটা করতে পারেন। অথবা আমি যেটা বললাম যে হ্যালোজেন ট্যাবলেট, আপনার যে শেকের কোটের সঙ্গে যে আমাদের সাবসেন্টার আছে, ওখানে তো আমাদের অনেকগুলি সাবসেন্টার আছে, তো সেখানে আপনি ওখান থেকে নিয়ে নিতে পারেন, নিয়ে ওখানে জলের মধ্যে দিয়ে দিন, যেটা আপনার পক্ষে সুবিধা হয়। বয়েল করতে পারলে সবচেয়ে ভালো, আর যদি কোনো কারণে সেটা আপনার পক্ষে সম্ভব হয় না তাহলে আপনি ওই হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করুন। এবং ফিল্টার করার পরে আয়রন কন্টেন্ট, আপনার পানীয় জলে যে আয়রন কন্টেন্ট থাকা প্রয়োজন সেটা হয়ে যাবে, কাজে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। ফিল্টার করে আপনি জল নিচ্ছেন, কাজে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই।
1: শ্রোতা বন্ধুরা, আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে সৌজন্য জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা, আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর চক্রবর্তী। ডাক্তারবাবু, আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে আপনি বারবারই বলছিলেন যে এই সময়টাতে কিন্তু এই জলবাহিত রোগগুলো বেড়ে যায়, তাহলে এই যে বৃষ্টির সময় আমরা বেরোচ্ছি বা আমরা এখন যেটা করছি, এতটা গরম পড়েছে বেরোচ্ছি, সামনের রাস্তায় যেটাই পাচ্ছি খেয়ে নিচ্ছি, সে থেকেও কি জলবাহিত রোগ হচ্ছে আমাদের, বিশেষ করে বাচ্চাদের?
0: হ্যাঁ, শুনুন, জলের মধ্য দিয়ে যেটা ছড়ায় সেটা জলবাহিত, আবার খাওয়ার থেকে যেটা আসছে সেটাও কিন্তু এই পর্যায়ে পড়ে। আমরা বলি যে মানে ফিকো অরাল রুট, এই রুটে এইগুলি হচ্ছে। তারপর ফুড পয়জনিং, সেটা একটা ভয়ঙ্কর জিনিস, তো এখন বলে কথা নয়, সবসময়ের জন্য আমি বলবো। আর এখন তো বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এখন কিন্তু যে কোনো কিছু, ধরুন একটা কাটা ফল, আপনি অনেকখানে দেখবেন ফ্রুট স্যালাড বিক্রি করছে আজকাল, কেটে রেখে দিল, রাস্তার ধুলা বালি ময়লা রোগ জীবাণু, ধুলা বালি তো আমরা দেখতে পাচ্ছি, রোগ জীবাণু ময়লা তো আমরা দেখতে পাচ্ছি না, তো সেগুলি সব গিয়ে কন্টামিনেশন হলো, সেটা আমরা খেয়ে ফেললাম, তো এবার সেখান থেকে কিন্তু ফুড পয়জনিং এবং বিভিন্ন রোগ ব্যাধি। তারপর একটা ফ্রুট জুস, সেটা যিনি জুসটা তৈরি করছেন তিনি হয়তো হাইজেনিকভাবে নেই, ভালোভাবে হাতটা ধুয়ে পরিষ্কার করে করেননি, অথবা উনি নিজেই হেপাটাইটিসের রোগী বা টাইফয়েডের রোগী কেরিয়ার, তারপরে দেখা যাবে ওনার এই হাতের থেকেই, নোংরা অপরিচ্ছন্ন হাত থেকেই ওই জীবাণুটা আপনার খাওয়ার মধ্যে হয়ে আপনার শরীরে চলে গেছে। তো এটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করা দরকার। আর গরমের দিন আমরা সবাই জানি যে কোনো খাওয়ার জিনিস যদি পড়ে থাকে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়া মানে কি, সেখানে কন্টামিনেশন হয়েছে, কোনো জীবাণু গ্রো করেছে, সেজন্যই এটা টক হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে বা খাওয়ার উপযুক্ত নেই, তো সেই জিনিসটাকে আমরা কনসিডার করতে হবে। শীতের দিনে ইনফেকশনটা একটু দেরিতে হয়, সেই জন্য মানুষে বলে শীতের দিনে একটু খাওয়া থাকলেও একটু পরে খেলেও হয়, কিন্তু গরমের সেটা তাড়াতাড়ি হয় না, কিন্তু সব সময়ের জন্য কন্টামিনেশন সমানই। আমার দেখতে হবে যার থেকে বা যেই জায়গার থেকে আমি খাওয়াটা নিচ্ছি সেটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, আর যিনি খাওয়াটা সার্ভ করছেন সেটা কতটুকু পরিষ্কার, উনি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মানে হাইজিন মেনটেন করছেন, গ্লোভস পরছেন এগুলি, আর যেখানে খাওয়াটা তৈরি হচ্ছে সেই জায়গাটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন। আরও কিছু জিনিস আছে, যেমন যেই ইনগ্রিডিয়েন্টগুলি ইউজ করা হয়েছে সেটা কতটুকু খাবার উপযুক্ত, এই সমস্ত অনেকগুলি বিষয়ে এগুলির উপরে জড়িত। তো আমরা যারা সচেতন, আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা বাড়ি ঘরে তো সেই খাবারটাই খাবো যেটা আমার সমস্যা তৈরি করবো না, এই জন্যই আমরা সবসময় বলি যে বাড়ি ঘরের খাওয়াটাই সবসময় বেস্ট এবং এটার উপরেই চলা ঠিক আছে। অনেক সময় বাইরে আমাদের খেতে হতে পারে বিভিন্ন কারণে, তো সেই ক্ষেত্রে আপনাকে চয়েস করতে হবে যে একজাক্টলি কোন জায়গাটা থেকে আমি যাব, এবং চয়েস করার যেই প্যারামিটারগুলিকে আপনি কনসিডার করবেন সেটা আমি একটু আগে যেগুলি বললাম।
1: সত্যি, আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: নমস্কার ডাক্তার বাবু।
0: নমস্কার নমস্কার, বলুন।
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: বলুন শ্রোতা বন্ধু।
2: হ্যাঁ দেখুন, এই গরমে আমাদের কিন্তু প্রচুর ঘাম ঝরে, তো সেই কারণে আমি একটা প্রবলেম জিজ্ঞেস করছি যে সারাদিনে কত লিটার জল খাওয়া দরকার, এটাই প্রশ্ন আমার।
0: হ্যাঁ দেখুন, আমরা নর্মালি একটা হিসাব করি যে আমরা যতটুকু ইউরিন আউটপুট হয় সারাদিনে, আপনার যতটুকু ইউরিন আউটপুট হলো, তো সেটার সঙ্গে আরও এক লিটার বেশি ধরে আমরা জল পান করার কথা বলি। তো গরমের দিনে হয় কি, এটা নির্ভর করবে আপনি গরমের দিনে এসি

0: বসে আছেন, ঘরে বসে আছেন, বাইরে কোনো ফিল্ড অ্যাক্টিভিটি নেই, বাইরের কোনো অ্যাক্টিভিটি নেই, সেই ক্ষেত্রে আপনার ওটাই যেটা আমি বললাম যে সারাদিনের ইউনিট আউটপুট প্লাস 1 লিটার। এবার আপনি বাইরে কাজ করছেন, তো সারাদিনে ইউরিন আউটপুট আপনার নেই অলমোস্ট, বা সারাদিনে থাকলো একেবারে ধরুন 500 ml বা 600 ml ইউরিন আউটপুট, সেই ক্ষেত্রে কিন্তু সেই ফর্মুলা কাজে লাগবে না। সেখানে কিন্তু আপনাকে বারে বারে জল পান করতে হবে, আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ইউরিন আউটপুটটা অন্য দিন যেমন হয় সেরকম হচ্ছে, আবার ইউরিনের যে রং সেটা যেন মানে লালাভ বা হলুদাভ সেটা না হয়, সেটা একদম জলের মতো যে রং, জলের যেমন হয় সেরকম যেন হয়, সেটা আপনি দেখবেন তাহলে বুঝে যাবেন। আমি যদি আপনাকে কতগুলি মেজারমেন্ট বলি সেটা আপনার পক্ষে মনে রাখাও কঠিন হবে, বা সেটা এখন হয়তো আপনি বুঝবেন, একটু পরে আপনি আবার ভুলে যাবেন। তো বেস্ট হলো আমরা দেখব যে আমার যখন তেষ্টা পাবে তখন তো জল পান করবই, এছাড়া আমি দেখব সারাদিনে অন্য সময় আমার কতটুকু ইউরিন আউটপুট হয়, এখন কতটুকু হচ্ছে, তো আমি সেইভাবে জল পান করতে হবে। তারপরে যত ঘাম বেশি হবে তত জলপান বেশি করতে হবে, কারণ ঘামটা তো আপনার শরীরে জলই বেরিয়ে যাচ্ছে, সাথে কিছু লবণ বেরিয়ে যাচ্ছে, তো সেটাকে আপনার আবার কম্পেনসেট করতে হবে, তো সেইগুলি কনসিডার করেই আপনাকে জল পান করতে হবে। আর শুরুতে আমি একটা কথা বলেছিলাম, গরম থেকে এসে আপনি চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারে যে জল সেটাকে পান করতে। আপনি যদি ফ্রিজের জল পান করে নিন আপনার কিন্তু ভালো লাগবে, আপনার তেষ্টা মিটে যাবে, কিন্তু আপনার শরীরের যতটুকু জলের প্রয়োজন ছিল ততটুকু জল কিন্তু আপনার শরীর পাবে না, শরীরে সেই জলের ডিপ্রাইভেশন থেকেই যাবে, কমে যাবে, জল ঠিকঠিক হবে না।
1: এই প্রসঙ্গে আপনার কথা শুনে আমার যেটা মনে আসলো যে আমরা কিন্তু অনেকেই এখন যেটা করে থাকি যে এসি ঘরে বসে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু জলের তেষ্টা অনেকটাই কম পায়, সেক্ষেত্রে ওরা কিভাবে বুঝবে বা ওদের জলের চাহিদাটা কিভাবে মেটাবে?
0: হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এসি কিন্তু একটা টেম্পারেচার মেনটেন করে রাখা ভালো,
1: 26 না,
0: একদম না, 26 উইথ ফ্যান, এটা অনেকেই বলে, আমরা অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যে এটা অ্যাপ্রোপ্রিয়েট, 26 এসিতে থাকলো আর সঙ্গে ফ্যান থাকলো, তাহলে হবে কি আপনি একটা অ্যাটমসফিয়ারিক যে টেম্পারেচার সেই ফিলিংসটা আপনি পাবেন। আর আপনি যদি 16-18 এসি রেখে দিন তাহলে আপনি কিন্তু ওই শীতের দিনের যে ফিলিংস সেটা আপনি পাবেন। তো এতে হবে কি, তো শীতের দিনে আমাদের যেমনটা হয় আমরা মানে নিজের থেকে জল পান না করলে খুব একটা তেষ্টা পায় না, ইচ্ছা হয় না, এমনটা হবে না, তো শরীরে যে জলের ঘাটতি সেই ঘাটতিটা অটোমেটিক্যালি থেকে যাবে। তো আর যদি ইনপুট ঠিকঠিকভাবে না থাকে আউটপুটও ঠিকঠিকভাবে হবে না, আর আউটপুট যারা করছে যে আপনি জল পান করছেন সেটা বিভিন্ন প্রসেস হয়ে আমাদের কিডনিতে যাচ্ছে, কিডনি সেটাকে ফিল্টার করে ইউরেটার হয়ে ইউরিনারি ব্লাডার হয়ে ইউরেথ্রা হয়ে তারপরে বাইরে যাচ্ছে, আপনি যদি এই পার্টটাকে কাজে না লাগান তো আমরা একদম বেসিক সায়েন্স যেটা যার কোনো কাজ নেই তার ক্ষয় তাড়াতাড়ি, সে ঠিকও থাকবে না, তো এটা বেসিক সায়েন্স। তো আপনি যদি সেটা না করেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই প্রবলেমগুলি আসবে, আপনার কিডনি খারাপ হবে, ইউরেটার খারাপ হবে, ইউরিনের ব্লাডার খারাপ হবে, ইউরেথ্রা খারাপ হবে, সেখানে স্টোন জমবে, এটা তো একটা নদী, জল যাবে, যদি জল না যায় নদীতে, যদি জল না থাকে তাহলে কি হয়, শৈবাল দাম যা আছে সবগুলি এসে জড়ো হয়, পাথর থাকলে সেটাও এসে জড়ো হবে, একসময় দেখা যাবে সেটা আর নদী নেই, তো শেষ হয়ে যাবে। তো আপনার যে ইউরিনারি সিস্টেম যেটা সেই সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, সেটা আঘাতপ্রাপ্ত হবে, ইনজিউর্ড হবে, বিভিন্ন রোগ হবে এটার।
1: আর জলবাহিত রোগ এবং ওআরএস এর ভূমিকা কি? যেটা করে থাকেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়াই কিন্তু এখন গরম পড়েছে অনেকেই কিন্তু ওআরএস কিনে খাচ্ছেন, এই প্রসঙ্গে যদি বলেন।
0: আচ্ছা, একটা কথা আমি বলি, খুব ভালো প্রশ্ন করেছেন, ওআরএস অরাল রিহাইড্রেশন সলিউশন, তো এটা শুধু জল নয়, এখানে এনার্জিও আছে এবং বিভিন্ন সল্টও আছে, যে সল্টগুলি আমাদের দরকার। মূলত যারা ডায়রিয়া রোগী বা খুব বমি করছে, আমাদের শরীর থেকে যদি কোনো কারণে এক্সেসিভ ওয়াটার সঙ্গে আমাদের যে সল্টগুলি যেগুলি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ এগুলি বেরিয়ে যায়, তখন আমরা এটাকে সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়। আপনি যত লুজ মোশন পাতলা পায়খানা ডায়রিয়া কলেরা হবে তখন

0: এটা দেওয়া হয়। এখানে কি কি আছে, বিভিন্ন রকমের সল্ট আছে আর গ্লুকোজ আছে, তার সঙ্গে জল আছে। এবার আমি যখন রৌদ্রে খুব ঘুরলাম, ড্রাই হিট, আমার শরীরে কোনো ঘাম হলো না, প্রচণ্ড ড্রাই হিটে আমার শরীর একদম শুকিয়ে গেছে, সারাদিন ইয়ে করলাম, কোনো ইউরিন আউটপুট হলো না। তো সেখানে আমার শরীরে যে আমার নর্মাল মানুষ, আমার শরীরে যে লবণ সেটা তো আছে, কনসেন্ট্রেটেড আমার ঠিক আছে, সেটা বরং আরও একটু কনসেন্ট্রেটেড হয়ে যাবে যেহেতু জল কমে গেছে। তাহলে যে সলিড পার্টটা আছে, সলিড পার্টটা তখন কনসেন্ট্রেটেড হয়ে যাবে, তো সেই পার্টটা হবে। তো সেই ক্ষেত্রে ওআরএসের কোনো ভূমিকা নেই, সেখানে জলেরই কাজ। এবার আমি গেলাম, খুব ঘাম হলো, তো আমার শরীর থেকে অনেক জল বেরিয়েছে, সাথে লবণও কিন্তু বেরিয়েছে, ঘাম কিন্তু শুধু জল নয়, সঙ্গে সল্ট লবণও বেরিয়েছে। তো সেক্ষেত্রে আমার ওআরএসের ভূমিকা আছে, আমি ওআরএস নিতেই পারি। এখন প্রশ্ন হলো, ওআরএসে আরেকটা কন্টেন্ট আছে, সেটা হলো গ্লুকোজ। এবার আমি যদি ডায়াবেটিক হই, হাই ব্লাড সুগারের পেশেন্ট হই, তাহলে আমি আবার আমার যে গ্লুকোজ সেটা শরীরের মধ্যে দিয়ে ব্লাড সুগার লেভেলটাকে আবার বাড়িয়ে দিলাম। তো এই সমস্ত জিনিসগুলি কনসিডার করেই আপনাকে নিতে হবে। তো আমরা তো আর এত কিছু চিন্তা করে ই করি না, দিয়ে পেলাম একটা নিয়ে। আর ওআরএস বলতে যেটা বোঝায়, আর বাজারে যে সমস্ত ওআরএস বলে বিক্রি করা হয়, ডব্লিউএইচওর ফর্মুলেশন এবং এদের ফর্মুলেশন সবসময় কিন্তু এক নয়। এটা অনেক সময় কেউ বলছে যে এটা একটা এই জুস, এটা আপেল, এটা পমগ্রেনেট, এটা এই, এটা সেই, এগুলি এগুলি কিন্তু ওআরএসের কন্টেন্ট নয়। তো কাজেই আপনি সেটাও ওটা একটা ড্রিঙ্কস হিসাবে আপনি নিতেই পারেন, কিন্তু প্যাকেট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস হিসাবে আপনি নিলেন, কিন্তু আপনি যেই স্পেসিফিক কোশ্চেনটা যে ওআরএস, সেটা আমি বলবো একটু জুডিশিয়াসলি ইউজ করাই দরকার। সবাইয়ের ওআরএসের প্রয়োজন হয় না, এবং অতিরিক্ত সল্ট যদি অ্যাকুমুলেশন হয় সেটারও কিন্তু বিপদ আছে,
1: ক্ষতি আছে,
0: হ্যাঁ অনেক অনেক ক্ষতি আছে। বিশেষ করে পটাশিয়াম যদি বেড়ে যায়, হার্ট অ্যাটাকে কিন্তু মরেও যেতে পারে, যে সময়ই পাবে না চিকিৎসা করার জন্য।
1: সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু খাওয়া উচিত।
0: হ্যাঁ,
1: আরেকটা যেটা জানবো যে জলবাহিত রোগ এই সময়ে যেহেতু বেশি হচ্ছে, বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য কি কি সতর্কতা অবলম্বন করবেন?
0: প্রথম যেটা বলবো, যে সমস্ত বাচ্চারা একেবারেই ছোট, মায়ের দুগ্ধ পান করে, এদের ক্ষেত্রে বেস্ট অপশান কিন্তু ওই ব্রেস্টফিডিং, ওই মায়ের দুগ্ধ পান করানো বারে বারে, কারণ সেখানে কোনো কন্টামিনেশান নেই, সেখানে কোনো অন্য সমস্যা নেই, বাড়তি খরচা নেই, কোনো কিছুই নেই। তো সেটা হলো বেস্ট। এবার যারা আরেকটু বড়, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ধরনের পিউরিফিকেশান সিস্টেম থাকুক জলের আপনার, তারপরও আপনি জলটাকে বয়েল করে নিন, বয়েল করে সেটাকে ঠান্ডা করে আপনি রেখে দিন বোতলে, 12 ঘন্টা 24 ঘন্টা আপনি ইউজ করুন, বাচ্চাদেরকে সেই জলটাই পান করান। সবসময় ঘরে তৈরি খাবার খাওয়াবেন, যেটা এই সময়ে বিশেষ করে গরমের সময় যেটাতে কম স্পাইসি হবে, অর্থাৎ কম মশলাদার হবে, সহজ পাচ্য হবে, এই ধরনের জিনিস এই সময়টাতে খাওয়াবেন। এটা সবার জন্য প্রযোজ্য, বাচ্চা বড় বা খুব বড়, যারা আমরা দুটো গ্রুপ ভাগ করি, একটা হলো একেবারে ছোট আর একটা একেবারে বড়, এদেরকে এক্সট্রিম এজ গ্রুপ বলা হয়। তো জেরিয়াট্রিক মানুষের জন্য আবার বাচ্চাদের খুব বেশি পার্থক্য নেই, ওদের কিন্তু একটু বিশেষ কেয়ার নিতে হয়। তো সেই কেয়ারটার জন্য আমি বলবো যে জলটা সিদ্ধ জল খেলেই, পান করলেই ভালো, আর খাওয়া বাড়িঘরের তৈরি খাবার খেলেই ভালো, এবং হালকা কম মশলাযুক্ত খাবার, এবং যেটা সহজ পাচ্য। যেমন ধরুন আমাদের প্রোটিন, সবাই প্রোটিন দরকার। এখন আমি মাছ ডিম খেলাম, ঠিক আছে, আমি যদি সবদিন মাংস খেতে চাই এই গরমের মধ্যে,
1: তাহলে
0: সেটা প্রোটিন কন্টেন্ট তো এলো, কিন্তু সেটা আপনার যদি অ্যাবজর্পশন হয় তাহলেই তো পেলেন, এর আগেই যদি আপনার কোনো রোগ হয়ে যায় তাহলে তো সে গেল, আপনার পুরো খরচাটাই গেল, শরীরেরও ক্ষতি হলো।
1: সময় হাতে বেশি নেই ডাক্তারবাবু, আজকে যারা অনুষ্ঠান শুনছেন এবং আমাদের ফেসবুকে দেখছেন, ওদের জন্য কি বার্তা থাকবে?
0: আমার বার্তা বা অনুরোধ যেটাই বলুন, কারণ অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানে আমার আসার মূল যেটা কারণ, সেটা হলো আমরা ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলার, যেহেতু আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আমাদের একটা দায়িত্ব থাকে মানুষের কে সচেতন করার জন্য। আমরা বিশেষ সিএমওদের মূল ভূমিকা জনস্বাস্থ্য নিয়ে জনগণকে সচেতন করা, জনস্বাস্থ্য সুনিশ্চিত করা, তো সেজন্যই এখানে আমাদের আসা। তো এই সময়টাতে জলবাহিত রোগ, কিছুদিন আগেও বিভিন্ন পত্রপত্রিকা বা ব্যক্তিগতভাবে আমিও গেছি আমাদের সিএমও অফিসের

0: বিভিন্ন অফিসাররা বিভিন্ন স্টাফরা গেছেন, আমরা ফিল্ড লেভেল সার্ভে করেছি। তারপরে আমাদের যে বিভিন্ন হেলথ ইনস্টিটিউশনগুলি আছে, ইউপিএসসি, পিএসসি, সাবসেন্টার, ওনারাও যার যার এরিয়াতে সার্ভে করেছেন, দেখেছেন। তো জলবাহিত দু চারটি হেপাটাইটিস মানে জন্ডিসের রুগীও ছিল, কিছু দু চারটি ডায়রিয়ার রুগীও ছিল, দু চারটি ধরুন স্কিনের ইনফেকশন ছিল, অনেক ছিল।
1: সত্যি মানে ডাক্তারবাবু, আমাদের যেটা বলছিলাম যে আরও কিন্তু অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে।
0: ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন, আপনাদের সবাইকে, এবং আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যে কোনো পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সবসময় আপনাদের জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য উন্মুক্ত, আমরা সবসময় প্রস্তুত সেগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়ন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

0: finding that airline sector is also in, and not all the airlines, but at least two or three airlines which require good amount of working capital, they are in some kind of stress. This is next one. And then there are some other sectors, but these two, three are the critical one in terms of stress.
1: RBI points to an improvement in bank asset quality overall. How much do that improve?
2: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা নাটক।
3: এখনকার নিবেদন, সত্যজিৎ রায়ের বেতার নাটক সেপ্টোপাসের খিদে, আবহ সুর প্রবীর মজুমদার, প্রযোজনা জগন্নাথ বসু। সেপ্টোপাসের খিদে।
4: জানালে দেখছি কলমটা হাতে নিয়েছি কি অমনি। হ্যালো
5: হ্যালো, 461532।
4: উফ,
5: আচ্ছা এটা কি 461532?
4: শুনুন, এটা 1632। আপনি এবার একটু ভালো করে দেখে ডায়ালটা করুন, বুঝেছেন? কার্তিক
6: বাবু,
4: শুনে যা
6: বাবু,
4: এই শোন, পূজোর লেখা লিখতে হচ্ছে আমায়, এখনো মাথায় কিচ্ছু আসেনি, অথচ আর দুদিন মাত্র সময়। তাছাড়া উপন্যাসের প্রুফ দেখছি, কালকের মধ্যে দিতে হবে, নইলে পুজোয় বেরোবে না বই, বুঝেছিস?
6: আগে হ্যাঁ,
4: কাজেই ফোন বাজলে তুই ধরবি, নেহাত কাজের ফোন বা খুব একটা চেনাশোনো, না হলে বলবি আমি বাড়ি নেই, বুঝেছিস?
6: আগে হ্যাঁ,
4: আর ইয়ে দরজা
6: দরজা
4: কেউ যদি কড়া নাড়ে
6: বলবো আপনি বাড়ি নেই,
4: নেহাত যদি জরুরি ব্যাপার বা চেনা লোক না হয়, বুঝেছিস?
6: আগে হ্যাঁ বাবু।
4: শোন, কফি কর, খুব কড়া করে, কম দুধ কম চিনি।
6: আচ্ছা বাবু।
4: ব্যাপারটা কি?
6: আমি ধরছি বাবু। হ্যালো, হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছেন, দিচ্ছি।
4: কে?
6: অভিজিৎ বাবু।
4: ও, তুই যা কফিটা কর। হ্যালো,
7: আজ তুই না ধরে কার্তিক কেন?
4: আর বলিস নি, তিন তিনটে রং নাম্বার হলো ভাই পরপর, কাজ ছেড়ে কাহা তো বারবার উঠা যায়।
7: কাজ মানে লেখা তো?
4: পূজোর লেখা কিচ্ছু আসছে না মাথায়।
7: শিকার কাহিনী ফুরিয়ে গেছে?
4: খুব, আর কদিন চালাবো বলতো, বছর সাতেক ধরে তো এই লিখছি।
7: তুই সেই একবার যে ভদ্রলোকের গল্প করেছিলি না আসামের জঙ্গলে, সেই বুড়োর কথা মনে আছে?
4: বুড়ো?
7: সেই যে গাছপালা সংগ্রহ করতো।
4: ও ও হো হো হো, কান্তিবাবু,
7: তাকে নিয়ে লেখ না।
4: আর দূর, সে তো আজ 10-12 বছর হলো উধাও।
7: তাতে কি হলো, তোর তো মনেই আছে, একটু বসে ভাবলেই লেখা বেরিয়ে যাবে।
4: দেখি দেখি চেষ্টা করে।
7: ভালো কথা, যার জন্য টেলিফোন, আমার কুকুর প্রাইজ পেয়েছে।
4: এবারও
7: বাদশা?
4: বাদশা মানে সেই ভোজপুর?
7: ভোজপুর নয় রে বাবা, রামপুর, রামপুর হাউন্ড।
4: সরি সরি সরি ভাই, ও এত রকম কুকুর না তোর? কটা হলো বলতো?
7: 11।
4: এইবার ইতি দাও না বাবা।
7: পাগল, ডজন পুরোতে হবে তো। ওই যে শোন, শুনতে পাচ্ছিস?
4: এই কি বাচ্চা নাকি?
7: হ্যাঁ, প্রাইজটা পাবার পর থেকেই মাঝে মাঝে জানান দিচ্ছে। চলি ভাই, তুই লেখা নিয়ে পড়। হ্যালো হ্যালো, আর ইয়ে
4: আবার কি?
7: ভালো কুকুরের সন্ধান পেলে দিস কিন্তু।
4: অল রাইট অল রাইট অল রাইট।
6: কফি দিয়েছি বাবু।
4: ও দিয়েছিস, বেশ। না না, ভীষণ বাড়াবাড়ি।
8: আপনার নাম? কান্তি মুখুজ্জে বলবে যে খুব ইচ্ছে না।
6: আচ্ছা আপনি একটু
4: দাঁড়ান। কে রে?
6: একজন বুড়ো ভদ্রলোক বললেন আপনাকে খুব চেনেন।
4: আরে তোর নামটা কি বল না
6: আগে। কান্তি মুখুজ্জি বলে বললেন।
4: সে কি?
8: আরে আরে, এ কি আর কি কি? আরে আসুন আসুন আসুন আসুন
4: আসুন আসুন। হ্যাঁ, আরে আরে
8: কি বলবো আপনাকে, এই মিনিট খানেক আগে আপনার সম্বন্ধে কথা হচ্ছিল, দেখুন দেখুন।
9: অনেকদিন বাঁচবো বলছো?
4: 100 বার। বসুন বসুন।
9: আচ্ছা, লিখছিলে বুঝি?
4: এই আর কি,
9: ভাগ্যিস লিখছো, তাই তো তোমার প্রকাশকের কাছ থেকে নাম ঠিকানা।

0: সব জোগাড় করতে পারলাম। টেলিফোন ডাইরেক্টরি তো দেখি 41 জন পিকে বস।
1: তা কবে ফিরলেন আমেরিকা থেকে?
0: বছর খানেক।
1: সেই আচ্ছা, শেষ ঠিক কবে দেখা বলুন তো?
0: 61 মার্চ মাসে, সেই কাজিরাঙ্গা ফরেস্টে, মনে আছে?
1: না, তারিখটা মনে ছিল না। আপনার হাতে ম্যাগনিফাইং গ্লাস, কি একটা গাছ খুঁজে বেড়াচ্ছিলেন। নেপেনথিস, হ্যাঁ মনে পড়েছে, নেপেনথিস।
0: তোমার ওই অর্কিডটা এখনো রয়েছে দেখছি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ওটা আমারই দেওয়া না?
1: আগে হ্যাঁ, আপনারই দেওয়া।
0: আর তোমার বন্দুকটা আছে এখনো?
1: তা আছে।
0: অপূর্ব লক্ষ্য ছিল তোমার, এখনো আছে?
1: পরীক্ষা করিনি, শিকার তো আইন করে বন্ধই করে দিয়েছেন সরকার।
0: এক যদি না পাগলা হাতি বা মানুষ খেকো বাঘ জাতীয় কিছু বের হয়, তাই না?
1: তাই। তবে কি জানেন, বয়স বাড়ছে তো, তাই আর প্রাণী হত্যাটা ঠিক
0: বটে। মাছ মাংস সব ছেড়েছ নাকি? নিরামিষ খাচ্ছ?
1: না, তা খাচ্ছি না, তা খাচ্ছি।
0: তবে মুরগি, ছাগল, ইলিশ, মাগুর, রুই সব চিবিয়ে খেয়ে ফেলছো। এ তো শুধু প্রাণী হত্যা নয়, প্রাণী হজম। তাহলে শিকারে দিতা কেন?
1: ঠিকই বলেছেন। হ্যাঁ, এবার থেকে নিরামিষ ধরব।
0: কি খাবে?
1: এই শাক সবজি, ডাল ভাত, যা খায়।
0: ওসবের কি প্রাণ নেই?
1: না, সে তো আছেই। তবে গাছপালা তো আর জীবজন্তু নয়।
0: অনেক প্রভেদ কি, তোমার কি এই ধারণা?
1: তাই না? ধরুন গাছ তো হেঁটে বেড়ায় না, শব্দ করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, এমনকি মন বলে যে কিছু আছে গাছে তাই তো মনে হয় না, তাই নয়?
0: তোমার কফি ঠান্ডা হয়ে গেল।
1: ও, এসে দেখেন তো। এ কি কি কি খাবেন বলুন, চা না কফি?
0: তুমি যা খাচ্ছ সেটাই খাই।
1: আচ্ছা, কার্তিক।

0: বন্দুকটা নিয়ে একবার আসতে পারবে আমার ওখানে?
1: বন্দুক নিয়ে
0: টোটাও থাকা চাই, বলাই বাহুল্য।
1: না না তা তো বটেই, কিন্তু
0: কারণটা এখন জিজ্ঞেস করো না, এলে পরে জানতে পারবে।
1: ও কিন্তু মানে ইয়ে মানে মানুষ টানুষ খুন
0: কোনো দণ্ডনীয় অপরাধে তোমার পড়তে হবে না, এটা গ্যারান্টি দিচ্ছি।
1: তাও ভালো।
0: আমার বাড়িটা হলো বারাসাতে।
1: বারাসাতে?
0: স্টেশন থেকে মাইল চারেক ভেতরে মধুমুরলির দিঘি। লোকে জিজ্ঞেস করলেই বলে দেবে। সেখানে একটা পোড়ো নীলকুঠি আছে, তার পাশেই আমার বাড়ি। বাড়িটা ভালো, তোমার এলে ভালোই লাগবে।
1: গ্রিন হাউস আছে?
0: গ্রিন হাউস আছে, তবে অর্কিড নেই, আছে অন্যরকম গাছ, এলে দেখবে।
1: কিন্তু ইয়ে হয়েছে মানে আমার তো আর গাড়ি নেই।
0: গাড়ি নেই?
1: আমার এক বন্ধুর আছে।
0: বন্ধু? কিরকম বন্ধু?
1: ঘনিষ্ঠ বন্ধু।
0: রিলায়েবল?
1: আমার তো তাই ধারণা।
0: তাহলে তাহলে বেশ, তাকে সঙ্গে করে এসো।
1: বেশ যাব।
0: কালি
1: কালি
0: পরিমল এই 65 বছর বয়সে এত কাঠ খড় পুড়িয়ে তোমার ঠিকানা জোগাড় করে একদূর পথ যখন এসেছি, তখন ব্যাপারটা যে জরুরি সেটা তোমার বোঝা উচিত।
1: বেশ যাব, দুপুরের ভেতরেই পৌঁছে যাব।
0: না
1: না,
0: সকাল 9টার মধ্যে, 7টার সময় বাড়ি থেকে বেরোবে, কেমন?
1: বেশ তাই হবে।

0: এই যে,
1: ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ, তুই দেখছি একেবারে ভয়াবহ রকমের পাংচুয়াল।
0: ভাই, কুকুরের সন্ধান দিলে আমি কি আর দেরি করতে পারি?
1: ওহো দাঁড়া, একটা জিনিস নিতে বাকি আছে, দাঁড়া ভেতরে।
0: আরে কিন্তু বারার সাথে কার কুকুর, কি কুকুর?
1: সব পরে জানাবো, পরে জানাবো, পরে জানাবো রে বাবা, সারপ্রাইজ নেই। চ চ চ চ চ চ চ
0: এ কি বন্দুক কেন?
1: সেটা ভাই আমিও জানি না।
0: মানে?
1: মানে সেটা ওখানে গিয়ে জানবো। কার্তিক, দরজাটা বন্ধ করে দে।
2: দিচ্ছি বাবু।
1: ওটা কি গাড়ি ধর?
0: কেন ভাই, তুমি যদি বন্দুক নিতে পারো আমি বাদশাকে নেবো না কেন?
1: সেরেছে।
0: তোর ভয় যে পেছন থেকে তোর ঘাড় কামড়ে ধরবে?
1: আরে না না, তা নয়, মানে
0: কোচ পরোয়া নেই ভাই, কোচ পরোয়া নেই, ওর মতো ভদ্র কুকুর আর নেই। নে নে নে, উঠে পড়, উঠে পড়।

0: কালি লোকটার কথাগুলো আর কালি এসে হাজির।
1: একেই বলে টেলিপ্যাথি।
0: অথচ কেন যেতে বলছে সেটা বললো না।
1: না, তবে কান্তিচরণ মুখুজ্জি কোনো অনুরোধ করলে সেটা রক্ষা না করা খুব কঠিন।
0: আচ্ছা, ধর যদি লোকটার মাথা বিগড়ে গিয়ে থাকে, এই 12 বছর তার জীবনে কি ঘটেছে না ঘটেছে তা তো কিছুই জানিস না তুই।
1: না না না, তা জানি না।
0: তবে
1: আমার মন বলছে ও মাথা খারাপ হয়নি।
0: ভদ্রলোকের চাউনিটা ভালো করে লক্ষ্য করেছিলি?
1: করেছিলাম না, তাতে উন্মাদনার কোনো আভাস নেই, আছে শুধু আশঙ্কা, গভীর আশঙ্কা।
0: কি জানি বাবা, তোর কাছে যা শুনেছি তাতে তো লোকটাকে খ্যাপা বলেই মনে হতো। জঙ্গলে জঙ্গলে গাছ খুঁজে বেড়াচ্ছে, আর সব অদ্ভুত অজানা গাছ।
1: নেপেনথিস।
0: কি?
1: একটা গাছের নাম নেপেনথিস।
0: সেটা আবার কি গাছ?
1: সহজ নাম পিচার প্ল্যান্ট বা কলসি গাছ, একরকম কার্নিভোরাস প্ল্যান্ট।
0: হ্যাঁ, মাংসাশী গাছ, গাছ মাংস খায়।

0: আমার বন্ধু অভিজিৎ সেন।
1: নমস্কার।
2: নমস্কার। আপনার কথা অনেক শুনেছি পরিমলের কাছে,
1: কিন্তু উনি?
2: ওটা আমার কুকুর, হাইলি ট্রেন্ড, আপনার কোনো ভয় নেই।
1: কুকুরকে আমার ভয় নেই, ঠিক আছে, ওটাকে নিয়ে আসুন। এনে আপাতত এই বারান্দার রেলিংয়ে শেকল দিয়ে বেঁধে রাখুন।
2: কিন্তু আপনি বুঝছেন না মিস্টার মুখার্জি, বাদশাহ হচ্ছে।
1: আমি বলছি মিস্টার সেন, ওটাকে বেঁধে রাখুন।
2: ও আচ্ছা, কাম আউট বাদশাহ, কাম আউট।
3: The years of my active association with Akashvani were enriching, enlightening and rewarding as well, which I fondly cherish even today. The voices, associations and memories of distinguished colleagues, the cognoscenti of arts and towering personalities from variegated spheres are still ringing in my ears and never to forget. Equally touching are the memories of love, adoration of all sections of people across towns and villages towards Akashvani. I wish the image of Akashvani inscribed in the popular psyche be alive and vibrant and be rooted deeper.

আকাশবাণী 90 বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনছিলেন শিলং কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র রুদ্রম-2 এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। দুবছরেরও কম সময়ের মধ্যে প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েব OTTতে নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা 1 কোটি অতিক্রম করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত। আসছি বিস্তারিত খবরে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE'র অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে CBSE আজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধুচক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। CBSE জানিয়েছে, সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছে তা ছিল একটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র 2 মিনিটের মধ্যে পোর্টালটিতে 15 লক্ষ হিট রেকর্ড করা হয়। সেই সঙ্গে 1 লক্ষেরও বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়। বোর্ড আরও জানিয়েছে যে শিক্ষার্থীদের সম্ভাব্য সকল উপায়ে সহায়তা প্রদান নিশ্চিত করতে তাদের সংশ্লিষ্ট দলগুলো সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE'র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী সীতারাম এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিংয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। সরকার বরুণ ভরদ্বাজকেও CBSE'র সচিব হিসেবে নিয়োগ করেছে। তিনি এর আগে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মন্ত্রিসভা নিয়োগ কমিটি এই নিয়োগগুলিতে অনুমোদন দিয়েছে। CBSE জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এরও বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে আজ বোর্ড আরও জানায়, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মটিকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াটিকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, CBSE'র এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। আজ বিশেষ বিচারক অজয় গুপ্ত অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, জর্জ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য CBI'র করা আবেদনটি মঞ্জুর করেন। গতকাল পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডক্টর মনোজ শিরুড়ে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় CBI এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমান্ত

0: নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনো অমীমাংসিত রয়ে গেছে।
1: ভারত নেপাল সীমা কা লগভগ 98% হিসা নির্ধারিত হো চুকা হ্যায়। সীমা কে নির্ধারিত হিসো মে সীমা পার কবজে অর নো ম্যানস ল্যান্ড পর অতিক্রমণ কে মামলে ভি হ্যায়, জিসকা সংযুক্ত রূপ সে মানচিত্রণ কিয়া যা রহা হ্যায়। হামনে সীমা সম্বন্ধিত সভি মামলো সে নিপটনে কে লিয়ে দ্বিপক্ষীয় তন্ত্র স্থাপিত কিয়ে হ্যায়। ভারত অর নেপাল কে বীচ জো ভি দ্বিপক্ষীয় মামলে হ্যায় উসমে কিসি তরহ সে তীসরে পক্ষ কি কোই ভূমিকা নহি হ্যায়।
0: এছাড়া জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ করা হয়েছে, ভারত তার প্রতিবাদ করেছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির সভাপতি রবি লামিছানের সঙ্গে নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। শ্রী শাহ এদিন নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হওয়ার জন্য শ্রী লামিছানেকে শুভেচ্ছা জানান। এর পাশাপাশি তিনি নতুন সরকারের সাফল্য কামনা করেছেন। দুপক্ষই নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম-2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রগুলিকে অত্যন্ত নিখুঁতভাবে একটি পূর্ব নির্ধারিত লক্ষ্যের দিকে পরিচালিত করা হয়েছিল। চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের তথ্য থেকে পরীক্ষা সফল হওয়ার সব প্রমাণ পাওয়া গেছে। এই সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং DRDO, ভারতীয় বিমান বাহিনী, প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই সফল পরীক্ষাগুলি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরতে সক্ষম হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস OTT 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস OTT এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করছে। গুজরাটে সুরাট জেলার বারদৌলি এলাকার উভাগ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। UPI বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। UPI বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। রাশিয়া আজ ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। কিভের বিভিন্ন জনবসতি এলাকা থেকে বিস্ফোরণের প্রবল শব্দ শোনা গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, দেশের নাগরিক পরিকাঠামো শক্তি কেন্দ্রগুলিকে আক্রমণের লক্ষ্য করা হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11টায়

0: শুরু হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, মোট শূন্য পদের সংখ্যা 220। আবেদন করতে পারবেন আগামী 5ই জুন বিকেল 5:30 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা এমসিএ এর মধ্যে যে কোনো একটিতে ডিগ্রি থাকতে হবে। তাছাড়া প্রার্থীকে অবশ্যই ত্রিপুরার পিআরটিসির থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা সর্বোচ্চ 40 বছর, তবে সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় রয়েছে। মোট শূন্য পদের মধ্যে সাধারণের জন্য 114টি পদ সংরক্ষিত, তপশিলি জাতিভুক্তদের জন্য 38টি পদ সংরক্ষিত, তপশিলি উপজাতিভুক্তদের জন্য 68টি পদ সংরক্ষিত। বেতনক্রম 10,230 টাকা থেকে 34,800 টাকা, গ্রেড পে 4,800 টাকা। আবেদন ফি সাধারণের জন্য 350 টাকা, তপশিলি জাতি উপজাতি বিপিএলদের জন্য 250 টাকা। বিস্তারিত জানতে লগ ইন করুন tpsc.tripura.gov.in। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

tin tin na tikri na di di na 1 2 3 1 2 3 4 5 act do it tin cha pa sarvas act do it.

শুনছিলেন এক প্রধান গান জয়ন্ত বোসের কণ্ঠে আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, শিল্পী প্রমিতা মল্লিক। অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40 অনুষ্ঠান যুববাণী। হিন্দি ছায়াছবির গান শুনবেন সকাল 10:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আধুনিক গান বেলা 1:05, বেলা 1:40 শুনবেন লোকগীতি শিল্পী অংশুমান রায়। রাগ প্রধান গান শুনবেন বেলা 1:50 শিল্পী তারাপদ চক্রবর্তী। চিত্রগীতি বিকেল 5:10, চাকমা গান বিকেল 5:45 শিল্পী সুপর্ণা খিসা। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05, ঘর গৃহস্থের আসো সন্ধ্যে 6:30। ক্রীড়া প্রসঙ্গ রাত 8:05, আধুনিক গান কুমার শানুর কণ্ঠে রাত 8:30। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। আকাশবাণীর 90 বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনবেন আকাশবাণী ইম্ফল কেন্দ্র থেকে। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, আধুনিক গান রাত 10:15 শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনি খোরাং, বেলা 12:00 লীনামণি জড়াই। এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 36.6°C, সর্বনিম্ন তাপমাত্রা 26.6°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 63%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন

তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।